আকাশবাণী আগরতলা। আজ বুধবার, 30শে বৈশাখ 1948 শকাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 5 সেকেন্ড। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ার অ্যাপে এবং ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন।

0: decade.
1: 10 वर्षों में हमारा बायलेटरल ट्रेड लगभग 4 गुना बढ़ा है. नॉर्डिक देशों के इन्वेस्टमेंट फंड भी भारत की रैपिड ग्रोथ में अहम साझेदार बन रहे हैं. पिछले एक दशक नॉर्डिक देशों से भारत में निवेश में लगभग 200% की बढ़ोतरी हुई है. तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब्स क्रिएट किए हैं.
0: U.S. Secretary of State Marco Rubio will undertake a four-day visit to India beginning May 23rd. This will be his first visit to India. U.S. State Department has announced the visit that will take Rubio to Kolkata, Agra, Jaipur and New Delhi. State Department spokesman Tommy Pigott said Secretary Rubio will discuss energy, security, trade and defense cooperation during meetings with senior Indian officials. U.S. Embassy in New Delhi said that India will host a meeting of the Quad Group, which includes Australia, Japan and United States, and Secretary Rubio will attend the meeting. India is set to host a meeting of Quad foreign ministers next week that is expected to deliberate on pressing global challenges, including the fallout of the West Asia crisis. New Delhi meeting is planned for May 26th and it is scheduled to be attended by Rubio, Australian Foreign Minister Penny Wong and Japanese Foreign Minister Motegi Toshimitsu, with External Affairs Minister Dr. S. Jaishankar presiding over it. Directorate General of Civil Aviation has directed the inspection of the fuel control switches of an Air India Boeing 7878 aircraft at the original equipment manufacturer facility in the presence of DGCA officers. According to the DGCA, the Air India Boeing 7878 aircraft VTANX was grounded on 2nd February this year after operating flight AIC-132 from London's Heathrow Airport to Bengaluru. In IPL cricket, riding on a brilliant knock of 93 runs by Vaibhav Suryavanshi, Rajasthan Royals defeated Lucknow Super Giants by 7 wickets at Sawai Man Singh Stadium in Jaipur last night. Today, Kolkata Knight Riders will clash with Mumbai Indians at Eden Gardens, Kolkata. The match will start at 7:30 p.m. And that is the end of this news bulletin.
2: Akashvani Agartala. সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ.
3: স্বদেশকে মুখ্যভাবে সম্পূর্ণভাবে আমাদের জ্ঞানের আয়ত্ত না করিবার একটা দোষ এই যে, স্বদেশের সেবা করিবার জন্য আমরা কেহ যথার্থভাবে যোগ্য হইতে পারি না. আমাদের বিদেশি গুরুরা প্রায়ই আমাদের খোঁটা দিয়া বলেন যে, এতদিন যে তোমরা আমাদের পাঠশালে এত করিয়া পড়িলে, কিন্তু তোমাদের উদ্ভাবন শক্তি জন্মিল না, কেবল কতগুলো মুখস্থবিদ্যা সংগ্রহ করিলে মাত্র. যদি আমাদের এ অপবাদ সত্য হয়, তবে ইহার প্রধান কারণ এই, বস্তুর সহিত বহির সহিত আমরা মিলাইয়া শিখিবার অবকাশ পাই না. আমাদের অধিকাংশ শিক্ষা যে সকল দৃষ্টান্ত আশ্রয় করে তাহা আমাদের দৃষ্টিগোচর নহে. আমরা ইতিহাস পড়ি, কিন্তু যে ইতিহাস আমাদের দেশের জনপ্রবাহকে অবলম্বন করিয়া প্রস্তুত হইয়া উঠিয়াছে, যাহা নানা লক্ষণ নানা স্মৃতি আমাদের ঘরে বাহিরে নানা স্থানে প্রত্যক্ষ হইয়া আছে, তাহা আমরা আলোচনা করি না বলিয়াই ইতিহাস যে কি জিনিস তাহার উজ্জ্বল ধারণা আমাদের হইতেই পারে না. আমরা ভাষাতত্ত্ব মুখস্থ করিয়া পরীক্ষায় উচ্চস্থান অধিকার করি, কিন্তু আমাদের নিজের মাতৃভাষা কালে কালে প্রদেশে প্রদেশে কেমন করিয়া যে নানা রূপান্তরের মধ্যে নিজের ইতিহাস প্রত্যক্ষ নিবদ্ধ করিয়া রাখিয়াছে, তাহা তেমন করিয়া দেখি না বলিয়াই ভাষারহস্য আমাদের কাছে সুস্পষ্ট হইয়া উঠে না. এক ভারতবর্ষে সমাজ ও ধর্মের যেমন বহুতর অবস্থা বৈচিত্র্য আছে, এমন বোধ হয় আর কোনো দেশে নাই. অনুসন্ধানপূর্বক অভিনিবেশপূর্বক সেই বৈচিত্র্য আলোচনা করিয়া দেখিলে সমাজ ও ধর্মের বিজ্ঞান আমাদের কাছে যেমন উদ্ভাসিত হইয়া উঠিবে, এমন দূরদেশের সমাজ ও ধর্ম সম্বন্ধীয় বই পড়িবা মাত্র কখনো হইতে পারে না. ধারণা যখন অস্পষ্ট ও দুর্বল থাকে, তখন উদ্ভাবনা শক্তির আশা করা যায় না, এমনকি তখনকার সমস্ত উদ্ভাবনা অবাস্তবিক অদ্ভুত আকার ধারণ করে. এই জন্যই আমরা কেতাবে ইতিহাস শিখিয়াও ঐতিহাসিক বিচার তেমন করিয়া আয়ত্ত করিতে পারি নাই. কেতাবে বিজ্ঞান শিখিয়াও অভূতপূর্ব কাল্পনিকতাকে বিজ্ঞান বলিয়া চালাইয়া থাকি. ধর্ম, সমাজ, এমনকি সাহিত্য সমালোচনাতেও অপ্রয়োগ

0: একমাত্র পরিমাণ বোধ রক্ষা করিতে পারি না। বাস্তবিকতা বিবর্জিত হইলে আমাদের মনই বলো, হৃদয়ই বলো, কল্পনাই বলো, কৃষ এবং বিকৃত হইয়া যায়। আমাদের দেশহিতৈষা ইহার প্রমাণ। দেশের লোকের হিতের সঙ্গে এই হিতৈষার যোগ নাই। দেশের লোক রোগে মরিতেছে, দারিদ্রে জীর্ণ হইতেছে, অশিক্ষা ও কুশিক্ষায় নষ্ট হইতেছে। ইহার প্রতিকারের জন্য যাহারা কিছুমাত্র নিজের চেষ্টা প্রয়োগ করিতে প্রবৃত্ত হয় না, তাহারা বিদেশী সাহিত্য ইতিহাসের পুঁথিগত পেট্রিয়টিজম নানা প্রকার অসঙ্গত অনুকরণের দ্বারা লাভ করিয়াছে বলিয়া কল্পনা করে। এই জন্যই এতকাল গেল, তথাপি এই পেট্রিয়টিজম অবাস্তব নহে, পুঁথিগত অনুকরণমূলক নহে। সেখানকার লোক দেশের জন্য অনায়াসে প্রাণ দিতেছে। আমরা সামান্য অর্থ দিতে পারি না, সময় দিতে পারি না, আমাদের দেশ যে কিরূপ তাহা সন্ধানপূর্বক জানিবার জন্য উৎসাহ অনুভব করি না। যোশিদা তোরাজিরো জাপানের একজন বিখ্যাত পেট্রিয়ট ছিলেন। তিনি তাহার প্রথমাবস্থায় চাল চিড়া বাঁধিয়া পায়ে হাঁটিয়া ক্রমাগতই সমস্ত দেশ কেবল ভ্রমণ করিয়াই বেড়াইয়াছেন। এই রূপে দেশকে তন্নতন্ন করিয়া জানিয়া তাহার পরে ছাত্র পড়াইবার কাজে নিযুক্ত হন। শেষ দশায় তাহাকে দেশের কাজে প্রাণ দিতে হইয়াছিল। এইরূপ পেট্রিয়টিজমের অর্থ বোঝা যায়। দেশের বাস্তবিক জ্ঞান এবং দেশের বাস্তবিক কাজের উপরে যখন দেশহিতৈষা প্রতিষ্ঠিত হয়, তখনই তাহা মাটিতে বদ্ধমূল গাছের মতো ফল দিতে থাকে। অতএব এই কথা যদি সত্য হয় যে প্রত্যক্ষ বস্তুর সহিত সংস্রব ব্যতীত জ্ঞানই বলো, ভাবই বলো, চরিত্রই বলো নির্জীব ও নিষ্ফল হইতে থাকে, তবে আমাদের ছাত্রদের শিক্ষাকে সেই নিষ্ফলতা হইতে যথাসাধ্য রক্ষা করিতে চেষ্টা করা আবশ্যক।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী অর্ঘ্য সেন।

গানটির শিল্পী ছিলেন নবনীতা চক্রবর্তী। শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে সবশেষ শিল্পী সি এইচ আপা।

শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: হরি শুকাঙ্গ খানালাই নেই কাইসা রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ও কলেজ কাইসা এডমিশননি বাকি সাকলাই যাকা অব ত্রিপুরা ইউনিভার্সিটি বাই কিরং যাক অব বাগবাড়ি ল্যাম্বো ছড়া অব অর বিএ তে বিএসসি মেজর এবার অনার্স লাঙ্গি খাইমানো তেই তাম তাম সাবজেক্ট অঙ্কর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বটানি ফিজিওলজি জুলজি জিওগ্রাফি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ককবরক এডুকেশন ফিলোসফি তে সোশিওলজি তে অব সাজাওর অ কলেজ থাংলা সুখলাইন বগে বাস এবার মাল খুং টংহনি নাই অব তেই বরকন বরক বাই করি এডমিশন নি কক রকন তেই তে অনলাইন তে এপ্লাই খাইনি হিংকাই বরকনি ককদুক নাম্বার রেজাক টংগ অর কাইথাম রেজাক টংগ কাইসংখ্যা 8729801803 তে কাইসা টংগ 9873673875
1: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইয়েখাবা

0: TBSC ni bekhakti kaisa kok mongo saklai jakha ingraji bisi nei sai nei sidok ni madhyamik tai higher secondary ni je marksheet tai certificate abo rejak nei ni sajakha abong kha tini ni hai salmari ono phongni dam jisa tamani jarao tai sharik ni dam bazaratei abo rejagin tong nai abono karibo madhyamik tai higher secondary je amjuk mungo hain hoite sa review khraina ni bagai kolmongolai bo rena ni bagai sajakha kolmongolai rena ni paithak salmari unkha obc ni metal ni sal nisis ni salmari jara tebo kaham ke sinani bagai website nai mannai www.tbsc.tripura.gov.in website
1: দিকে সংখ্যা মেঘালয়তে এবার শিলং হাসতেও নর্থ ইস্টার্ন হিল রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন শিলং এবার বিএড এডমিশন বাকি নোটিফিকেশন এবার সাকলাই চাকা অর পাইথাক অনলাইনতেই কয়বলাই রেনানি শালমারি খা জুন টালনি বা শালমারি চড়াও তে অর বরক নি ওয়েবসাইটতেই রেনানি হিংকাই বরং ওয়েবসাইট হিংকা www.ece.nCERT.gov.in তেওর কাইসা কমন এন্ট্রেন্স এক্সাম এবার আমজক আজকমনি বিশিংতি নাহারি মানাই অর বিশিক নাইনি বাকি বিএড কোর্স নি বাকি সাকলাই জাকাতে স্কলারশিপ যে মানানি নাংনাই রক বরক মাননাই তে বরই তে চলা রকনি বাকিব তংনানি হস্টেল রেজাক তঙ্গ গর জুদা জুদা তেব সাকলাইখা অর এসি ক্লাসরুম ল্যাবরেটরিস তে কনফারেন্স হল গাই তে কুবনি নাংমানি রক গবাং মানো বেবাক কাহাম ফেসিলিটি হিনি নে সাজাখা গে বরকনি তে কাইসে ওয়েবসাইট তেব বরকনি অ অনলাইন তে সিনানি হিংকাই বরকনি ওয়েবসাইটে থাঙ্গে নাই মানো https://neerie.nic.in/
0: অনিয়া ভাত অমতে কৈশামকে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট আর ও এডমিশন নাহার জাগেই তঙ্গ কোর্স সংখ্যা বিশিক বরে নিবাগেই বিভিএ অনার্স এনইপি আবঙ্কা ডিগ্রি কোর্স তাকাইসাংকে পেন্টিং স্কাল্পচার তাই আর্ট হিস্টোরি ও সেরমংনি বাকি রেমারি নাইনি নাঙ্গ ক্লাস টুয়েলভ পাস উমর নাইনি নাংনাই বিসি নিসি সারনি বিসিংগ তাকাইসাংকে আবোকে বিসি সানি বাকি Certificate Course in Decorative Art CCDA আপনি বাকি রেমারি নানি নাই মাধ্যমিক পাস কমলাই রেনানি বাকি পাইথাক সালমারি এখা ও বিসি জুন তালনে সাল সিনে সালমারি জরা তাই বক আমি সিনাই নিবাকে ওয়েবসাইট নাই মানে www.gcacetripura.gov.in ওয়েবসাইট
1: দেশে তঙ্গ অমহংখা সিটেট এবার সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অব সিবিএসসি নি ফাইজিং দেখাই অর অনলাইন তে রেনানি মে তাল নি অ চি সা শালমারি নি জুন তাল নি চি শালমারি জরা অর তে যে কয়বলাই রেনানি রাং মারি ইংখা জেনারেল তে ওবিসি রগনি বাগৈ কাইসা তুমি কাইসা পেপার রন আমজং রেনানি হিংকা অর সাই সাই রাং মারে নাই তে তুমি কাইনি পেপার রন আমজং রেনানি হিংকে চি নি সাই মারে নাই তে এস টি এস সি ইয়াখবা অমাহাকে তে গুবনি রগনি বাগৈ হিংকাই কাইসা পেপার নি বাগৈ হিংকে বারা রাং মারে নাই

0: নবার তিবার সাকলার ওয়ানো হাইন হাই তিসা সাল চুমুই কবল যাক তং নাই তে ওয়াতে কিসা মিসা ওয়াই মানো সাকলি তংবা রেখা থামচি বা পয়েন্ট নই ডিগ্রি সেলসিয়াস তে চাংবা রেখা নই চি স্নি পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস
1: আও হাইনি খরাম পান্ডা আসুজারা তিন সঙ্গ মা বাসালাই সিনাই তিনি হাইনি খরাম পান্ডা তং আং অজয়
0: আং খাক সঙ্গতি
1: যত্ন হামবায়

শুনলেন রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন রাজেশ্বরী দত্ত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ এবং কক্সবাজার সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্টআপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: অক্টোবর 2025 নরওয়ে, আইসল্যান্ড আর অন্য এফটা দেশকে সাথ হামনে ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া আর কুছ মহিনে পহলে হামনে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া জিসমে ডেনমার্ক, ফিনল্যান্ড আর সুইডেন ভি ভাগিদার হ্যায়। ইন মহত্বাকাঙ্ক্ষী ট্রেড এগ্রিমেন্ট সে হাম ভারত আর নর্ডিক দেশকে সাথ সম্বন্ধো মে এক নয়ে স্বর্ণিম যুগ কি শুরুয়াত করনে যা রহে।
0: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়া সংঘাত বন্ধের পক্ষে ভারতের

0: অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
1: आज हम सब ने मिलकर ग्लोबल इश्यूज पर भी विचार साझा किए। वैश्विक तनाव और संघर्ष के इस दौर में भारत और नॉर्डिक देश साथ मिलकर एक रूल्स बेस्ड ग्लोबल ऑर्डर को बल देते रहेंगे और यूक्रेन हो या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है, और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
0: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ান প্রোটানডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উগা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কাভাজ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ

পার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে ডিজিসি আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। গতকাল আগরতলায় পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখন পর্যন্ত শহর এলাকাগুলোতে 2845টি সোলার ইউনিট বসানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একদল তাঁত শিল্পী ও কারিগর গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার সময় তারা রাষ্ট্রপতি ভবনের অ্যাট হোম অভ্যর্থনা অনুষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তব্যে কারিগর ও তাঁতিদের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে তাঁদের শৈল্পিক জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারে এবং তাঁরা আত্মনির্ভরশীল হতে পারেন। ভারত ও নর্ডিক রাষ্ট্রগুলোর অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার সবুজ প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত এক দশকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য 4 গুণ এবং ভারতে নর্ডিক দেশগুলোর বিনিয়োগ প্রায় 200% বেড়েছে, যা উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি করেছে। অন্যদিকে নর্ডিক নেতারা গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়ম নীতির রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভারতের সাথে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বৈশ্বিক ইস্যুতে প্রধানমন্ত্রী ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধের দাবি জানান। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর একটি কেন্দ্র হচ্ছে আগরতলায়। আগামী 24 মে উমাকান্ত একাডেমিতে এই কেন্দ্রে রাজ্যের যুবক যুবতীরা পরীক্ষায় বসবেন। পশ্চিম জেলার জেলা প্রশাসন জানিয়েছে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাশাসক ডাক্তার বিশাল কুমার উমাকান্ত একাডেমির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে আসন্ন নিট ইউজি পুনঃ পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, পূর্ববর্তী পরীক্ষা প্রক্রিয়া চিহ্নিত সমস্ত ত্রুটি অবশ্যই সংশোধন করতে হবে। বৈঠকে পরীক্ষার ব্যবস্থার সঠিক পর্যবেক্ষণ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের সাথে সমন্বয় সভা করার নির্দেশও দেওয়া হয়। বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে গতকাল আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচী গৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল আলোচনা সভা এবং বহুভাষী কবিতা পাঠ। অনুষ্ঠানের শুরুতে ভাষা

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি শুভব্রত দেব তাঁর ভাষণে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও ভাষাগত সম্প্রীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি নন্দকুমার দেববর্মা, অধ্যাপক সেলিম শাহ ও কবি রামেশ্বর ভট্টাচার্য। বহুভাষী কবিতা পাঠে রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, সরকার পরিচালনা করাই শুধু নয়, প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই বিজেপির মূল উদ্দেশ্য। গতকাল আগরতলার নতুন নগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন। শ্রী সিংহ রায় দলীয় সংগঠনকে মজবুত করতে জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল গতকাল জিনানিয়ায় দলীয় নেতা তপন দাসের বাড়ি পরিদর্শন করেন। সম্প্রতি শ্রী দাসের বাড়িতে কথিত হামলার অভিযোগ প্রসঙ্গে শ্রী সরকার সংবাদ মাধ্যমকে বলেন, আক্রমণ করে কারো মনোভাব বা মতাদর্শ পরিবর্তন করা যায় না। তিনি এলাকায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী শিবিরগুলোর সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে গতকাল কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার আশাপাড়া, ভান্ডারিমা ও গোছিরামপাড়ায় ব্রু শরণার্থী শিবিরের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়। এইসব প্রকল্প যথাযথভাবে রূপায়িত হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ইটভাটা মালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়াতে গতকাল আগরতলায় শ্রমভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস জানান, ইটভাটায় 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইটভাটা মালিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে। তাছাড়া ইটভাটাগুলোতে শ্রমিক পরিবারের শিশুদের যত্নের ব্যবস্থা থাকা, শিশুদের দেখাশোনার জন্য মহিলা কর্মী রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে বৈঠকে অবহিত করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনুরোধ 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সদর এ দল 142 রানে মোহনপুরকে, নিপকো মাঠে জিরানিয়া 47 রানে তেলিয়ামুড়াকে, মেলাঘর মাঠে আম্বাসা 81 রানে কাঞ্চনপুরকে, ধর্মনগরের মাঠে কৈলাসহর 1 উইকেটে লংতরাই ভেলিকে, শান্তিরবাজারের মাঠে অমরপুর 62 রানে বিলোনিয়াকে এবং বিলানিয়া মাঠে ধর্মনগর 154 রানে সাবরুম দলকে পরাজিত করে। আর দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1°C, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35°C-এর কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা সালচি সালকা আমচাই হাস্তে রগ্নি বদল দলসাই আকনি মানেস রামনাই তেই তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মুবাই মালাইখা ককলাম সালাইমা জরা বরক রাষ্ট্রপতি ভবন এক ঠুম্বরম পান্দানি কক্ন রমই তিসাও তেই বরকনি সামুংন ফুনুকানি সেব খাই রমাবাই খা কাহাম ইয়াফরকা রাষ্ট্রবক্রকবিনী ককনারকমাব বরকনি চুবাচুনি নাংকুকমা রগ্ন ফানবকসিনী ককনারখা ভারত নর্দিক রাষ্ট্ররগ্নি মানজাক মুগ্ন কতাল থায় তলাংনাব কাইসা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অকক্ন খুশা উইশাকা উলথাম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমানি ইয়াগুলো মিয়া কথাজা কক্তমা থুমনাই রগ্নি থুমো মন্ত্রীবক্রক শাখা অবখাকনি হালকতাবু কখরাং তাং সেপ তে কতাল সেপ রগ হামক্রাই তুবুয়ানো মন্ত্রীবক্রক খুরশাকা থাংনাই বিশি গবাঙ্গ কনৈ হাকতরনি বিশিং বানিয়াও হামক্রাই বাক ব্রী বাং মানকবৈ ভারত নর্দিক হাকতর রগ্নি রাংবক সিনমুং রাও নৈরা বাংখা আয়ঙ্গ নর্দিক অজারক লুকু ফান্তে হায়ং বেরেমনি রায়দামানি ভারত বাই সামুং তাংনানি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতাল বসকাংনি নিট ইউজি আমজক ফির মুংনি যুগালি মুংন তুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্দানো তুই দুলখা আমজক মুং স্রাই স্রাই কাহাম করং তুই পাইরানানি শাখা ফানবক সিনকা রংমন্ত্রী মন্ত্রী ফানবক সিনই শাখা ক্রাক নাইমথাংনি বিশিং তুই চায়া কৃখাই আমজক মুংন পাইরানাও হাংকর ম্যাজিস্ট্রেট তৈ পুলিশ সুপার বাই কথাবই সামুং তাংনানি দাগিমুং রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা আউলি শালনি চিং ফেরাং আচাইরি মুং তৈ সামুঙ্গ ফনাংনাব লুকরকন তৈব গবাং খাবা সারনানাহারৈ গ্রংজাক নাইখুংনি অফিসার রকন ককবিতি রেখা মিয়া টিআইএফটিনি কনফারেন্সল আগরতলা পুর নাইখ্রাইন কবৈ জুদা জুদা আউলি আমচাইও চিং ফেরাং তাই তৈ সাখাম রায়দা নাইখুংনি ককলাম সালাইমা পান্দা মন্ত্রী অক্রা অকন শাখা মন্ত্রী অক্রা জুদা জুদা তাং বুতাংনি সামুং কাহামকে তাংনাব তৈ জরা পাইরানানি দাগিমুং রেখা পান্দা

0: ফেরং নাই খুনি আদং সাকা আগর তলাও আউলি হা তলা তৈচং ফেরং লাইন বনাতই আবাই গদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাব স্টেশন নামনাব তাবুক বিশিঙ্গন সামং চেংজাকা পিএম সূর্যগর মুফত বিজলি যোজনানতই চিং ফেরং মন্ত্রী রতনলাল নাথ সাকা আউলিয়াম চায় কাইনই সাই চাররা ব্রীচি বা সোলার ইউনিট আচুক রিজাকা পান্ডাও মানজাকা সচিবকরা জে কে সিনহা তাংরা অভিষেক সিং আকসং সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি আমজকমং নই সাই নই চিদকনি কেন্দ্র আগরতলাব কাইসা টঙ্গানো অতালনি নৈচি ব্রী শালমারি উমাকান্ত একাডেমি ও কেন্দ্র ও হাস্তিনি শিকলা শিকলি রক আমজকমুঙ্গ আচুগানো সালথাং হাঙ্কর হাঙ্কর নাইকল ফাংসাকা আমজকমুংনি যোগালি মুং নাহারজাকা হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার উমাকান্ত একাডেমি আমজকমুং কেন্দ্র বেড়াইনাই আরনি নাইমথাং কাহামতনিনাও নাংমানি বাবায়ও দাগিমুং রেখা মিয়া পুলিশ সদর নাইখুং শাখা ইউপিএসসি প্রিলিমস আমজকমুং টং কসাং নাইমুথাং তৈ তাই কাহাম ক্রংখে পাইরনাব বেবাক বেরামনি যোগালিমুং নাহারজাকা জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রকনি বেবাক ককশিল চামুং খনানাব তৈ জংজালিয়া কাকরনাব সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাইজাকা হনই সাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগিমুং নরগৈ সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাইজাকা মিয়া আগরতলা সুপারি বাগানি দশরথ দেব মুকুমু হল বসংতাই হায়ং বেরামনি থঙ্গ কাহাম মানমারি মাননাই জনজাতি থাই রকন বরমিয়া ফর্মা পান্ডা অ কক্ন সাকা ব ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসার জাক মিয়ানি পান্ডাও থংনি বাবায় বসং বেরাম খরক ব্রীচি চুকুন তৈ হায়ুং বেরাম খরক ব্রীচি সিনি ন বরম ইয়াফারজাকা ত্রিপুরা রঙ্কজা নাইবোথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজকমুংনি অংখারিনি কাংলাই তাই সার্টিফিকেট তিনি রেজাগানো মিয়া রঙ্কজা নাইমথানি তাংরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অকক্তমানর রেখা আবনকারি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকমুংনি ককফিরক মংলাই রিভিউ খাইনাও কুবুনি কয়মংলাই নাইমথানি ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in মানথগানো হাস্তে হাপাং হাস্তে গনাঙ্গ বেবাগৈ খুংসারা আঙ্গনবাড়ি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সাইনানী সামুং চেংখা আবনি বখাগমিয়া উনকৌটি হাঙ্কর খুংজি আঙ্গনবাড়ি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সাইজাখা আবনরগৈ কয়লাশহর সার্কিট হাউজ সংসারজাক ফ্রংমুং সামুং বতাংন চেঙ্গে রেখা পুর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরামনি উমর চি থাম্বিসিনী ক্রিকেট বাতাইলাইমাব মিয়া কাইদক থংমুং অংখা রানীরবাজার নখলাও সদর এ দল রান সারা ব্রীচিনি রান বাই মোহনপূর্ণ নেপকু থংখলাও জিরানিয়া রান ব্রীচি সিনী বাই তেলিয়ামুরান মেলাঘর থংখলাও আম্বাসা রান চারচিসা বাই কাঞ্চনপূর্ণ ধর্মনগর থংখলাও কৈলাসহর সা উইকেট বাই লং ট্রাইভেলিন শান্তিরবাজারনি থংখলাও অমরপুর রান দকচিনী বাই বিলুনিয়ান তেই বিলুনিয়া থংখলাও ধর্মনগর রান সারা ব্রীচি ব্রী বাই সাবরুমন মেচেনখা তাবুক নবতিবানি ককতুমা তিনি নখা কিসা মনাকজাক টঙ্গানো হাস্তেনি কিসা সক হাঙ্কর ফেরাঙ্কি বাতই বাউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামসিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুক খামানি তুমারি টংমানি নৈজিস্নি দশমিক সা ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতই অরণ পাইখা উলি ককতুমা আবাই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, আরও একটি নতুন দিনের সকালে সবাইকে স্বাগত আজকের অভিজ্ঞাপনে। সঙ্গে রয়েছে আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে আপনাদের আরও এক বন্ধু,
1: কোয়েল ভট্টাচার্য।
0: শ্রোতা বন্ধু, আজ ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস। প্রতি বছর 20 মে বিশ্বজুড়ে পালন করা হয় দিনটি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের খাদ্য শৃঙ্খলে মৌমাছির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি উৎসর্গ করা হয়েছে। মৌমাছি পালনের অগ্রদূত এবং আধুনিক মৌ

0: কৌশলের জনক অ্যান্টন জামসা 1734 সালের 20 মে স্লোভেনিয়ার জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অবদানকে স্মরণ করে এবং মৌমাছি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে স্লোভেনিয়া সরকারের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদ 2017 সালের ডিসেম্বর মাসে 20 মেকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। 2018 সালে প্রথমবার এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়। মৌমাছি শুধু মধু উৎপাদনই করে না, বরং আমাদের বেঁচে থাকার জন্য এদের ভূমিকা কিন্তু অপরিসীম। বিশ্বের প্রায় 90% বুনো ফুল গাছ এবং 35% খাদ্যশস্য সরাসরি মৌমাছিদের মতো পরাগায়নকারীদের ওপরই নির্ভরশীল। আমরা যে ফল, সবজি ও শস্য খাই, এর একটি বিশাল অংশ মৌমাছির অক্লান্ত পরিশ্রমের ফসল। গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে মৌমাছি বনের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে। মৌমাছি পালন ও মধু উৎপাদন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান উৎস। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন ও মানুষের কিছু অসচেতন অভ্যাসের কারণে মৌমাছির অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে। যদি পৃথিবী থেকে মৌমাছি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তবে পরাগায়নের অভাবে বহু উদ্ভিদ প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে, যা পৃথিবীতে এক ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। তাই আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ মৌমাছিদের বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। যেমন বাগানে বেশি করে ফুল গাছ লাগানো, গাছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতি অবলম্বন করা, স্থানীয় মৌ চাষিদের কাছ থেকে খাঁটি মধু কিনে তাদের উৎসাহিত করা, বন্য মৌমাছির চাক ধ্বংস না করে সুরক্ষিত রাখা। আজকের দিনে একটা কথাই বলা যায়, বিশ্ব মৌমাছি দিবস কেবল একটি উদযাপনের দিন নয়, এটি প্রকৃতির এই ক্ষুদ্র কিন্তু সবচেয়ে পরিশ্রমী পতঙ্গটিকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা নেওয়ার দিন। মৌমাছি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই মানব জাতি টিকে থাকবে।
1: বিজ্ঞাপন পর্বে এবারে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
4: मार्केट के बारे में क्या
5: परफॉर्मेंस का बोलो,
4: यही तो पूछे।
5: मार्केट ट्रेंड देख,
4: सुना है कि
5: आज की खबर देख, पहले ही बोला था ब्रो।
6: माय प्रेडिक्शन इज
4: आई हैव अ डिफरेंट ओपिनियन।
6: मेरे दोस्त ने बोला,
7: देवी जी की सुनो।
8: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
9: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: বিজ্ঞাপন বিরতির পর এবারে অভিজ্ঞাপন পর্বে দেখে নেব ইতিহাসের পাতায় কি ঘটেছে আজকের দিনে। আজ বিশেবে, আজকের দিনে পর্তুগিজ নাবিক এবং অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে আফ্রিকার উত্তরাংশ অন্তরীপ হয়ে সমুদ্রপথে ভারতের মাটিতে পা রাখেন। তিনি কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছান। এই ঘটনাটি বিশ্ব বাণিজ্য এবং ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আজকের দিনে 1986 সালে বাংলা ভাষার চর্চা, গবেষণা এবং প্রসারের উদ্দেশ্যে কলকাতার একটি গুরুত্বপূর্ণ ভাষা নিয়ামক সংস্থা হিসেবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম স্তম্ভ, খ্যাতনামা কবি এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা প্রাপ্ত সুমিত্রানন্দ পন্থ 1900 সালে। আজকের দিনেই 1969 সালে চিদম্বরা কাব্যের বিজয়ী প্রথম হিন্দি সাহিত্যিক সুমিত্রানন্দ পন্থ বর্তমান উত্তরাখণ্ডে

0: কোশানিতে জন্মগ্রহণ করেন। আজকে দিনে 1918 সালে ভারতীয় সেনাবাহিনীর বীর সুবেদার পিরু সিং শেখাওয়াত জন্মগ্রহণ করেন। আজকে দিনে ভারতের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারক রামারাও 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। এ ছিল আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।
1: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন লীলা কর্মকার গান্ধীঘাট আগরতলা থেকে। প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমার লিখছি তোমায় পর্বের মে মাসের দ্বিতীয় ভাবনা হলো, যদি এমন হতো, খুবই ভাববার বিষয় আনা হয়েছে। বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে সারা পৃথিবী শিক্ষা, বিজ্ঞান, সভ্যতা এবং নানা দিকে অগ্রগতির দিকে এগিয়ে গেলেও প্রকৃতপক্ষে সংসারে, সমাজে এখনও নানাবিধ কুপ্রথা, কুসংস্কার, জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ এবং ধনী গরিবের মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। যদি এমন হতো, সমাজে নির্লজ্জ এবং অপমানকর পণ প্রথা চিরতরে বিলুপ্ত হতো, নারীরা দৈহিক নির্যাতন এবং নানাভাবে অসম্মানের হাত থেকে রেহাই পেত, শিক্ষা দীক্ষা, কর্মজগৎ এবং সাংসারিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষের সম অধিকার লাভ করতে পারত, সর্বক্ষেত্রে সকলের একটাই পরিচয় হতো মানুষ, তবে কত সুন্দর এবং স্বচ্ছ সংসার ও সমাজ গড়ে উঠতে পারত। যদি এমন হতো, সারা পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা, দ্বন্দ্ব, মাত্রাতিরিক্ত লোভ, লালসা, চাহিদা এবং ক্ষমতালাভের প্রতিযোগিতা দূরীভূত হতো, তবে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি হতো। পরিশেষে আশা করছি, যদি এমন হতো, সারা পৃথিবী বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ প্রভৃতির করাল গ্রাস থেকে মুক্ত হতো, তবে সমস্ত জীব জগৎ পেত নির্মল এবং দূষণমুক্ত পরিবেশ, সকলে ভবিষ্যতের বিরাট অস্তিত্ব সংকটের হাত থেকে রক্ষা পেত। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। প্রসঙ্গত, যদি এমন হতো বলতে এমন আকাঙ্ক্ষা বোঝায় না যেখানে অবাস্তবতা এবং অলীক স্বপ্নরাজ্য সৃষ্টি হবে। এমন এক সমাজ, সংসার এবং রাষ্ট্র আশা করছি যেখানে শান্তি, শৃঙ্খলা এবং মানবিকতা সর্বত্র বিরাজ করবে। শুভেচ্ছান্তে, লীলা কর্মকার গান্ধীঘাট আগরতলা।
0: পরের চিঠিখানি লিখেছেন রিঙ্কু মণ্ডল খানাকোল হুগলি থেকে। লিখছেন, যদি এমন হতো, রায়কিনির খুব পছন্দ প্রথা দিদিমণিকে, নিজের বাড়ির বউ করে নিয়ে যাবার জোট। বাঁকা দেখার আসরে রায়কর্তা বলল, সবই ঠিক আছে গিন্নি, কিন্তু রায় পরিবারের বউদের তিনটি শর্ত মেনে চলতে হয়, যে প্রথা শিক্ষিত মেয়ে, শুনছি স্কুলেও পড়ায়, ও কি পারবে? প্রথা রায়কর্তার সমস্ত শর্তে রাজি হয়ে দৃঢ়স্বরে বলল, আমারও একটা শর্ত আছে। ঘর ভর্তি লোকজন সবাই অবাক, মেয়ে মানুষের আবার কিসের শর্ত? প্রথা একটু বিচলিত না হয়ে বলল, বউ সাজে আমি যাব বিবাহ করতে, বিবাহের পর আমার বাড়িতে রাখব ওকে। রায়কর্তা প্রথার দিকে লাল চোখে তাকাল, কিন্তু ওদের একমাত্র পুত্র অনু নয়, কলেজে বিজ্ঞান পড়ায়, সে যে সর্বদাই থাকে নতুনত্বের প্রত্যাশায়। লিখছেন রিঙ্কু মণ্ডল খানাকুল হুগলি থেকে।
1: এবারে চিঠিখানি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল পশ্চিম মেদিনীপুর থেকে। প্রকৃতির ঋতুরাজ্যে শীতের শীতলতা, রুক্ষতা সরিয়ে আগমন হয় বসন্ত রানীর, যার নূপুর নিকণে ধ্বনিত হয় নব কিশলয়ের আগমন বার্তা। কচি পাতার মুগ্ধতায় হারিয়ে ফেলা সুর আবার ফিরে পায় কোকিলের দল, সেজে ওঠে প্রকৃতি, ছড়িয়ে পড়ে তার শ্যামল দ্যুতি। দক্ষিণা হাওয়ায় নবকিশলয়ের মাথা নোয়ানো মনে করিয়ে দেয় রবি ঠাকুরের সেই গানের কথা, ওরে ভাই ফাগুন লিখেছে বনে বনে, যুবতী বনানীদের মাঝে রূপের

0: মাধুর্য ছড়াতে এগিয়ে আসে অসহক পলাশ শিমুল কৃষ্ণচূড়ারা। উদাসী হাওয়া আর পিকেও ধ্বনি নব যৌবনের কন্যাদের প্রেম মন্ত্রে উদ্বুদ্ধ করে। প্রেমের দুয়ারে শ্যামের বাঁশি খুঁজে বেড়ায় সেইসব প্রেমিক কন্যারা। হৃদয় দুয়ারে আছড়ে পড়ে সেই সুর, রঙিলা বাঁশিতে কে ঢাকে। মায়াবী শ্যামল আলিঙ্গনে প্রেমিক পুরুষও বাঁশিতে সুর তোলে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। রচিত হয় প্রেমের অভিসার, লেখা হয় শত শত প্রেম কাব্য। বসন্ত রং নিয়ে ডাক দেয় দোল যাত্রার, সেই আহ্বানে বাঙালি মেতে ওঠে কবির গানের কবিতায়। আমার বসন্ত কাটে প্রকৃতি আর বাঙালির সংস্কৃতির নান্দনিকতায়। যাবার বেলায় বসন্ত বলে যায়, ঝরা পাতা গো আমি তোমারই দলে, অনেক হাসি অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র আমার হিয়াতলে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: পরের চিঠিখানি লিখেছেন মুগুল সর্দার, তেলডাঙ্গা কাছারিপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। লিখছেন, যদি এমন হতো, সময়ের অগ্রযাত্রায় আমাদের কেবলই সামনে ছুটে চলা, চারপাশে শুধু লক্ষ্য পূরণের তারা, দায়িত্বের ভার আর নিরন্তর যেন কিসের প্রতিযোগিতা। এই ব্যস্ততার ভিড়ে স্বস্তি শব্দটা আজ মরীচিকার মতো অচেনা এক অনুভূতি। কর্মক্রান্ত দিনের শেষে ভারাক্রান্ত মন নিয়ে বৃষ্টি ভেজা সন্ধ্যায় খোলা জানালার পাশে বসতেই নিজের অজান্তে মনটা পেছনের দিকে ছুটে চলল। গভীর রাতের ক্লান্ত মনের গভীরে মনে হয়, যদি এমন হতো, যদি ফিরে পাওয়া যেত শৈশব আর কৈশোরের সোনালি স্বপ্নে মোড়ানো সেই হারিয়ে যাওয়া দিনগুলো, যেখানে ভাবনার লেশ ছিল না, বিন্দুমাত্র ছিল না, কেবলই হাসি গান আনন্দ অফুরন্ত। ঘুঘু ডাকা ছায়া ঘেরা সেই নিভৃত পল্লীর চারপাশে ছিল সবুজের অগাধ বিস্তার। সোনালি মাঠের বুক চিরে চলে যাওয়া মিঠু পথ, তারই দুপাশে সারি সারি পলা শিমুল আর কৃষ্ণচূড়া, যাদের রঙে রঙিন হয়ে উঠত প্রতিটি বিকেল। গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীতে ঝিরি ঝিরি বাতাসে দুলত শাপলা শালুকের শান্ত সৌন্দর্য। পরন্ত বিকেলের খেলার মাঠে একসাথে মিশে যেত শিশু কিশোর যুবা বৃদ্ধের হাসি আনন্দ। জ্যোৎস্নালোকিত সন্ধ্যাগুলো ভরে উঠত ঠাকুমায়ের ঝুলিতে। আজকের এই যান্ত্রিক বাস্তবতার মাঝে দাঁড়িয়েও সেই দিনগুলো যেন নিঃশব্দে কেবলই পেছনে ডেকে যায়, ফিরে এসো। নমস্কার এবং শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তিলডাঙ্গা কাছারিপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে।
0: সবশেষ চিঠিখানি পড়ব, লিখেছেন শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় বিজ্ঞাপন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদে আছে ঈশা বাস্য মিদম সর্বম, অর্থাৎ ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো, কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ব্রহ্মময়। পরমেশ্বর পরম ব্রহ্মই হলেন এই জগতের সৃষ্টিকর্তা। যজুর্বেদে আছে পিতা নহসি পিতা নো বোধি, অর্থাৎ ঈশ্বর আর পিতার একাত্মতা, কেননা পিতার মধ্যেই ঈশ্বর বিরাজমান। এই পিতা হলেন জগৎ পিতা, তাই তাঁর প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। এই জাগতিক পরিবারে পিতার দায়িত্ব অনেক। নিজের সন্তানের ভরণ পোষণ করা, মানুষের মতো মানুষ করে তোলা, তাকে সসম্মানে সমাজে প্রতিষ্ঠিত করা, নিরাপত্তা নিশ্চিত করা পিতার দায়িত্ব। পিতার কাছে সন্তান তাই খুবই নিরাপদ। আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে বাবার হাতটা শক্ত করে ধরে থাকতাম, যাতে ভিড়ের মধ্যে হারিয়ে না যাই। তাছাড়া রাতে অন্ধকারে কিংবা আকাশে মেঘ ডাকলে বজ্রপাত হলে বাবার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বসে থাকত।

ছোটবেলায় স্কুলে যেতে ভয় লাগলে বাবা হাত ধরে স্কুলে পৌঁছে দিয়ে আসত। পুজোর আগে নতুন জামাকাপড় কেনাকাটা করতে বাবার সঙ্গে কাপড়ের দোকানে আসতাম। পড়াশোনায় মনোযোগী হতে বাবা গল্প বলে আদর করে বসিয়ে খুব মজা করতে করতে কঠিন পাঠ্য বিষয় সহজ উপায়ে বুঝিয়ে দিতেন। খেলার সময় পাড়ার বন্ধুরা আমায় মারধর করলে বাবা গিয়েই তার মীমাংসা করত। এভাবেই একটা সন্তান তার বাবার হাতটা শক্ত করে ধরে নিজেকে সব থেকে নিরাপদ বলে মনে করে। এই নিরাপত্তা আর আশ্রয় বোধ হলো

0: বাবা গিয়েই তার মীমাংসা করত। এভাবেই একটা সন্তান তার বাবার হাতটা শক্ত করে ধরে নিজেকে সব থেকে নিরাপদ বলে মনে করে। এই নিরাপত্তা আর আশ্রয় বোধ হলো বোধই। মানুষ এই বিশ্ব পরিবেশে পারিবারিক জীবনে যখন বিধ্বস্ত ও ক্লান্ত হয়ে পড়ে, তখনই সে বিশ্ব পিতা পরম পিতার কাছে আশ্রয় নেয়। পরম করুণাময় পরমেশ্বর সেই সন্তানের ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ মুক্ত করেন, নিজের করুণাময় আশ্রয়স্থলে নিয়ে এসে আশ্রয় দেন। নমস্কার আন্টি, শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি মুখোপাধ্যায়, কাটুয়া, কাছাড়িপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান।
1: এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলে সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তির জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী নির্বাচন করা হবে এবং রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি স্কুলে আবেদন করার সুযোগ থাকবে। কাউন্সেলিং এর সময় আবেদনকারীদের আসল নথিপত্র প্রদর্শন বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আহ্বান জানিয়েছে শিক্ষা দপ্তর। আবেদনের ওয়েবসাইট বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আজ 20 মে 2026, আজকে বুধবার দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার অনুমোদিত প্রতিনিধি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা অথরাইজেশন লেটার জমা দিয়ে নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। 2026 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আলাদা আবেদনের পত্র পর্ষদের ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in এ পাওয়া যাবে। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 27 মে 2026 এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 30 মে 2026 তারিখে।

0: ত্রিপুরায় সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদের অধীনে এমটিএস রিসর্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ফাইন্যান্স অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখ 22 মে 2026। সম্পর্কিত তথ্যের জন্য দেখে নিতে পারেন এদের ওয়েবসাইট। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে, আবেদন ফি 200। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে safed.tripura.gov.in। ভাত হোক বা রুটি, ভারতে হাত দিয়ে খাবার খাওয়ারই চল। তা দেখে অনেকেই নাক সিটকন, কেউ কেউ আবার স্বাস্থ্যের দোহাই দিয়ে আধুনিক জীবনধারায় গা ভাসিয়ে রেস্তোরাঁয় তো বটেই, বাড়িতেও চামচ দিয়ে খাবার খাবার। তবে গবেষণা বলছে অন্য কথা, নিজের হাতে খাবার তুলে খাওয়ার মধ্যে জড়িয়ে আছে অন্যরকম যোগসূত্র। আঙুলের ডগা যখন জিভ স্পর্শ করে মস্তিষ্কে সেই সংকেত পৌঁছায়। খাবার হাতে নিয়ে খাওয়ার মধ্যে অনুভবের জায়গাও বেশি থাকে। তাছাড়া খাবার খাওয়ার পরে রক্তে কতটা শর্করা মিশবে তার কিছুটাও কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। ইন্টারন্যাশনাল জার্নাল অফ গ্যাস্ট্রোনমি অ্যান্ড ফুড সায়েন্স নামক জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, হাতে খাওয়ার গুণাগুণ জানার পরেই কিন্তু অনেকেই চামচের বদলে হাত দিয়ে খাওয়া শুরু করেছেন। হাত দিয়ে খাবার মাখার সময় আঙুল সচল থাকে, মনে হতে পারে এটি হয়তো শুধুমাত্র আঙুলের কাজ। কিন্তু চিকিৎসকরা বলছেন, আঙুল দিয়ে খাবার মাখার সময় ওই হাত তো বটেই, শরীরের বড় অংশেই রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া আঙুল যখন ঠোঁট বা জিভ স্পর্শ করে মস্তিষ্কেও বিশেষ সংকেত প্রেরিত হয়। হাত দিয়ে খাবার তুলে ধীরে খেলে পাচক রস নিঃসৃত হয় যথাযথভাবে, ফলে হজমও ভালো হয়। ধীরে সুস্থে খাবার খেলে বিপাক হয় সঠিকভাবে, হজমে সমস্যা কম হয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা তুলনামূলকভাবে ঠিক থাকে। দ্রুত কোনো কিছু খেলে কিন্তু রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যেতে পারে। হাত দিয়ে খেলে কতটা খাওয়া হচ্ছে সেই ব্যাপারেও সচেতনতা থাকে, ফলে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতাও কমে। হাত দিয়ে খাবার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেওয়া উচিত। মুখের কোনো যেন ময়লা না থাকে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মনে রাখা প্রয়োজন, অপরিচ্ছন্ন হাত দিয়ে খেলে কিন্তু শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে পারে।
1: শ্রোতা বন্ধু, সময় বলছে এবার অভিজ্ঞাপন থেকে বিদায় নেওয়ার পালা। তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে সর্বোচ্চ 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাজ্যের সবকটি জেলার বিস্তীর্ণ অঞ্চলে।

0: এবার জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা MCA। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ কিন্তু আগামী 5ই জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ায় অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং SC ST BPL PWD প্রার্থীদের জন্য 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নেওয়া যেতে পারে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর।

নমস্কার যুব বন্ধুরা, আজকের সকালে তোমাদের সঙ্গে রয়েছি আমি মানালি, এবং তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। আজকের এই বিশেষ পর্বে আমি কথা বলবো একটি ছোট্ট অথচ পৃথিবীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রাণীকে নিয়ে, মৌমাছি। ছোট্ট এই প্রাণীটি শুধু মধুই দেয় না, আমাদের খাদ্য, শস্য, ফুল, ফল, পুরো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই প্রতি বছর আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড বি ডে। আজকের অনুষ্ঠানে থাকছে মৌমাছির গুরুত্ব, পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা, কিছু অজানা তথ্য, আর অবশ্যই দারুণ কিছু গান। তো চলো বন্ধুরা, প্রথমে শুনে নিই আজকের সকালের প্রথম গান।

জাতিসংঘ 2018 সাল থেকে ওয়ার্ল্ড বি ডে পালন শুরু করে। এর মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা যে মৌমাছি না থাকলে পৃথিবীর খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ মৌমাছিরা পলিনেশন বা পরাগায়নের মাধ্যমে গাছের ফল ও বীজ উৎপাদনে সাহায্য করে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর প্রায় 75% খাদ্যশস্য কোনো না কোনোভাবে পলিনেটর্সের উপর নির্ভরশীল, অর্থাৎ মৌমাছি নেই মানে অনেক ফল সবজি ফুল সবই ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। আজকাল পরিবেশ দূষণ, কীটনাশকের ব্যবহার আর বনভূমি কমে যাওয়ার কারণে মৌমাছির সংখ্যা দ্রুত কমছে, আর এটা শুধু মৌমাছির জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্যও বিপদ, কারণ তারা প্রকৃতির খাদ্য চক্রের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের ছোট ছোট কিছু কাজ খুবই জরুরি। বাড়ির আশেপাশে ফুলের গাছ লাগানো, অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমানো। এবারে মৌমাছি নিয়ে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। একটি মৌমাছি তার জীবনে মাত্র এক চামচেরও কম মধু তৈরি করতে পারে। একটি চাকের মধ্যে হাজার হাজার মৌমাছি একসাথে কাজ করে। মৌমাছিরা নাচের মাধ্যমে নিজের মধ্যে যোগাযোগ করে। সত্যি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এবং আজ ওয়ার্ল্ড বি ডেতে আমরা শুধু মৌমাছির কথা নয়, প্রকৃতিকে রক্ষা করার কথাও বলবো, কারণ প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকব। ছোট্ট একটি মৌমাছিও আমাদের পৃথিবীকে সুন্দর রাখতে কত বড় ভূমিকা রাখে, সেটাই আজকের মূল বার্তা। তো শুনে নেওয়া যাক আরও একটি গান।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছে তোমাদের আরও একজন প্রিয় আরজে, আরজে তনুশ্রী, এবং সাথে রয়েছে ঈপ্সিতা। আমরা গানে গানে শুনব ঈপ্সিতার কণ্ঠে, গানে গানে চলবে আরও আড্ডা।
1: জয়ন্তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি, আরজে তনুশ্রী রায়, এবং আমার সঙ্গে রয়েছে আজকের বিশেষ অতিথি ঈপ্সিতা পাল। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানেও কিন্তু আমরা শুধু আড্ডা দেব না, তার সঙ্গে শুনবো ঈপ্সিতার গলায় অনেক সুন্দর সুন্দর গান। তবে হ্যাঁ, আর খুব বেশি দেরি করবো না, প্রথমেই ঈপ্সিতা, তোমাকে আজকে আকাশবাণীর অনুষ্ঠানে জানাই স্বাগত। কেমন আছো বলো?
2: প্রথমেই নমস্কার, খুব ভালো আছি। আর প্রথমে ধন্যবাদ জানাতে চাই তোমাকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আকাশবাণী আগরতলাকে।
1: তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে তুমি আজকে প্রথম গানটা কি রেখেছো আমাদের জন্য?
2: হ্যাঁ, আমি প্রথম গানটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করছি, প্রেম পর্যায় থেকে একখানি গান করছি।
1: বাহ, দারুণ, চলো

0: অসাধারণ একটি গান কিন্তু আমাদের সঙ্গে ইস্মিতা গেয়েছেন, সত্যি সত্যি দারুণ গেয়েছো ইস্মিতা। তবে হ্যাঁ, তোমার এই গানটা শোনার পর তোমার কাছ থেকে আমার একটা মানে আমার বিশেষভাবে আমার জানার ইচ্ছে যে গান শুরু করার পেছনে তোমার গল্পটা কি।
1: আমার গানের যে যাত্রাটা শুরু হয়েছিল পারিবারিক দিক থেকে, আমার মা মাসিরা যখন গান করতো তখন আমি শুনে শুনে, বা ওরাও আমাকে যখন মানে আমাদের বাড়িতে আসর বসতো তখন ওইখানে আমাকে মানে বসাতো, তো সেখান থেকে আমার শুরু। তো কোন ক্লাস থেকে বলতে গেলে আমার ক্লাস 3-4 ওই তখন থেকে আমার গানের যাত্রাটা শুরু হয়েছিল আর কি। পরবর্তী সময়ে আমি মিউজিকটাকেই আমার সঙ্গী হিসাবে নিয়ে এটাকেই আমি মেইন আমি সাবজেক্ট হিসাবে আমি মিউজিক কলেজ থেকে আমি পাস আউট হয়েছি বি মিউজ, তারপর আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এম মিউজ করেছি আর কি। এবারে এটা গানটাকে নিয়েই আমি পিএইচডির জন্য প্রিপারেশান করছি।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এর পরবর্তী গান কি শোনাচ্ছ?
1: এবারে আমি প্রেম ও প্রকৃতি পর্যায় থেকে একখানি গান করছি,

0: আবারও কিন্তু তুমি একটা খুব সুন্দর গান আমাদের সঙ্গে কিন্তু তুলে ধরেছো। তবে তোমার এই গানটা শোনার পর তোমাকে একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে যে তোমার জীবনে এমন কেউ আছেন যিনি তোমাকে গান করতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেন?
1: প্রথমেই বলবো আমার মা বাবা, তারপর বলবো আমার হাজব্যান্ড, এবং পাশাপাশি আমার শিক্ষা, মানে যারা আমার যে গুরুজনরা আছে, যার থেকে আমি এই সঙ্গীত জগতের হাতেখড়ি হয়েছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যার কাছে শিখেছি, ওরা বরাবরই আমার এখন পর্যন্ত আছে। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও আমি কিছুই করতে পারতাম না এই সঙ্গীত জগৎকে নিয়ে, গানটাকে নিয়ে।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এবার তৃতীয় গানটা কি শোনাচ্ছ?
1: এবারে আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করছি আজকে।
0: একদম একদম।

0: অসংখ্য ধন্যবাদ ইস্মিতাকে আজকের এই অনুষ্ঠানটিকে এত সুন্দর সুন্দর গান দিয়ে আরও সুন্দর করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে। তবে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও গল্প হবে, আড্ডা হবে, শোনা হবে আরও অনেক রকমের গান। তত
1: তো বন্ধুরা, এতক্ষণ ইস্মিতার গলায় আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনলাম। তো আবারও আমরা ফিরে যাই ওয়ার্ল্ড বি ডেতে, অর্থাৎ আজকে মৌমাছির অবদান কতটা আমাদের দৈনন্দিন জীবনে সেটা অনেকটাই। মধু শুধু সুস্বাদুই নয়, এটি প্রাকৃতিক ঔষধ হিসেবেও বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা কাশি থেকে শুরু করে ত্বকের যত্ন, মধুর উপকারিতা অসংখ্য। আর এই মূল্যবান মধু এনে দেয় কারা? সেই ছোট্ট পরিশ্রমী মৌমাছিরা। দিনের পর দিন ফুল থেকে মধুরস সংগ্রহ করে তারা তৈরি করে খাঁটি মধু। ভাবতে অবাক লাগে, একটা ছোট্ট মৌমাছির পরিশ্রমের ফলেই আমাদের ঘরে পৌঁছে যায় মধুর মিষ্টি স্বাদ। একটা সময় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নামে একটি কথা খুব শোনা যেত, মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে গেলে মানুষের অস্তিত্বও বিপদের মুখে পড়বে। হয়তো কতটা পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু এর ভেতরের সতর্ক বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মৌমাছি কমে গেলে খাদ্য উৎপাদনেও বড় প্রভাব পড়বে। তো বন্ধুরা, আজকে সময় বলছে এখন বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো পর্বে তোমাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।

দেশ বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান। শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে শুনুন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। ডিজিসিএ এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পুনরায় পরীক্ষার নির্দেশ দিয়েছে। এক দেশ এক ভোট নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি বলেছে, দেশের লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালির পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএওতেও যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতে আরো বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতেও বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো या वेस्ट एशिया हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है। नो कॉम्प्रोमाइज नो डबल स्टैंडर्ड।
0: ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক প্রতিবেদনে বলেছেন, দুই দেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রক্রার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুপক্ষের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। বিমানের মূল সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ডিজিসিএ আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষার নির্দেশ দিয়েছে। অসম

বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটি উড়ান বন্ধ রাখা হয়েছে। লোকসভা বিধানসভা একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের জিডিপি 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ে দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জংশন কেবিনেট সেকশনে কবচ চতুর্থ পর্যায়ে সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনে তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্ক 99.6% বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটার বেশি অংশে সম্পূর্ণভাবে বৈদ্যুতিককরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনিভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হবে। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক অবয়ব প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অবয়ব স্থাপন করা হয়েছে। আজকের প্রসঙ্গে কবি পক্ষে শুনবেন একটি আলোচনা। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না।
এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোন দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না।

পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বাংলাদেশের চট্টগ্রামের খুঁজি এলাকায় অবস্থিত ভারতের উপদূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদেশের পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। ভারতের হরিয়ানার বাসিন্দা বছর ৩৫ মৃত ওই ব্যক্তির নাম নরেন্দর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ সওকাত আলী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধে ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন ১০টা বেজে ১০ মিনিটে।

আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:00 শুনবেন হিন্দি ছবির গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান শুনবেন। 11:00 শুনবেন বাংলা ছবির গান। 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মানিজারা। 12:45 ককবরক আধুনিক গান। 12:55 চাষের কথা, আজকের বিষয় এলোভেরা চাষ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান 1:05। দুপুর 1:40 শুনবেন লোকগীতি, শিল্পী অনিতা সাহা। দুপুর 1:50 রাগ প্রধান গান শুনবেন শিল্পী মায়া রায়। দ্বিতীয় অধিবেশনে 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে পাঠ দেবেন। 6:30 শুনবেন ঘর গৃহস্থির আসর। আসরে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ খাদ্য সতর্কতা প্রসঙ্গে ডক্টর জ্যোতির্ময় রায়ের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। 8:05 শুনবেন ক্রীড়া প্রসঙ্গ। 8:30 আধুনিক গানের শিল্পী সর্বাণী দাশদত্ত। 9:00 শুনবেন নজরুল গীতি, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। 9:15 স্পটলাইট। 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। 10:15 আধুনিক গানের শিল্পী সর্বাণী দাশদত্ত। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

গানটি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে গানটির শিল্পী ইন্দ্রনীল সেন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেন। আকাশবাণী আগরতলা।
1: আরে সতর্ক না হলে পকেট খালি তাহলে।
2: না না, আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে।
1: তো
2: তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায়।
1: কিন্তু টাকা তো গেল।
2: না না না, টাকা যায়নি। গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে। আর শুনুন, অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো। হ্যাঁ, আরবিআই বলে যে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুন সজন ছবি থেকে, শিল্পী এসপি বালসুব্রমণিয়ম।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারে শুনুন সালামি ছবি থেকে কুমার শানুর কণ্ঠে গানটি।

সালামি ছবি থেকে এই গানটি শুনলেন পঙ্কজ উদাস এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারে শুনুন দিল ছবির গান, শিল্পী অনুরাধা পারওয়াল এবং উদিত নারায়ণ।

গানটি শুনলেন দিল ছবি থেকে, অনুরাধা পারোয়াল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। আর এই গানটির সঙ্গেই শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ শুনলেন প্রথমে সাজন, পরে সালামি এবং দিল ছবির গান। আকাশবাণী আগরতলা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কেলোহার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে

আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানখানি শুনুন অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন পাশের বাড়ি ছায়াছবির গান। এবারে ছবি হারানো সুর, শিল্পী গীতা দত্ত।

0: ইন্দ্রাণী ছায়াছবির গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে। এবারের ছবি লোককুচুরি, শিল্পী কিশোর কুমার।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

শঙ্খবেলা ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে একখানি গান শুনুন মান্না দের কণ্ঠে, ছবি প্রথম কদম ফুল।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলেন একান্ত আপন ছায়াছবির গান। এবারে একখানি গান শুনুন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবি সপ্তপদী।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলেন ফরিয়াদ ছবির গান। আসরের শেষ গানখানি শুনুন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে ছবি অমানুষ।

0: আকাশ ভাই আগরতলা টাবক চাংজাগ তিনি দিবর চরানী কক বরক পান্দা লেলা মানে জড়ব পুইলেন খাবায়ন টাং বিদ্ধি
1: ফাইডি গাইচং তিনি সাইমালায়ন হুকবার ক্লাইমানী কগ নারগ্রানো

0: আবুলে আংব কিছু সাক্ষা করম হাই নংরাখা অ ফাইং রাইগা নখলামানি বিনি বাইকে হাতি বারসাকা হই থাকা আ মায়ং কুফুবাই মালাই দা বিয়াইয়া বিয়াং হই টংখানা মালাই মাইয়া গুলব ফাইং রাইগা তো কোতামলাঙ্গলা খাই নমা তো হাইফান অ আং সিয়াং সাইসং খা খরুই টংখাতা অ মরা চাকরাংলা বুড়িছে কবরব বিয়াং তং বিয়াং ফাই যাবুই মানিয়া হু সকাংবাই মিয়া তো মার মার সালনই ফাইনে থাকা আয়ংব জরাখাই কী জাফানো ফেরিয়ে দিবর জরা মাং ন ফাই ফাইউ দিনে বুদা ফাইজাও ন সাইমালিয়া ফাইনাকাই জরা উইন তো নাইখা ফাইফানো কোতামলিয়া ফাইং রাইঙ্গা ফরঙ্গি কলাংমা তৈন টংমানি বাকি দাবসু জরা মূ সালাইঙ্গাকো হাইফানো চাকরাকমা না বলে তোমা হিমান ককবা কট কট যাইঙ্গা ফাইং রাইঙ্গা সে আবো বাহাইকে সিগাং বাইরে না সাবিমানই আনো ফরঙ্গি কলাংখাবা কট কট যাইঙ্গা হিনফাইখাই ন রাইঙ্গা বুতুয়া যাইঙ্গা হিন্দি হিনই আয়ংব হাই হিংখা না বুড়ি কবর চাকরাকমাবো খাকো খেয়াখাই ন ভাইমানি সেলাই থাংমানি দইমা থাঙ্গু আনি ফাইংনি বুম সিগাং সাবইসে আসুকে কিরিজাকে খালাঙ্গু হিংকাই আং বুতা অক্রাম নি মূল সেকাং সাকাইবা তে বসে বিপ্রালাঙ্গ না হেমা তংলা কপাল আমজা তুই তিনি তে বৈশা আর চাকারকমা ফায়নি হিনতানি ফাইজা খাইলে আনি বুমুং না সেকাং সাবই না এগেরা না কট কট যাইঙ্গে হিনপাইখাই বুতুয়া রাইঙ্গা যাইঙ্গা হিনই নাইগ্রা না তাম বাহিয়ং এই ফাইজা খো ও চাকারকমা জোরাহাই কিজাফানো ফেরিয়ে ওমা ওমা ওমা অম মুখাং নো সলি ফাইজা কোয়াশা
1: মান্য মতন বাহার এ কত কত জাইঙ্গা
0: বুতুয়া রাইঙ্গা জাইঙ্গা
1: এ তাবুক সে অংশিও এ বুতুয়া নিয়াং খানাই নিয়াং খানাই ফাইদিয়াঙ্গ বুকু খুয়া দে বুসলাই থারে দে তাবুকলাইং খাদা তাবুক নুন ফাইং রাঙ্গিয়ান তামো শাসক নাই তামো শাসক নি বুকু বাই হাইয়াকু বন ও জাবরা বিশিঙ্গ একুং এক খাওয়াই হুই কলাং খাই না যাওয়ানো তাই ও বস লাইন খাই অর না হাকর সগুই ফবই কলাংসি নাই এই আমার ভাই দে ও জাবরা বিশিঙ্গ হার দি এই অর গৌর গতং দে ইয়াক তো উল্টা খাজাক ন তবে ইয়াকুং কং চাবে খাগ্রা না কথা বুকলে কট কট জাঙ্গিয়া আং থাঙ্কা হাইকে অবস্থায় ন অরণ হবে গ্রাংসি নাই এংকা
2: বা হেলিক মানে নকলাইখিয়া অমায়ম কুফুনি বুয়া কং নি তামো গাড়ি নগ সিং সিং সা আনি বুখা মিটিং মাখাই নাইয়া থাঙ্গ লাগদ আতা ও আতা এ গড়ি খানতা বো আনি ককটি টংলিয়া না বিয়াং সাব তামো কলাই ফাইকেনা ও মিশুং রং বিয়াং নিহাসক বুতং বিতং ফামে কলাইখিয়া হাই অর বুথি থপসা ও অর বুথাই থপসা হাই দিয়া হাই ইয়াং সিতে বাংলা সা ও থিবা ও জাবরা বিছিনিছি কসক খাইমা হাইবলা তামো তোমা জাবরা বিছিঙ্গো হে নুমর দা সাবন মহে কলাঙ্কা জাতা হা হাই বসে বকরি কে হাইদিয়া দঙ্কা হিন্দি গান গো হিংরা দি নর তো সুগ্রা দো আঙ শুনো বিয়াং গাছ বুতাং বুতাং বদল বদল খেয়ে রেগি থাং নাইগ্রা না তো সুগ্রা দো তাতা অনেক তো সুগ্রা ফাই তুমাং এ অমি সুরকবা ও হাকর বিশেষ হালে ব্লাসা তামো তোমর ও নকলাসা অমনি শুনি বসলাই না তাবো তাবো বিথিসে মা খলগ

0: বলে বিয়ানো বড় মানে বিচির ও ই কলে গান গিয়ে বেগুন মানবে খেবলা সা অবন বিপাং তোমার সাকা হন মাত্র খুব চিনে কেয়া এই এখা বি কিয়াং খোলা দাতা খোলা খোয়াগ্রালা এ খোয়া দি এ তোমার দো এটা কিসাতে কিসা এ এখা তাবুগলে খরাপ চ না হ্যাঁ তোমার দো সারাপসা আয়া কিসে শুয়ে ফাইগ্রা না তংসৌদি অম ইয়াং টংখা আয়াং গ্রী আয়াং টংখা ইয়াং গ্রী তোমার বহু হাইসিমা টংসিবলা উফ এ দংখা দংখা না আতা কক সাবি নাইগ্রা লাছিলা
1: চাখা ফাইং চাখা ই গো আং সরাই সরাই খাইন কক সাবি মান খা সামানি তে দুনামা রকব গরি খা ফাইং আগিনে হাইকে নো সরাই সরাই অংশ খা ফাইং
0: দহাইকে তাবুক সাগ্রা দি নন সব মহাকে গলাম ফাইকিয়া নান কক তৈ টংলে না আতা
1: না গার জাদি ফাইং নি কক তৈ টংয়েনি বাগিন আনি মতি হালক ব্যাং নি জানিব চাকরকমা মুঙ্গুই বুড়িছি খরকসা তিনি বাইকাই সালতাম কাখা দি পরখাইন ফাই ফাই তৈ নং ফরংমুঙ্গুই গলাংমা হাইকে ন সাপায়ু কট কট জাঙ্গে হিনৈ হাইকে আংব নং সালাংমা হাইকে ন সাসকতা রাঙিয়া বুতো জাঙ্গে হিনৈ হাইকে ন ফাইমানি সেলাই থাংমানিছে মা দলাঙ্গু হাইকে মাং নো উসকাংমাই মিয়া জরাতিলে চাকারাকমা ফাইমানি সেলাই থাংমানি ন দই মা তংমানি আবসে আং নো ওয়ানসুক লাঙ্গু ফাইংনি বুং সকাং সাউসে আসুক অঙ্গু হিংকাই আং অক্রানি বুং সকাং সাকাইছে তে বঙ্গানি হিনৈ ওয়ানসুকুই তিনি দিপর ফাইফ্রুখাই বুতো রাইঙ্গা জাইঙ্গা হিনি সাজাক লাং হাতা হাইকে মতে বড়নে ঘাম্মা টংসিসা হাই রংসু কথা ফাইও
0: গথাং টংসাক আনি কপ্ন তানর দি হায়া খাই নং ডাক্তার থাই বুঝি খাদা
1: হা ভাই ন খাবাই ফিল জাগি থাকিব আংলেতে মতে আকল অংলিয়া ফাইও দখন ফাইও নং থাংমানি ন সে কিসা সাউ খনারি গ্রা দি
0: আনি বা সামু খাকসা জাজাব নতা মায়ং কুফুন বুথারই কাবইছে বিনি বুয়া কং নই তুই ফাইকিয়া ই ক সিন গারিং গান অন খিকলাই রে ফাইদ্রব
1: ও আবো তো সাসিং আতমসা হা কলিমানি
0: আবো নতা মায়ং কুফু তরমানি আবো তরমনা তো সলি তংসিবা আং থাংমানি সালো ন মালাই রিখা আ মায়ং কুফু ন
1: বল খাই
0: সাল হাত তুই জরব মালাই রিউ দঙ্গর কতমা অর সত্য কুই তংমানি বলং কুতু কচারো
1: আবো নলখাই
0: আপুনি সিমি রলাইমাং রলাইমাং তিনি হর থাঙনি আজুক মারি মারি ওসে বন বুথার সুগুই বিনি বুয়া কংনি ন সগগি কারি উই তুবি অর তাবুক ন সক পাই মানছু
1: মা উলখাই
0: আবো সে আয়াং গানা গিনি বাহগি পাইসুগুই নাইতুক নাবে সুক্কা রাজকুমারী গরন্তি ন খাই নুসুনুক বুলিয়া গরন্তি মাইন কুফুনি লগি কিছু করিনা বিয়াং রগ সে খানা দহাকি আতা সাগ্রা দি নন বসাই রাসুই কলাংনাইলে বিয়াংটি ফাই তাই বিয়াংটি থাং নং সাইদেমান
1: ফাইমানি কাই সাসলাবি মারিয়া বিয়াংটি ফাই তো মাখাই থাংমানি খেলে ই ক উ জোড়া দুক বুফাং গসংজাং নু রানু হুরকা আ বুদুং ন রমুই ন তলাও বিসঙ্গ হাবুই থাঙ্গু
0: বুঝিখা নিনি বসলাই ন সরাব রমানি আ বুদুক ন নাহারি বিটি খলুই তু ব্লাসা বুফাং ইয়াফাঙ্গ হাকর দতং কাহামকাই নাগুজাকলিয়া দাহাকন নঙ মায়ং উফু বুয়া ন মুরগি গারিগু টংসুগ্রা দিদো আতা আং থাঙে কিসা রুগি নাইগ্রানা
1: আকন
0: আবুনি উলসে গরন্তিন মা নাইতো লাইনে
1: ফাইং থাংপা ন সেখানে হাই আসে দগি যা তঙ দিদো আচা কারক মাবাই মালাই খাইছে বাইছে তে বংলাই হেন
0: নিনি বসলাই রাসে কলাংনাই আচা কারক মনদা আং ইয়াকান্নানি সেখানে হাই আনি কক খনাই তা আং দিপিয়া জেসা ফাইতং জেসা ফোন ফাইতং থং কট কট জাঙ্গিয়া হনপাই খাইন কক থাইছে নং নাংনাই রাং গিয়া বুতোয়া জাঙ্গিয়া বুঝিখানা বলে
1: বুঝিখা ফাইং বুঝিখা ফাইও নং হাতি বারসে রমই আ মায়ং কুফু বাই চবা মাং সিরিলাই মা টংকা হিংকাই তা মনো চাউ টংকাসা ন মুসাসক চালাং দিতা
0: আনি চানান কক নং তা ওয়ানসক দি চবা রতে তিন আনি চামং আং চাউইন তঙ্গু আং কিসাপন অবুক চাতং গিয়া নং সে তিনি কোতা মাসাই খোনা চাউই পাই দি নং আং থাঙ্কা
1: দয়া কন থাং দি কাহাম করং খাই দাতে ন সকাই দিদো মতাই রক্তে বুয়া মতাই কতর খাই আনি ফাইং রাইঙ্গা ন বনো সে মা সুরি থাই
0: অমত জোড়া ফানাং বুদুক জোড়া দুঃখে আবুনি ইয়া ফঙ্গ মারি হই রেগি নাইখাই ও ই কলে অবু ফাং কতর তুই কত নি ইয়া ফাং তুই সে হাকর কতমা তাই সে ও হাকর বিশ তুই থাঙ্গাইছে দংখ ও বুদুক ইয়া ফাং থাঙ্গিন দংখ ব্লাসা হে আমার সঙ্গত্রমা বুদুক ন রুগিন থাঙ্গি নাইগ্রানা

0: tebese tangula tebese tangko ei abu nong kana a chakra mangni no ba abu ba raja khor haise blasa ha tala ta mo hai nok rok ba dogalam te khotal bama sanai gadi tamo kebese kirin blasa siring siring he o abu tamo borok haisa hey nung sabo mutai ja atai ja borok da nung sabo aro hake saisu
1: hai thu narasing ang mutai boya ang khoroksa borok mun shuno ningle sha bongkha bhai ke biya mi aro sopakha
0: ang bo borok mun shuno khoroksa ani mun khai rangiya rajani busajik rajkumari bo mun khai goronti no tui se bongni mayum kupu rajkumari no khogi phaimano naitogi karinani phaiu ang phia ba mayum kupu lole mangkha tai buthari bo paikha tabok ang rajkumari no se naitogi tongu abuni sekang ani atani buslai rasonai chakrak manase ang tabok naitogi phaimani
1: atani ni ruk chhonai phaimani waisha baino khorpsa nong phaikya
0: haike abo chakrak mani nok se haida
1: i ata abo na chakrak mani nok abo simiya ata ning je rajkumari no naitok na phaimani a rajkumari ang no ani bumu no goronti ata haike nang mayang kufu no buthari kabuka haida
0: i buthari kabuka bua bo kong nei sogoi tubuka অবনি ছাকা অন সুংলেলামা গাড়ি অরণ কাবুজাক হাইকে হাদল দুল সাবাইন তক সামাংনি নাঙ্গি টংখাবলাসা
1: আতা নং আমায়ং কুফুন বথারমানি বুসক দুখনা
0: তামো দুগনানে তিনি হর থাংনানি আচুগুসে বুথারি মানু হাতি বারসা নাঙ্কাতা বই মারলাই মানি
1: হাইকে আংব অর সফাই মানি হাতি বারসা নং খনা তিনি বাই হাতি বারসা সকাং ন মায়ং কুফুরা ন অমনি ছাকা দ্রব ন নকচু খুরু খুংসা তাঙ্গৈ আন কলাঙ্গৈ থাং দ্রব চামু যোগালিনা বাকই মায়ং কুফুর আন কলাঙ্গই কুতুল দ্রব খাইন আর নি চাকরাকমা আর সগুই আন তুবুই অর তনি ফাইকাতা বন তাবুক আন নাইকলি টংতা আতা
0: হাইকে থ হিসি হিমসি দি তালের দি থাজা থামাছি নাই অরনি
1: হাইকে আসে লাইটেসা খাইয়ে অরনি কুতুলুই মালাই গলাক বলে আতা বিনি কুন্দ্রি খাওই কলাংমান আং বা সুখাইন লগি লগি নব সক ফাই ফাইনাই সেকাং নং ববাইসি মারি লাইগ্রা নাই আতা নব ন মেসে নই মানখাইসে আন তলাঙ্গি মাননাই
0: হাইকে বিক বিনি কুন্দ্রি খাজা ফাইদি বাসে বাসে সুদি গরন্তি
1: আং বাসুইয়া নংসি বাসি ফাইদি ফাইদি ইয়াঙ্গ নগ হাপাইসি দি আতা ই কব ন নং বাসুখাইন চাকরাংমা কবর যাওই সব ফাই ফাইনাই
0: আবুদা
2: সাবানি কুন্দ্রি সুবাই মাইনা মতন ভাই মাইনা মতন ভাই
0: এই চাকরাক মা আং রঙে সবাই দিন কুন্দ্রি ন দোয়া এই আমার সমতর মা
1: ও মা ও মোতাই র ও মা ও মোতাই র কিরিখা কিরিখা আংলে ও মোতাই র আতা পাই খাবো তাবুলে তুই সুখ খা থিমছি দে আতা যেন তাবুলে থামি মানাই খা আনি তাইলে গজানালা কোনো করি খা
0: গরন্তি নাই তো কারণে হই গসম রুই ফাইমানি হল বুসুক তামো মা অংখা নাবো সিগলাক জেসেকে ফানো নুমানু ফানি সামাই নারগি মানখা আবো সে বলাইখে কক কতনখা
1: আতা নিলে সৈসই মুনি ছুলিয়া নং মতাই নিসলাই মতাই কতর সে আতা হাইয়াকে নং আসকনি কতর তাই ফান গনাং মায়ং কুহুর হাইন বুথারই মাননি ক গিয়া আবো ন কারই তাইবো ফান গনাং চাকরাংমা হাইন বুথারই বিনি ইয়াফানি আনতিখলাই মাননি ক গিয়া মায়ং কুফুর ফানো আন চাকরাক মানে ইয়াফানি কারি উই মানগলা খামু
0: মোতাই কতর হুনিলে আং সাক নগো সিমানিয়া তামনি হিনমালে আং আমা সঙ্গত মান সিমিনো সুরি উই সামু তাঙ্গু আসুকছি রাজকুমারী নংলে আং মহাকে মায়ং বাই চাকরাক মানো বুথারি নন কারি ফাইমানি চাদা চাজাক্ষা হায় খাইবা চাজাই আদা অংখা
1: ও মা নাবো তামো হুনি সিংমা কলাই খেয়াতা সাকানা বলে নন আং মোতাইনি সেলাই মোতাই কতর সিং জাকসি উন আং আংখাই বখা নখাই বথা সুগুই ন কিবিখা তাইলে মুনিসু হাফার সগৈ গলা খা নহনৈ
0: রাজকুমারী নু বাহাইকাই আমায়ং কুফুবাই হাইকা তলং জাখাবা
1: আং কিসাপান সাসলাবৈসি মানলিয়া হাইন ফুংনি সাল জরাও ফাতার আং সাইচুং থংগি তংমাসি

0: রাজকুমারী গরন্তি হামারি খুরম পুয়ং থুন রাজকুমারী গরন্তি নি হামারি খুরম পুয়ং থুন রাজকুমারী গরন্তি নি হামারি খুরম পুয়ং থুন রাঙ্গিয়া বুতুয়া থি পেলায় কপ্লাইং থুন রাঙ্গিয়া বুতুয়া থি পেলায় কপ্লাইং থুন রাঙ্গিয়া বুতুয়া থি পেলায় কপ্লাইং থুন রাজকুমারী গরন্তি নি আয়োগ লক থুন রাজকুমারী গরন্তি নি আয়োগ লক থুন রাজকুমারী গরন্তি হান গনাং রাঙ্গিয়া বুতুয়া কাহাম করেন খাই সুংখ্রুবই তং থুন অঙ্কা ফাইডি কপ্লাইতে ফাঙ্গনাং রাঙিয়া নোর আসুকদি
1: খুলুমকা খুলুমবাই কিয়া
0: তাই রাজকুমারী নবো অর ইক চিনি রাঙিয়ান গানানো আসুকদি
2: খুলুমকা খুলুমবাই কিয়া
0: বরম গনাং ফানগনাং মোসাং বুতুয়া নাইয়াং অর আসুকদি দৌ
1: খুলুমবাই কিয়া
0: তাকুক তাই বুকুক সং তিনি অ সাল বেলাই খেই বরম তাই মুতুনি সাল অ সাল রাংসাক বাই কমর ফ্লাইয়া সুইজাগ তংনাই তাকুক তাই বুকুক সং তাবুক নরুকনি বসকাং গ সুইজাক সমাইন রুগিন চিনি হানি বুবগ্রা তাই বুবগ্রা জুগ গো সিজাক সুমাই রগ্ন ইয়াফারানো বিনি সুকাং তাবুক মহারাজ ক কিসিয়া সানাই
3: হানি বৌগ্রানি আয়োগ লক্ষ
4: হামবাই তাই কাকা হাম আসুক বাজি আসুক বাজি আং পুলেন ফান গনাং কপ্লাইসা রাঙ্গিয়ান তামো কক থাইবাই হামবাই রিসিনাই আনি খুগ কখাইছে গরিখা বনি লগি বটা বুটোয়া নব বেলাই খেয়ে পাইফলাইয়া হামবাই বরক দাখুনই বংনি লাংমানো নগনি খুঁচিলুব বেড়ে গলাঙ্গই ওয়ান সগি মাইয়া ইমাংনি হাইখাই সাজক ঘরন্তিন সবানি বিশিংতেই কাহাম ক্রংখাই রাজা খর তবুই রেফাইয়া আবন রাংসা রুফাইবাই পাহি মাইয়া রাঙ্গিয়ানি থই রসার মাবাই রাজাখরনি নিনি আনি তাই ও হানি লুকনি বরম সুচা জাক্ষা আপনি বাগে আনি গসিমা সময়নি বিসিংতই আং সাজক গরন্তিন রাঙ্গিয়ানি থিয়াসা লগিসং অংখা হনই সাকলাইখা তাই বনি লগি হাব খাচা বাগে জাখা রাঙ্গিয়ানি বুটা বুটো আনব সেনাপতিনি সকাত রিজাখা তাবুক আমর অগ্ন রাজা তাই কথার পান্ডানি বিশিংতই ব্যবাগ অংবাইছে নাই আপনি বাকে আং তাবুক আনি ইসিরি ন কইনাই
2: কাপ না দে মুচুংখা মুনি না দে মুচুংখা আং সাক সাক ন মুতে হিনি সাইছে মানলিয়া খুলুমবাই খানলু করক তিনি ন কাইলে পান্ডাতে সেনাপতি চারিমা পান্ডা উনাই নরো বেবাগ ন মানজাগৈ গথার হামজুক চামারি ন হামারি ফারুই মাইকল নই চালাং যাবাই দি আবো ন আনি কব
0: হাইকে তাকুক তাই বুকুক সাম নরো কেবো উফলা কাফলা তাং বাই যাদে নরো বেবাগ ন চিনি ফান গনাং কপ্লাইসা রাঙিয়া এবা চিনি চামারি কতাল ন নাই মান লাই নাই তাই কক বো সাই মান লাই নাই দো আবো লগি চিনি রাজকুমারি এবা তিনি নি হামজুক কতাল তাই রাঙিয়ানি বুতা বুতোয়া সেনাপতি কতাল বাইব মালাই কক সালাই মান লাই নাই বাই থাক মায়ুং কুফুরনি বুয়া কং নুই ন নাই মান নাই তাই বুসুক হিলি।

চাষের কথা, আজকের প্রসঙ্গ অ্যালোভেরা চাষ। অ্যালোভেরা সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ যা ঔষধি গাছ হিসেবেও ব্যবহৃত হয়। অ্যালোভেরা দেখতে অনেকটা আনারস গাছের মতো। অ্যালোভেরা গাছের গোড়া থেকেই সবুজ রঙের পাতা বের হয়। পাতাগুলো একটু পুরু ধরনের, যার দুপাশেই করাতের মতো ছোট ছোট কাঁটা থাকে। পাতার ভিতরে স্বচ্ছ পিচ্ছিল এক ধরনের শাঁস থাকে, যাকে বলা হয় অ্যালোভেরা জেল। সব রকম জমিতেই অ্যালোভেরা চাষ সম্ভব, তবে দোআঁশ এবং অল্প বেলে দোআঁশ মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়। সুনিষ্কাশিত জমি অর্থাৎ যেসব জমিতে

জল জমে না, এরকম উঁচু জমিতে অ্যালোভেরা চাষ করা সম্ভব, তবে লবণাক্ত চরম অম্লীয় মাটিতে চাষ ভালো হয় না। নিচু এবং জল জমে থাকা জমিতে গাছ পচে যায়, এঁটেল মাটিতে চাষ না করাই ভালো। অ্যালোভেরা চাষের জন্য দরকার সারাদিন রোদ পাওয়া যায় এমন জমি। প্রথমেই জমি ভালোভাবে পরিষ্কার করে চাষ দিতে হবে। চাষের সময় হেক্টর প্রতি 10 থেকে 12 টন গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে, তারপর হেক্টর প্রতি 225 থেকে 250 কেজি TSP এবং 75 থেকে 100 কেজি MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ মিশিয়ে দিতে হবে। অ্যালোভেরার 3 রকম চারা লাগানো যায়, রুট, সাকার বা মোথা, গাছের গোড়া থেকে গজানো চারা এবং গাছের গোড়ার অংশ কেটে ফেলে পুরো গাছ। বছরের যে কোনো সময় অ্যালোভেরা গাছ লাগানো যায়, তবে আষাঢ় মাসে বা জুন জুলাই মাসে লাগানো চারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তবে কার্তিক অগ্রহায়ণ মাসেও চারা বেশি লাগানো হয়, কেননা এ সময় চারা লাগালে শীতের মধ্যে গাছ মাটিতে লেগে যাওয়ার চেষ্টা করে। 1.5 মিটার চওড়া বেড়ে 2 সারিতে এবং 2.5 মিটার চওড়া বেড়ে 3 সারিতে চারা রোপণ করা হয়। 1 বিঘা জমিতে প্রায় 3,600টি গাছ লাগানো যায়। 1 বিঘা জমিতে খরচ প্রায় বছরে 60 থেকে 80 হাজার টাকা। একটি গাছ থেকে প্রায় 60 থেকে 70টি পাতা বিক্রি করা যায়। প্রচুর চাহিদা থাকার কারণে বাজারজাত করতে কোনো সমস্যাই হয় না। 50 থেকে 55 কেজি পাতার একটি আঁটিকে বলা হয় গাইট। প্রতি গাইট হিসেবে বাজার দর 1,800 টাকা থেকে 2,000 টাকা। এই হিসেবে 1 বিঘা জমিতে 1.5 থেকে 2 লাখ টাকার মতো পাতা বিক্রি করা যায়। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল অ্যালোভেরা বা ঘৃতকুমারী চাষ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে

তারা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞাঢ় মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেন শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন।

0: চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপরও জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের ১৭৫ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৫৪৩ জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই ২ জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত ১২ জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে ৫ জন নিহত, নিখোঁজ ১১ জন। ১৯,০০০এরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে ৩ জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে ৪ জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় ৪,০০০ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে ৬৯তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ পঞ্চম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ ১ বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল ২৬ সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের ২৫ তারিখ থেকে ৬ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল ৬ জুন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি, শিল্পী অনিতা সাহা।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি, শিল্পী ছিলেন অনিতা সাহা, আকাশবাণী আগরতলা। এবারে কিছু রাগ প্রধান গান শুনুন, শিল্পী মায়া রায়।

গানটি শুনলেন ইন্তেকাম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আপনারা শুনছেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে পদশন ছবি থেকে।

গানটি শুনলেন আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে শিকার ছবি থেকে। এবারে গানটি শুনুন আরাধনা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সরস্বতী চন্দ্রা ছবি থেকে। এবারের গানটি শুনুন মুকেশের কণ্ঠে মেরে নাম জোকার ছবি থেকে। এই গানটি

গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে প্যার কা মৌসুম ছবি থেকে। এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

0: के अंतर्गत जाति गणना कराने के केंद्र सरकार के फैसले को चुनौती देने वाली याचिका को खारिज कर दिया है। अदालत ने कहा है कि मुद्दा सरकार के नीतिगत अधिकार क्षेत्र में आता है। मुख्य न्यायाधीश सूर्यकांत की अध्यक्षता वाली पीठ ने कहा है कि पिछड़े वर्गों के लिए कल्याणकारी उपाय तैयार करने के लिए सरकार को उनकी संख्या जानना जरूरी है। सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी ने आज नई दिल्ली में मंत्रालय की हिंदी सलाहकार समिति की बैठक की अध्यक्षता की। श्री गडकरी ने कहा कि हिंदी केवल एक भाषा नहीं है बल्कि यह राष्ट्र को एकजुट करने का एक सशक्त माध्यम है। आईपीएल क्रिकेट में आज शाम 7:30 बजे कोलकाता में कोलकाता नाइट राइडर्स का मुकाबला मुंबई इंडियंस से होगा। मुंबई प्लेऑफ की दौड़ से पहले ही बाहर हो चुकी है जबकि कोलकाता प्लेऑफ में जाने के लिए अगले दोनों मैचों में जीत के साथ साथ दूसरी टीम के परिणाम पर भी निर्भर है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ অষ্টম শ্রেণীর এসএসটি থেকে উপজাতি দিঘু এবং স্বর্ণযুগের স্বপ্ন সম্পর্কে পাঠ দিচ্ছেন রাধা কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিকা দেশমুখ।
2: আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের একটি অধ্যায় উপজাতি দিকু এবং স্বর্ণযুগের স্বপ্ন এই অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের সমাজবিদ্যার ইতিহাস চ্যাপ্টারটার মধ্যে আছে। আচ্ছা, ইতিহাস বলতে আমরা কিন্তু বুঝি পুরনো দিনের অনেক জিনিসপত্র কথা, এগুলো নিয়ে আলোচনা। ইতিহাস আমাদের জানিয়ে দেয় যে আমরা যখন ছিলাম না বা আমাদের পূর্বজের বিভিন্ন ঘটনা। আজকে আমরা উপজাতি সম্প্রদায় নিয়ে আলোচনা করব। উপজাতি বলতে আমরা সাধারণত বুঝি যারা পাহাড়ে জঙ্গলে বসবাস করে, ওরা সাধারণত আমাদের লোক সমাজ থেকে একটু দূরে অবস্থান করতে ভালোবাসে। তোমরা বলতে পারো যে ওরা লোকচক্ষুর কিছুটা অন্তরালে থেকেই নিজেদের জীবনযাপন করতে চায় এবং ওদের যে জীবনযাত্রার ধরনটাও থাকে আমাদের তথাকথিত উন্নত যুগ থেকে একটু অন্তরালে। ওরা সাধারণত আমাদের সকলের সমাজ ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে পারে না বা চলতে চায় না, ওরা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করে। এরকম সব উপজাতিদের নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা এখন যে সমস্ত উপজাতিদের দেখি আমাদের চোখের সামনে, পূর্বকালে কিন্তু উপজাতিদের অবস্থা একই রকম ছিল না। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষ ইংরেজদের অধীনে দীর্ঘ সময় থেকেছে, তাই ইংরেজদের অধীনে উপজাতিদের অবস্থা কীরকম ছিল এই অধ্যায়টিতে তা নিয়েই আমরা আলোচনা করছি। উপজাতিদের ইংরেজরা চেয়েছিল তারা যেন আমাদের লোকচক্ষুর অন্তরাল থেকে বেরিয়ে স্বাধীন ভারতবর্ষের অন্যান্য সমাজের সঙ্গে ওরা যাতে তাল মিলিয়ে চলতে পারে, কিন্তু উপজাতি সমাজের লোকরা ইংরেজদের এই প্রচেষ্টাকে মেনে নেয়নি। উপজাতিদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার, ওদের উপর কর চাপিয়ে বোঝা চাপিয়ে ইংরেজরা আরও চেপে রাখতে চেষ্টা করেছিল। এই সব চেষ্টার মধ্যে দিয়ে কিছু কিছু উপজাতি সম্প্রদায়ের নেতারা আছেন যারা ইংরেজদের এই প্রচেষ্টাগুলোকে মেনে নেয়নি। এই নেতাগুলোর মধ্যে বা নেতাদের মধ্যে বিরসা মুন্ডার নাম আমরা ইতিহাস থেকে জানতে পারি। বিরসা জন্মগ্রহণ করেছিলেন একটি মুন্ডা পরিবারে। মুন্ডারা প্রধানত ছোটনাগপুরের একটি উপজাতি গোষ্ঠী, কিন্তু তার অনুগামীদের মধ্যে ওই অঞ্চলের অন্যান্য উপজাতি অংশের মানুষরাও ছিল, যেমন সাঁওতাল, ওরাও বিরসার অধীনতা মেনে নিয়েছিল। বিরসা নিজের জীবনযাপন দিয়ে বুঝতে পেরেছিল যে উপজাতি সম্প্রদায়ের লোকদের উন্নত করা অনেকটা দরকার এবং তাই তিনি বিভিন্ন পুরনো প্রথাগুলো থেকে

থেকে বেরিয়ে এসে উপজাতিদের এগিয়ে আসতে বলেছিল। 1895 খ্রিস্টাব্দে বিশ্বা ছোটনাগপুর অঞ্চলের গ্রামগুলিতে ঘোরাঘুরি করতে ওনাকে দেখা যায়। মানুষ বলতো যে তার নাকি অলৌকিক শক্তি আছে, সে নাকি সব রোগের আরোগ্য বিধান করতে পারে। বিশ্বা নিজেও ঘোষণা করেছিলেন যে ঈশ্বর তাকে স্বয়ং নিয়োগ করেছেন মানুষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে। উপজাতিরা তাকে ঈশ্বরের স্থানে বসিয়েছিল। পরবর্তীকালে বিশ্বা তার অনুগামীদের নিয়ে একটি আন্দোলন গড়ে তুলেছিল ইংরেজদের বিরুদ্ধে, তার সম্পর্কে আমরা এখানে জানব। তারপর আসি, তোমাদের অধ্যায়ে আছে জুম চাষিদের সম্পর্কে কিছু কথা। জুম চাষ, জুম চাষ বলতে আমরা কি বুঝি? জুম চাষ হলো প্রাচীন উপজাতিদের একটি এরকম চাষ বা আবাদ পদ্ধতি যেটি সাধারণত পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই চাষ বনের

তোমাদের অধ্যায়ে আছে জুম চাষিদের সম্পর্কে কিছু কথা। জুম চাষ বলতে আমরা কি বুঝি? জুম চাষ হলো প্রাচীন উপজাতিদের একটি এরকম চাষ বা আবাদ পদ্ধতি যেটি সাধারণত পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই চাষ বনের মধ্যে টুকরো জমিতে করা হতো। চাষিরা বড় গাছগুলোকে ছেঁটে দিত যাতে সূর্যের আলো ভূতল পর্যন্ত পৌঁছতে পারে এবং মাটিতে ছোট ছোট গাছগুলোকে পুড়িয়ে চাষের জমি তৈরি করা হতো। তারা ছাইগুলোকে মাটির উপর ছড়িয়ে দিত এবং ছাইয়ের মধ্যে থেকে পটাশ থাকতো যা জমিকে উর্বর করে তুলত। তারা গাছ কাটার জন্য কুড়াল ব্যবহার করত এবং এক ধরনের লম্বা হাতলযুক্ত যন্ত্র দিয়ে মাটি তৈরি করে চাষের উপযোগী করা হতো। লাঙল দিয়ে মাটি খুঁড়ে তৈরি মাটির মধ্যে বীজগুলো ছড়িয়ে দিত। ফসল তোলার পর তারা নতুন জমিতে চাষ করত। কিন্তু একবার ফসল হবার পর জমিটিকে পরবর্তী সময় চাষবিহীনভাবে রাখা হতো। এটি আবার স্থানান্তর কৃষি নামেও পরিচিত। সাধারণত পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব ও মধ্য ভারতের জঙ্গল ভূমিতে এই ধরনের চাষ দেখা যেত। এরকম কতগুলো ছোট ছোট উপজাতিদের কথা যারা পশুপালন, শিকার এবং এভাবে স্থানান্তর কৃষি করে জীবনযাপন চালিয়ে আসছে, ওদের কথা আমরা এ অধ্যায়ে আলোচনা করছি। জুম চাষিদের পরে আসছে খোন্দদের কথা। খোন্দ হলো একটি উড়িষ্যার সম্প্রদায়। ওদেরকে উড়িষ্যার জঙ্গলগুলির মধ্যে সংঘবদ্ধভাবে বাস করতে দেখা যেত। সাধারণত শিকার করা এবং সেই শিকারের মাংস নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে ওরা জীবনযাপন করত। তারা বনের বিভিন্ন ফল খেত, জঙ্গল থেকে শিকার সংগ্রহ করত এবং শালের ও মহুয়ার বীজ থেকে তেল তৈরি করে রান্নাবান্না করত। অনেক সময় ঝোপ গাছ ও লতা ঔষধ হিসেবে ওরা ব্যবহার করত এবং স্থানীয় বাজারগুলিতে ওরা বনজ সম্পদ বিক্রি করত। তাহলে আমরা দেখতে পাই যে ইতিহাসের মধ্যেও তখনকার সময়ে বনজ সম্পদ দিয়ে বা বনের গাছপালা দিয়ে ওষুধ তৈরি করার পদ্ধতিটি চালু ছিল, যা এখন আমরা আয়ুর্বেদ নামে জানি। তারপর এই খোন্দরা কাপড়, চামড়া রং করত ও কুসুম ও পলাশ ফুলের ওদের প্রয়োজন হতো। তাঁতিরা, চর্মকাররা খোন্দদের কাছে যেত যাতে ওদের কাছ থেকে কাপড় এবং বন্য পশুদের চামড়া ওরা কিনতে পারে। কখনো কখনো খোন্দদের মধ্যে আবার পণ্য বিনিময়ের প্রথাও চালু ছিল। তারা বহুমূল্য বনজ সম্পদের বিনিময়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত। অন্য সময় তারা ক্ষুদ্র আয় দিয়েও জিনিসপত্র ক্রয় করত। আরেকটি সম্প্রদায়ের কথা তোমাদের এখানে বলছি, সেটা হলো মধ্য ভারতের বাইগা সম্প্রদায়। বাইগা হলো এমন একটি সম্প্রদায়, ওরা অন্যান্য কাজ করতে ওরা অনিচ্ছুক থাকত। বাইগারা নিজেদের জঙ্গলের লোক বলে মনে করত এবং বনজ সম্পদের উপর নির্ভর করে ওরা বেঁচে থাকাটা ওদের প্রাধান্য বলে মনে করত। ওদের ব্রতই ছিল বনজ সম্পদের উপর বেঁচে থাকা। বাইগারা জঙ্গল থেকে বেরোতে চাইত না। তারা অন্যান্য শ্রমিকদের মতো কাজ করা নিজেদের অপমান বলে মনে করত। তাই বাইগাদের মধ্যে ওরা নিজেরা নিজেদের মধ্যে থাকতেই পছন্দ করত। ওরা সাধারণ লোকদের সঙ্গে মিলিয়ে চলতে ইচ্ছুক ছিল না। এরকম আরও কয়েকটি তোমাদের পশুপালক বা বিভিন্ন ধরনের উপজাতি লোকদের সম্প্রদায়ের কথা আমি এখানে বলছি, যেগুলির মধ্যে ছিল পাঞ্জাবের বন গুজ্জারা, অন্ধ্রপ্রদেশের লাবাদিরা এবং খুলুর গাড্ডিরা। খুলুর গাড্ডি যারা ছিল মেষপালক এবং কাশ্মীরের বকরওয়ালাদের সঙ্গে ওদের মিল ছিল। বকরওয়ালারা যারা কাশ্মীরে বসবাস করত, ওদের ছাগল লালন পালন করাই ছিল কাজ। আর খুলুর

যে গাড্ডি ছিল, গাড্ডিরা ছিল প্রধানত মেষ পালক। তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার প্রবণতা কম ছিল, অর্থাৎ তারা যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে চাইত না। তারা চাইত যে তাদের চাষের জমি এবং মেষপালক বা পশুপালনের যে সময়টা ছিল, সিজনটা ছিল, ওইটা যখন চলে যেত তখন তারা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গার আবার স্থানান্তরিত হয়ে যেত। এবং এরকমভাবে দেখা যায় যে ওদের সঙ্গে হয়তো একসঙ্গে ওরা 50, 100 বা 200টা পরিবার ওরা একই সঙ্গে সঙ্গবদ্ধভাবে বসবাস করত। কিন্তু ভারতবর্ষ যখন ইংরেজদের অধীন ছিল তখন ইংরেজরা চাইত কি, তারা যাতে একটি জায়গায় স্থায়ীভাবে বসবাস করুক, কারণ স্থায়ীভাবে বসবাস করলে ইংরেজ সরকারের সুবিধা হবে ওদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর আদায় করা। ওরা চাইত যে স্থায়ীভাবে বসবাস করলে ওরা পশুপালন করে বা শিকার করে বা বিভিন্ন বনজ সম্পদ ব্যবসা বাণিজ্য করে তারা যে টাকাগুলো রোজগার করবে সেই অর্থ যাতে ইংরেজ সরকারকে ওরা কর দিতে পারে, তাহলে ইংরেজ সরকারও ওদের থেকে লাভবান হবে। তখন ইংরেজ এবং উপজাতি শ্রেণীর মধ্যে অনেকটা মনোমালিন্য শুরু হয়। উপজাতিরা ইংরেজদের প্রাধান্য মেনে নিতে পারেনি। ইংরেজ সরকার তখন উপজাতিদের উপর বিভিন্ন রকম অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচারগুলোর কথা আমরা এই অধ্যায়ে জানব। আরও কয়েকটি উপজাতি গোষ্ঠীর নাম তোমাদের বলছি, গোন্ড এবং সাঁওতাল, যারা স্থায়ীভাবে বসবাসকারী উপজাতি ছিল। তারা শিকারী, বিভিন্ন জিনিস সংগ্রহ, জুম চাষিদের থেকে নিজেদের সভ্য বলে মনে করত। তারা বনে বসবাস করত এবং অন্যরা তাদেরকে বন্য এবং বর্বর বলে মনে করত। ব্রিটিশরা আসার পূর্বে উপজাতিদের প্রধানরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ভোগ করত। উপজাতি শ্রেণীদের মধ্যে যে গোষ্ঠীর প্রধান থাকতেন তিনি ওই উপজাতির রাজা বলে পরিচিত হতেন এবং অন্যান্যরা তার অধীনতা মেনেই কাজ করত। তবে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ছিল। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে উপজাতিদের নিজস্ব পুলিশ ছিল, তাদের আঞ্চলিক বিভিন্ন আইনও ছিল, বন ব্যবস্থাপনার উপর ওদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল। ব্রিটিশ শাসনকালে উপজাতি গোষ্ঠী প্রধানদের কার্যবলী ক্ষমতা অনেকটা পরিবর্তন আসে। ব্রিটিশ সরকার তাদের প্রধানদের ক্ষমতা অনেকটা খর্ব করে দিয়েছিলেন এবং তারা চাইতেন যে ব্রিটিশ শাসকরা নিজেরা যাতে ওই সমস্ত গ্রাম্য উপজাতিদের প্রধানদের ক্ষমতার অধিকার নিজেরাই নেন। কিন্তু যারা ওদের অধীনতা মানতে চাইত না তাদেরকে ইংরেজ সরকার বিভিন্ন রকম নিপীড়নের মধ্য দিয়ে তাদের অধীনতা মানাতে বাধ্য করেছিল। এই সময় দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিদ্রোহ গড়ে ওঠে, যেমন সাঁওতাল বিদ্রোহ একটি অন্যতম কারণ। এছাড়া সাংমা বিদ্রোহ, ছোট ছোট জায়গায় দেখা যায় যে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীরা তাদের আঞ্চলিক আইনগুলোকে মানতে মেনে চলতে তারা তাদের অন্যান্য আইনগুলো মানতে চাইত না, তারা তাদের আঞ্চলিক আইনগুলোই মেনে চলতে চাইত। কিন্তু ইংরেজ সরকার আসার পর বিভিন্ন বনজ আইন তাদের উপর চাপাতে চেষ্টা করল, যেমন উপজাতিদের জীবনযাপন বনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, সুতরাং বন আইন পরিবর্তন তাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলল। তাই উপজাতিরা ব্রিটিশদের কর্তৃত্ব মানবে না বলে তারা অস্বীকার করল। কিন্তু বনকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হলো এবং তারপরে দেখা গেল যে উপজাতিদের জীবনযাত্রার উপর এর প্রভাব অনেকটা পড়েছে, কারণ উপজাতিরা সরাসরি সেই বনগুলোকে কেন্দ্র করেই ওরা বেঁচে থাকত,
ওদের প্রত্যেক

0: সপ্তাহ নিত্যদিনের খাবার জোগাড়ই ছিল সেই বন। তো তাই ইংরেজ সরকার যখন এসে এই বনগুলোকে কাটা, ধ্বংস করা বা পশু হত্যা নিষিদ্ধ করলো, তখন স্বাভাবিকভাবে উপজাতিরা ইংরেজ সরকারের উপর অনেকটাই অসন্তুষ্ট হয়েছিল। ব্রিটিশরা উপজাতিদের বনের মধ্যে থাকাকেও নিষিদ্ধ ঘোষণা করল এবং তারা একটি সমস্যা তখন সম্মুখীন হয়। বন দপ্তর রেলে স্লিপারের জন্য গাছ কাটা ও লগ পরিবহনের জন্য যে শ্রমিক চাইত, উপজাতিরা তখন সেই শ্রমিক হয়ে থাকতে অস্বীকার করল। তারপর কি হলো যে ব্রিটিশরা উপজাতিদের সঙ্গে অনেকটা নিজেরা নিজেদের মিটমাট করে নিতে বাধ্য হয়। ওরা বিভিন্ন আইন করে ওদেরকে বনের ভিতর, জঙ্গলে ভিতর থাকার পারমিশন দেয়। বিনিময়ে ওরা উপজাতিরা রেলে শ্রমিক হয়ে কাজ করত। ব্রিটিশ আধিকারিকরা এর সমাধানও করতে চেয়েছিলেন জুম চাষিদের জঙ্গলে কিছু কিছু জায়গায় চাষ করার সুযোগ দিয়ে। কাজেই দেখা যাচ্ছে ব্রিটিশরা কিন্তু উপজাতিদের বিদ্রোহকে পুরোপুরি দমন করতে পারেনি। তারা উপজাতিদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো এবং ওদের চাহিদা মতো বিভিন্ন জিনিস যোগান দিত। বিনিময়ে উপজাতিদের বনে থাকার পারমিশন ব্রিটিশ সরকার দিতে বাধ্য হয়েছিল। ব্রিটিশ সরকার জানত যে ওদের কম বেতনে শ্রমিক একমাত্র উপজাতিদের দিয়েই করানো সম্ভব এবং উপজাতিরাই কিন্তু পারে অনেকগুলো কাজ করতে, যেরকম বন থেকে বিভিন্ন ঔষধ, বনের কোন গাছ কোন ফল দেয়, কোন গাছ থেকে আমরা কি পেতে পারবো, এ সমস্ত বিষয়ে উপজাতিরা ছিল বিশেষজ্ঞ। কাজেই তাদেরকে বাদ দিয়ে ইংরেজ সরকার চলতে পারত না। বিংশ শতাব্দীতে উপজাতি গোষ্ঠীরা দেখল যে বণিকরা এবং মহাজনরা ওদের বনে আসা আরম্ভ করেছে। এই তাদের উদ্দেশ্য ছিল বনজ দ্রব্য ক্রয় করা, ঋণ প্রদান করা এবং মজুরির বিনিময়ে উপজাতিদের কাজ করার প্রস্তাব দেওয়া। উপজাতিদের এর পরিমাণ বুঝতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু অষ্টাদশ শতকের ভারতে উৎপন্ন রেশম ইউরোপের বাজারে খুব চাহিদা ছিল। ভারতবর্ষে রেশমের মান ছিল উচ্চ গুণ সম্পন্ন, রেশমের রপ্তানি তখন খুব বেড়ে গিয়েছিল। রেশম কীট তোলার জন্য এবং রেশম চাষ করার জন্য ইংরেজ সরকারের উপজাতিদের সাহায্য দরকার ছিল। আচ্ছা, এই অধ্যায় থেকে আমি উপজাতিদের সঙ্গে ব্রিটিশদের আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য বা তখনকার ব্রিটিশ ভারতে উপজাতিদের অবস্থা আমি আলোচনা করলাম। এর থেকে তোমাদের কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। যেমন প্রশ্ন আসতে পারে, দিকু কাদের বলা হতো? উপজাতি অধ্যুষিত অঞ্চলে রাজা, জমিদার, মহাজন এবং বহিরাগতদের দিকু বলা হতো, মানে যারা বাইরের অঞ্চল থেকে আসতো উপজাতিরা তাদেরকে দিকু বলতো। আরেকটি প্রশ্ন হলো, জুম চাষের অন্য কি নাম ছিল? জুম চাষের অন্য আরেকটি নাম ছিল স্থানান্তর চাষ বা স্থানান্তর কৃষি। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, গাড্ডি কারা? খুলুর মেষপালকদের গাড্ডি বলে অভিহিত করা হতো, ওরা ওই অঞ্চলে বসবাস করত। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কি ধরনের বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ। আজকে আমি তোমাদের সঙ্গে এতটুকুই আলোচনা করছি, অন্যদিন সুযোগ পেলে আরও বিশদে বর্ণনা করব।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর এসএসটি থেকে উপজাতি, দিঘু এবং স্বর্ণযুগের স্বপ্ন সম্পর্কে পাঠ দিলেন রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিকা দেশমুখ।

আকাশবাণী আগরতলা আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে আসরে শুনবেন লোকগীতি শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, রাত 8:30 আধুনিক গানের শিল্পী সর্বাণী দাস দত্ত, রাত 9 নজরুলগীতির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:30 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী সর্বাণী দাস দত্ত। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, দুয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯%, সর্বনিম্ন ৫৫%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে, রাজ্যের কোনো কোনো জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশ পানি আগরতলা।
1: প্রসেসিং হতে এত দেরি?
2: হেসব না, তোমার দ্বারা হবে না।
3: তাহলে তুমি করে দেখাও।
2: দেখো চুপ করো, বলেছি না।
4: এদিকে এসো। কি ব্যাপার?
5: ফাইনান্সিয়াল অ্যাসেটসের প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
4: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
5: বাবা এটা কত সোজা!
4: আরবিআই এ কথা বলে।
6: জেনে রাখুন,
4: সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা। আপনাদের সকলকে আজকের খরগৃহস্থ আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার জ্যোতির্ময় রায়। বর্ষাকাল এলেই গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন গৃহপালিত প্রাণীর খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন পড়ে। এই সময়ে ভেজা খাবার, পচে যাওয়া, ছত্রাক ধরা খাদ্য থেকে বিষক্রিয়া, পেটের রোগ, কৃমির আক্রমণ এবং দুধ উৎপাদন কমে যাওয়ার মতো নানান সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয়। তাই বর্ষাকালে প্রাণী খাদ্যের সঠিক ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতন হওয়া আমাদের সকলের অত্যন্ত প্রয়োজন। আজ এই বিশেষ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডাক্তার জ্যোতির্ময় রায়ের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু।
1: নমস্কার,
0: স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: আচ্ছা, আমাদের এই বিষয় বর্ষাকালে প্রাণী খাদ্যে সতর্কতা, প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী খাদ্যে বিশেষ সতর্কতার প্রয়োজন কেন?
1: আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে যে আমাদের আবহাওয়াতে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেড়ে যায়, মানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক,
0: বাতাসে জলের পরিমাণ,
1: বাতাসে জলের পরিমাণ বেশি যাওয়ার ফলে এতে করে বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো, যেমন ধরুন আমাদের যে কনসেন্ট্রেট দানাদার খাদ্য কিংবা বিভিন্ন ধরনের বীজ, ভুট্টা, গম যেগুলো আছে, এগুলো মধ্যে ময়েশ্চারের পরিমাণ বেশি হওয়ার ফলে বিভিন্ন ধরনের জীবাণু, বিশেষ করে ফাঙ্গাস জাতীয় জীবাণু বা ব্যাকটেরিয়া কিংবা বিষাণু বা ভাইরাস এগুলোর জন্মায়। এবং এই ইনফেক্টেড বা দূষিত খাদ্যটা, জীবাণু সংক্রমিত দূষিত খাদ্যটা যদি প্রাণী খায় তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হতে পারে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে, যে আমাদের ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা উষ্ণ এবং আর্দ্র, এবং এখানে মোটামুটি আমাদের এটা টেম্পারেচার, বিশেষ করে বর্ষাকালে ভালো টেম্পারেচার থাকে, সঙ্গে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এখানে আমাদের বিভিন্ন ধরনের যে খাদ্য উপাদান বা খাদ্য সামগ্রী প্রাণীর, এগুলোতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এগুলোতে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়। তো এই ব্যাপারে আমাদের বিশেষ সতর্কতা প্রয়োজন যখন আমরা বর্ষাকালে গবাদি পশুকে খাওয়াবো। দু নম্বর ব্যাপার হচ্ছে এই সময়ের মধ্যে যে বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে যায়, বিশেষ করে মাঠে ঘাটে জল জমার ফলে ঠিক মতো গবাদি পশু খাদ্য পায় না, চড়িয়ে যে খাওয়ানো ব্যাপারটা অনেকটা কমে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। তার জন্য ওদেরকে, মানে আমরা আলাদাভাবে খাবারের ব্যবস্থা করতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় জঙ্গলি লতা পাতাও অনেক সময় গবাদি পশুকে দেওয়া হয়, যেগুলো ওদের শারীরিকভাবে ক্ষতি করতে পারে। তার জন্য আমাদের কতগুলো বিশেষ নজর দিতে হবে কীভাবে আমরা গবাদি পশুকে এই সময় খাওয়াবো বর্ষাকালে, এবং খাবারগুলোকে যদি আমরা যেগুলো সবসময় খাই ওগুলোকে কীভাবে আমরা একটু প্রসেস করে বা এটাকে একটু পরিবর্তন করে আমরা দিতে পারি, যাতে করে গবাদি পশুর ক্ষতি না হয়।
0: আপনি এখনই যেটা বললেন যে জঙ্গল থেকে লতা পাতা বা বিভিন্ন ধরনের ঘাস উঠিয়ে আমরা নিয়ে আসি, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা বা আবর্জনা,
1: অনেক
0: মাটি কাদা লেগে থাকে। তো এগুলো এনে সরাসরি দেওয়া একেবারেই উচিত না, এগুলো ভালো করে

0: উচিত নয়। আমরা সাধারণত ওই যে লতা পাতাগুলোকে যদি আমরা দিতেই হয়, আমরা দেখে নেব কী ধরনের খাবার দিচ্ছি। এখন কোনো অনেক সময় টক্সিক প্ল্যান্টও আমরা, টক্সিক যেগুলোতে ক্ষতিকর পদার্থ থাকে এরকমও আমরা দিয়ে দিই। তো অনেক সময় দেখা যায় আপনি দেখবেন গবাদি পশুকে রাবারের পাতাও দেওয়া হয়, মানে খাওয়ানো হয়, বা কোথাও খাওয়া পাচ্ছে না, গরু গিয়ে রাবার বাগানে রাবার পাতা খেলো, রাবারের কষও ভেতরে ঢুকে যায়, এতে করে গবাদি পশু কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কি করে হয়, এই যে রাবারটা খেলো ওরা, ওটা পেটের মধ্যে গিয়ে যে ওদের পৌষ্টিক তন্ত্র আছে খাদ্যনালী সেটা ব্লক করে দেয়, এত করে ওদের খাওয়ার এইটা কমে যায়, পেট ফুলে যায়, আলটিমেটলি মৃত্যু হয়। আমরা এইসব ক্ষেত্রে অনেক সময় রুমিনোটমি করে ওই রাবারের দলা বা পাতাগুলো যেগুলো ওগুলো বের করে দিই। তো এই ব্যাপারে আমাদের একটু সতর্ক নজর রাখতে, যা খুশি তা বর্ষাকালে আমরা খাইয়ে দেবো সেটা চলবে না,
1: সেটা চলবে না।
0: তো এগুলোকে এবার যদি আমরা কিছু লতা পাতা আছে যেগুলোকে খাওয়ানো যায়, এগুলোকে যদি আমরা একটু ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট কিছু না, একটু ড্রাই করে নিলাম, কিংবা কাঁচা যে ঘাস বা কাঁচা যে লতা পাতা এগুলোকে যদি আমরা শুকনো খড়ের সঙ্গে একটু, মানে ওগুলোর মধ্যে থেকে যে জলীয় বাষ্পটা, জলটা, জলের পরিমাণটা আমরা কমিয়ে দিলে খাওয়াটা অনেকটা বেশি ভালোভাবে যাবে। দু নম্বর হচ্ছে জল যদি খাবারে বেশি থাকে জীবাণু সংক্রমণ অটোমেটিক হবে। তো জলটা আমাদের বর্ষাকালে খাবার দেওয়ার সময় সবচেয়ে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা খাবারে জলের পরিমাণটা কমিয়ে দেওয়া যতটুকু সম্ভব।
1: আচ্ছা, এই জঙ্গল থেকে কিংবা রাস্তার আশপাশ থেকে যে সমস্ত ঘাসগুলো তুলে আনা হয় সেগুলো কি কোনো শোধনের প্রয়োজন রয়েছে?
0: সেগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে দেব, এবং আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, সঙ্গে যদি শুকনো খড় বা শুকনো খাবার, যেমন ধরুন আপনার যদি কোনো দানাদার জাতীয় খাদ্য বা ভুষি এগুলোর সঙ্গে মিলিয়ে দিতে হবে যাতে করে ময়েশ্চার পার্সেন্টেজটা কমে যায়। তো এভাবে আমরা খাবার দিতে হবে এবং এগুলোকে সুন্দর করে দেওয়া যায়। দু নম্বর যেটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি এই সময়ে, বিভিন্ন যে ঘাস উৎপাদন হয় বিভিন্ন জায়গায়, আমরা যে ঘাসের চাষ করি এগুলোকে আমরা সাইলেজ প্রিপারেশন করে নিই, মাটির নিচে রেখে প্রিজার্ভ করে বিভিন্ন প্রিজার্ভেটিভ দিয়ে সাইলেজ প্রিপারেশন করে নিই, সাইলেজও খাওয়ানো যেতে পারে, যেগুলো পুষ্টিকর খাদ্য। পাশাপাশি হে যেটাকে বলি, যেমন ধরুন খড় বা বিভিন্ন ধরনের ঘাস বর্ষাকালে গরমকালে এগুলোকে আমরা যদি সান ড্রাই করে যদি আমরা সুন্দরভাবে রাখি বা হে প্রিপারেশন করে দিই এগুলোকে খাওয়ানো যেতে পারে। তো এগুলো মোটামুটিভাবে আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এখন গবাদি পশুর থেকে আমরা প্রচুর পরিমাণে দুধ পাই, শুধুমাত্র ঘাস খাইয়ে গবাদি পশুকে পালন করা যায় না এখন, কারণ 5 লিটার অবধি যেসব গরু দুধ দেয় ওগুলোকে আমরা হয়তো সবুজ ঘাস বা চাষ করা উন্নত প্রজাতির ঘাস খাইয়েও আমরা বাঁচাতে পারি, কিন্তু 5 লিটারের উপরে যেসব গরুগুলো দুধ দেয় ওদের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু পরিমাণ দানা জাতীয় খাবার দিতেই হবে। তো এই জায়গাটার মধ্যেই সমস্যা বর্ষাকালে, যেমন দানা জাতীয় খাদ্য আমরা সাধারণত ভুট্টা ভাঙা বা গম ভাঙা বা কিংবা খুদ এই ধরনের
1: রেডিমেড
0: এগুলো দিই, এগুলো না রেডিমেড তো আলাদা, এগুলোর উপাদান যদি আমরা মনে করি। দু নম্বর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খোল ইউজ করি, কেক যেটাকে বলি, যেমন সরিষা খোল কিংবা বাদাম খোল কিংবা সয়াবিন খোল, এই সমস্ত খাবারে বর্ষাকালে প্রচুর পরিমাণে ময়েশ্চার অ্যাট্রাক্ট করে,
1: আচ্ছা
0: জলীয় বাষ্প এগুলোতে জমে যায়, এতে করে এগুলো এমনিতে জৈব খাদ্য, জৈব উপাদান, এগুলোতে বিভিন্ন ধরনের ছত্রাক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, এবং এইগুলো যখন গবাদি পশুর পেটে যায় তখন ওদেরকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, পাশাপাশি আমরা নার্ভের প্রবলেম হয়, এগুলো তো খুব আমরা দেখেছি। যেমন হাঁসের ক্ষেত্রে, হাঁস পালনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যদি আমরা হাঁস পালনের ক্ষেত্রে মেইজ বা ভুট্টার খাবার দিই, ভুট্টা আপনারা দেখে থাকবেন ভুট্টার যে গোড়াটা আছে ওটা অনেক সময় কালো হয়ে যায়, ঠিক আছে, ভুট্টার নিচের দিকটা অনেকটা কালো হয়ে যায়, এটাই কালো হওয়াটা মানে বুঝতে হবে যে এটাকে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে। ভুট্টার খাবার হাঁসে একবারে দেওয়া উচিত না, হাঁসে সাধারণত আমরা গমের খাবার দিই কারণ এটাতে ফাঙ্গাস কিছুটা কম থাকে। তো এই ধরনের হাঁসকে যদি আমরা ভুট্টার খাবার দিই এটা ফাঙ্গাল ইনফেকশন হবে, নার্ভ

0: ইনফেকশন, নার্ভের বিভিন্ন সমস্যা দেখা যাবে, তারপরে আপনার হজমের সমস্যা, গ্রোথ হবে না, বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে।
1: আচ্ছা, তাহলে কি গরু বিশেষ করে গাভীর বেলায় যেটা আমরা খোল খাইয়ে থাকি,
0: খোলের মধ্যে অনেক কিছু
1: অন্য প্রাণীদের তো খাওয়াই না সাধারণত,
0: খোল তো আমরা অনেক কিছু দেখাওয়াই, খোল যেটা
1: বিশেষ করে গাভীকেই বেশি,
0: গাভীকে দেয় আমরা, মুরগির খাবারও দেই, আমাদের যত প্রাণী আছে সব শুকরের ওটা তো খোল দেওয়া হয়।
1: আচ্ছা,
0: এবং দানা,
1: তাহলে মানে খোলটা কি মানে প্রত্যেকদিন একটা প্রত্যেকদিন ব্যবহার করলে অসুবিধা নেই?
0: না না, অসুবিধা ব্যাপারটা নেই, মেইন সমস্যা হচ্ছে খোলগুলো যদি বেশি দিন পড়ে থাকে, পুরনো হলেই ময়েশ্চার জন্মায়, ময়েশ্চার জন্মানো মানে ভাঙ্গাস হওয়া। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করব এগুলোকে একটু সান ড্রাই করা, যদি দেওয়ার আগে একবেলা আমি রোদে রাখলাম বা খোলে রাখলাম, এবং যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া, পুরনো খাবার দেওয়া উচিত না।
1: আচ্ছা,
0: জমানো খাবার আমরা দেখব না, একবারে কিনে নিলাম ঠিক আছে মাসের পর মাস, এইরকম না, আমরা বর্ষাকালে সাধারণত ফ্রেশ খাবার দেবো যাতে ফাঙ্গাস গ্রোথটা কম থাকে। আর আপনি খাবার দেখলেই বুঝতে পারবেন, এই যে মেইজ বা যে কোনো ধরনের পাতা, ওগুলোতে কালো কালো দাগ করে দেবে, বিভিন্ন ধরনের স্পট থাকবে, এগুলোতে বোঝা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে।
1: তাছাড়া সাদা রঙের বিভিন্ন আঁশ থাকে, হ্যাঁ, মাকড়সার জাল তৈরি করা হয় এগুলোতে, তো এই এই ধরনের খাবারগুলো দেওয়া যাবে না,
0: এগুলো দেওয়া যাবে না।
1: আচ্ছা, তাহলে বর্ষাকালে কি ধরনের খাদ্য প্রাণীকে দেব আমরা?
0: বর্ষাকালে সাধারণত আমরা সবসময় যেটা দেব এটা পুষ্টিকর খাদ্য দেব, দুই নম্বর হচ্ছে পরিষ্কার একদম ফ্রেশ টাটকা খাবার দেব। আমাদের যদি সবুজ ঘাস দিতে হয় বা সবুজ লতা পাতা দিন, এগুলোকে যতটুকু সম্ভব একটু শুকনো করে দেব, মানে সানড্রাই যদি সম্ভব হয়। দুই নম্বর হচ্ছে আমাদের সঙ্গে এগুলোর সঙ্গে আমরা কিছু শুকনো খড় মানে ড্রাই খাবার সঙ্গে দেবো, যাতে ময়েশ্চার রেশিওটা কমে যায়। ড্রাই খাওয়া যেমন শুকনো খড় দেব, বা একটু চালের কুড়া যেটাকে বলে আমরা, বা আমরা যদি একটু খড় যেগুলোকে বলি, বা শুকনো খাবার সঙ্গে মিশিয়ে দেব যাতে ময়েশ্চারটা রেশিওটা কমে যায় খাবারে। দু নম্বর যেটা হচ্ছে এই খাবারে আমাদের পরীক্ষা করে দিতে হবে, সবসময় নিজেরা দেখে নেবো এটার মধ্যে ময়েশ্চার, খাবারের কোয়ালিটি দেখলে আমরা বুঝে নেব। কোনো খাবার দেখবেন হয়তো চাক হয়ে গেছে, হাতে নিলাম ওটা চাকা চাকা হয়ে গেছে, এই খাবারটা আমরা গবাদি পশুকে দেবো না, ঠিক আছে, ফ্রেশ একদম মানে এই করবে এরকম খাবারই দেবো। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। দু নম্বর যেটা হচ্ছে আমরা যে খাবারটা আমরা দিই সাধারণত গবাদি পশুকে, আমরা বর্ষাকালে জলাধারের পাশে, জলের পাশে যেখানে পুকুর বা নালা ডোবা এগুলোর পাশে কিছু ঘাস উঠে, একদম মানে একদম মনে হয় যেন জলে জল, যেমন জলীয় ঘাস যেটা, ওখানে আমরা ছেড়ে দিই গবাদি পশুকে, গবাদি পশুগুলো খায়, কেটে ঘরে গেল। এগুলো হচ্ছে কৃমি সংক্রমণের মূল উপাদান।
1: আচ্ছা,
0: যেমন শামুক এক ধরনের কৃমি আছে যেটা গবাদি পশুকে খুব আক্রমণ করে, সেটা আমরা এম্পিস্টম বলি, মানে ফিতা কৃমি নয়, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। এই ধরনের কৃমির বংশবিস্তার, লাইফ সাইকেলটা, জীবনচক্রটা শামুকের মাধ্যমে শুরু হয়, শামুকের মাধ্যমে দিয়ে শেষ হয়।
1: আচ্ছা,
0: তো শামুক জল থেকে উঠে আসে, ওরা ডিম পারে, কৃমির ডিম থাকে, এগুলো গবাদি পশু যখন মুখে খাওয়া ঘাসগুলির সঙ্গে খায় এবং ডিম ওদের পেটে চলে যায়, মানে কৃমির ডিম, ওই ওখান থেকে ওদের ইনফেকশন হতে থাকে। তো এই ব্যাপারে আমরা বলবো বর্ষাকালে যে ঘাসগুলো আমরা খাওয়াচ্ছি এবং জলাধারের পাশে ঘাস, এভাবে খাওয়ানো উচিত না, এভাবে ছেড়ে দেওয়া, কারণ বর্ষাকালে এমনিতে তো পাওয়া যায় না ঘাস, এই ভালো ঘাস যেগুলো জলাধারের ঘাসগুলো যদি আমরা খাওয়াই তাহলে কৃমি সংক্রমণ হতে পারে। তো এই কারণে বিশেষ করে বর্ষার আগে আমরা কি করি, বর্ষার কৃমির ওষুধ দিয়ে দিই, প্রিভেন্টিভ, যাতে কৃমির সংক্রমণ না হয়, আগে থেকে কৃমির ওষুধ দিতে থাকি প্রতি গবাদি পশুকে, যাতে কৃমির সংক্রমণ না হয়। পাশাপাশি আরও অনেকগুলো ম্যাটার আছে যেটা আমাদের মনে রাখতে হবে, যেমন এই সময়ে দেখবেন আপনি বর্ষাকালে হয় কি, প্রচণ্ড রোদ, একটু পরে বর্ষা শুরু হয়ে যায়, ঠিক আছে, এই যে গরম উষ্ণ এবং আর্দ্র পরিবেশ, এতে করে কিছু ব্যাকটেরিয়া জীবাণু আছে, গবাদি পশুর রোগ হয়, যেমন ব্ল্যাক কোয়ার্টার, ব্ল্যাক কোয়ার্টার, এই রোগ এর স্পোর হয় সাধারণত, একটা ধরনের স্পোর হয়,

0: এটা মাটিতে থাকে বছরের পর বছর। যেই আপনার গরম হলো, একটু একটু বর্ষা হলো, বর্ষার পর আবার রোদ উঠলো, ওইগুলো তখন স্পোরগুলো তখন জার্মিনেশন হয়ে যায়, ব্যাকটেরিয়ার আকার ধারণ করে। গবাদি পশু যখন ওই এলাকাগুলিতে চড়ে খায়, মাটিতে মুখ লাগায়, ঘাসে খায়, তখন ওদের নাক মুখের মাধ্যমে জীবাণুটা পেটে ঢুকে যায়।
1: আচ্ছা,
0: ঢুকে গিয়ে তখন ওই সংক্রমণ করে, এটা একটা মারাত্মক।
1: কারণ ধরুন একটা কিংবা দুটো গরু রয়েছে, তো সেই জায়গায় আগে যেটা দেখা যেত যে খুদের জাউ বানিয়ে খাওয়ানো হতো, কিংবা ঘরের যে ভাতের মাঠটা রয়েছে সেই মাঠটা দেওয়া হতো, কিংবা এই সময় কাঁঠাল পাকে তো কাঁঠাল এগুলো মিলিয়ে একটা খাবার বানিয়ে দেওয়া হতো, এগুলো কি এখন দেওয়া?
0: আমি এবার বলি আপনাকে, ভাতের মার যেটা দেওয়া হয় এটা অল্প পরিমাণে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। খুদ আমরা দিতে পারি জাল দিয়ে, মানে একটু বয়েল করে খুদ দেওয়া যায়। কাঁঠাল দেওয়ার ক্ষেত্রে আমাদের আমার একটু এই আছে, এগুলো হচ্ছে সলিউবল কার্বোহাইড্রেট, তো যখনই এরা পেটে যাবে প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন করে, এবং গরুর টিম্পানি হয় বা ব্লড যেটাকে বলি, এই ধরনের রোগ হতে পারে, বদহজমি হতে পারে, মানে কোনো রকমের গবাদি পশু মারাও যেতে হয় এই সময়। এইগুলো কাঁঠাল যদি আপনি বেশি খাওয়ান একটা, মানে কাঁঠালের উপর নির্ভর করে, আচ্ছা ঠিক আছে কাঁঠাল খাইয়ে দিলাম, কিন্তু গবাদি পশুর এই যে সলিউবল কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে ভেতরে ইনফেকশন হয়ে যাবে, গ্যাস উৎপাদন করবে, ফার্মেন্টেশন হয়ে গ্যাস উৎপাদন করবে, পেট ফুলে যাবে, গবাদি পশুর শ্বাসকষ্ট হবে, তারপরে মরে যাবে।
1: এই জায়গায়
0: এই ধরনের কেসগুলো আমরা বিশেষ করে প্রচুর দেখি।
1: এই জায়গায় দাঁড়িয়ে তাহলে যেটা কৃষক ভাইদের পরামর্শ দিতে হয় সেটা হচ্ছে, অনেকেই ছেড়ে দেন নিজের গাভীগুলোকে, বাড়ি থেকে ছেড়ে দেন, ঘাস টাস খেয়ে হয়তো বাড়িতে যায়, কিন্তু যেটা আমরা দেখি যে এটা ওরা তো কাঁঠাল পেলে খাবেই, এমনকি যদি
0: কাঁঠাল পেলে খাবে না, শুধু আমাদের যারা পালক ওরাই এনে কাঁঠাল দে,
1: হ্যাঁ সেটা তো দিচ্ছে, গরু নিজেও তো সেটা
0: খাবে,
1: হ্যাঁ যদি গাছের নিচু অংশে থাকে সেটা খেয়ে নিচ্ছে, কিংবা এছাড়া প্রচুর পরিমাণে ডাস্টবিনে জমা খাবার ওরা খেয়ে নেয়।
0: বর্ষাকালে তো খাবার এমনিতেই শর্টেজ হয়ে যায়, তো যেখানে যেটা পাচ্ছে ডাস্টবিনের মধ্যে প্লাস্টিক খেয়ে নিচ্ছে বা সবজির রেসিডুয়াল খেয়ে নিচ্ছে, যেখানে যেটা পাচ্ছে খেয়ে নিচ্ছে, এত করে বদহজমি হবে, গবাদি পশুর ক্ষতি হবে, এটা বন্ধ করতে হবে এই সময়ের মধ্যে। বাড়ির প্রাণী পালক যারা গবাদি পশু পালন করে তাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে খাওয়ারের ব্যাপারটা নিয়ে।
1: এখন
0: সবজি আমরা যদি বেশি দেই ওটাও গ্যাস করবে।
1: আমি খুব দেখি এটা, বড় বড় গরু
0: রাস্তায় ছেড়ে দেওয়া,
1: হ্যাঁ রাস্তায় ছেড়ে দিচ্ছে, এবং বোঝা যাচ্ছে এটা প্রচুর পরিমাণে দুধ দেয়, হ্যাঁ কিন্তু রাস্তার খাবার, ডাস্টবিনের খাবার এগুলো খুব পরিমাণে খাচ্ছে, এতে কৃষক বন্ধুদের আলটিমেটলি লস হবে।
0: মুদ্রা কথা কি, প্রাণী পালনটা এখন আর কোনো শখের ব্যাপার নয়, প্রাণী পালনটা এখন হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। তো প্রাণী পালনটা যদি আমি অর্থনৈতিকভাবে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের অনেকগুলো ব্যাপার মনে রাখতে হবে, খাদ্য বাদ্য ব্যাপার, পরিচর্যার ব্যাপারটা মনে রাখতে হবে, হ্যাঁ সবগুলো ব্রিডের ব্যাপারটা মনে রাখতে হবে, সমস্ত কিছুই আমাদের চিন্তাভাবনা করে এগোতে হবে।
1: আচ্ছা, এই বর্ষাকালের প্রাণী খাদ্য সতর্কতা নিয়ে আমরা কথা বলছি, এই জায়গায় যে প্রশ্নটা এবারে আপনাকে করব সেটা হচ্ছে, ছত্রাকযুক্ত খাবার বা ছত্রাকবিহীন খাবার আমরা চিনব কিভাবে?
0: এটা আপনি দেখুন, আমি একটা বললাম ভুট্টার ক্ষেত্রে বললাম, আপনি একটা ভুট্টা নেবেন, ভুট্টার যে গোড়াটা আছে, মুখটা যেটাকে বলে, ওইটা যদি কালো থাকে, কালো হয়ে যায় যখন ছত্রাক জন্মায়, তা
1: তাছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, যেমন আজকে রাত্রিবেলা খাবারটা দেওয়া হয়েছে, গরু হয়তো বা পুরোটা খায়নি, সেটাকে সকালবেলা পরিষ্কার করে নিয়ে নতুন খাবার দিতে হবে।
0: অবশ্যই, এটা তো মানে সবসময়ের প্র্যাকটিস, এটা বর্ষাকাল হোক আর মানে গ্রীষ্মকাল হোক, যখন খুশি বাসি পচা খাবার দেওয়া যাবে না।
1: আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনি সবুজ ঘাস খাওয়ানোর নিয়মাবলীও কিছু বলে দিলেন, এবারে যদি জলের বিষয়টা একটু বলেন, জল কতটা কীভাবে খাওয়াবেন?
0: এখন শুনুন, জল তো একটা গবাদি পশুর জলে 40-50 লিটারের উপরে জল লাগে, বিভিন্ন অ্যানিমেলের জলের রিকোয়ারমেন্ট বিভিন্ন। এই জলটা আমরা যেটা দেব, বর্ষাকালে কী হয়, পরিষ্কার জল, দূষিত জলই ম্যাক্সিমাম পাওয়া যায় বিভিন্ন জায়গার মধ্যে, জলা জমির মধ্যে জল এলো, গবাদি পশু সেটা খেলো দূষিত জল, এতে করে পেট খারাপ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা। জলটার ব্যাপারে আমরা পর্যাপ্ত পরিষ্কার এবং টাটকা জল দিতে হবে, ঠিক আছে? আমরা জলটা কোথাও জমিয়ে রাখলাম, এই জমানো জল 15-20 দিন ধরে জমে রাখলো, এই

0: জল দিলাম
1: এই ধরনের জল,
0: ফ্রেশ জল, রেগুলার ডেইলি রেগুলার ফ্রেশ জল আমরা গবাদি পশুকে খাওয়াতে হবে, হ্যাঁ দিতে হবে, এবং সেটা খাবে। এবং জলের মধ্যে যদি কোনো দূষিত কিছু থাকে, যেমন ধরবেন অনেক সময় দেখা যায় কি, আপনি নিজেও দেখবেন যে পুকুরে বা জলাশয়ে বা লোয়াতে নালাতে অনেক সময় মরে অনেক অ্যানিমেল পড়ে থাকে। এই মরা অ্যানিমেল পড়ে থাকা জলটা কিছুটা দূষিত হয়ে যায়, এই জলটা খাওয়ানো চলবে না। এই জিনিসগুলো আমাদের নজর রাখতে হবে।
1: অনেক ধন্যবাদ। একেবারে শেষে আপনি কি বলতে চাইবেন?
0: একবারে যেটা আমি বলবো, বর্ষাকালে প্রাণী খাদ্যে সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার। এই কারণে আমাদের ত্রিপুরার মতো রাজ্য, যেটার যে আবহাওয়া যদি আমরা চরিত্র চিন্তা করি, এটাতে উষ্ণ এবং আর্দ্র। আমাদের এখানে হিউমিডিটি অনেক বেশি, বর্ষাকালে সাধারণত 80% হিউমিডিটি হয়ে যায়। এই হিউমিডিটি বা আর্দ্রতাতে প্রাণী যে খাদ্য উপাদান বা প্রাণী খাদ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার জমায়, এবং ময়েশ্চার যেখানে বেশি থাকবে বা আর্দ্রতা যেখানে বেশি থাকবে সেখানে জীবাণু সংক্রমণ হবে, ফাঙ্গাস জাতীয় খাবার জন্মাবে। এই কারণে খাবারগুলোকে আমরা দেওয়ার সময় অতিরিক্ত মাত্রায় সতর্কতা নিয়ে দিতে হবে। প্রিজার্ভ খাবার, অনেক দিনের পুরনো খাবার দেওয়া যাবে না, ফ্রেশ খাবার দিতে হবে। যে আমরা যে ঘাসগুলো দেব, ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা ঘাস রেগুলার দেব, কোথাও দাগ লেগে আছে সবুজ বা কালো দাগ এগুলো আমরা ইউজ করব না। বিশেষ করে হাঁস বা মুরগির ক্ষেত্রে খাবার দেওয়ার বেলায় আমাদের অনেক যত্নশীল হতে হবে, যাতে করে ফাঙ্গাস এফেক্টেড বা ফাঙ্গাস আছে এরকম খাবার যাতে আমরা না দিই, এবং চাক হয়ে গেছে এই ধরনের খাবারগুলো আমরা দেব না।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারেই শেষ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বর্ষাকালে প্রাণী খাদ্য সতর্কতা এই প্রসঙ্গে একটি আলোচনা শুনছিলেন। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার জ্যোতির্ময় রায়।
2: গর্ভগৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

খুলুমবাইখ্যা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা সয় সীমাকক

Tini ni panda malaria. Hayuni borok bebak no kahamkai shawi man bayo malaria bemar nka kasha sholonai bemar. Hayungo bisibruno koror nislaipano kabang borok o bemar bay chaprop zakai tongo. Oboni bishingo lak nislaipano kabang borok thuibo tongo. Oroni bishingo afrikani sahara amsayano kabang kuk zayrok thuimani nukzagu. Malaria bemar nka Anopheles bori thampui warai manjakmani. Mohai thampui warjakhai thuini bisingtui bemarok koproriu. Malaria bemar manjakhai pulano kachang sre sre ungui kuloi kachang nai. Bokhorok sanai busakrok sakrok bainai. Gobayo gobayo ungnai. Boni logi hamakulogia hairok ungnai. Watuite shal udila jorarogo. Tui kusamani thairogono mohai thampui eru. Haini bagaino hayungo malaria bemar choprop jakthani tirprabo khobjago. Jora jorao tirpra hawa belaikheno malaria bemar choprop jakmani nukjago. Phiaba kisha shak tharkaino mohai bemarni katiui manlayo. Oborok unkha thunarni puru gunda sungui mathunai nokbra bari shapsutra khai torinani nangnai. Jeti khaibo nokusuk rogo tuirok kusaya tui khai torinari nangnai. Kami khungsani borok baksha khai obuno shak mar tharnai. Hayakai noksha omo hai thampui ermani bising tui. Kami gunhangi no kopronai. Shagori gurita tongdi cerai rogno yaktu kolo kamsule chumri ui thampui warnani katari torina nangnai. Kami amsai rogo DDT sanai rog thangkai bono chubanani khaidi. তাই নক বিশিঙ্গ ডিডিটি সারিতি ফিয়াবা মুসুক থুমানি নগলে ডিডিটি তা সারিতি সরকার মাগনানো গুন্ডা বাগাইতঙ্গু অগুন্ডাও থাম্পুনি পিথি রিজাকতঙ্গু মহা শেপমান খাই জানি আমচানি আশারকই কৃঙ্গা খাইদি থাম্পুই খারিনানি বাগৈ সাতারাই সগুই মানু হায়াকাইবা থাম্পুই থৈজাকনাই বিথি রব সগুই মানু অ্যানোফেলাস থাম্পুই ওয়ারমানি সিমিনো মেলেরিয়া বেমার মানজকি বরক থিয়া কিউলেক্স মুঙ্গুই তাই কাশা থাম্বুই ওয়ারজা খাইব জাপানি এনকেফালাইটিস বেমার মানজাকে জরা জরাও থুইমা রক খনাও অ বেমার মানজা খাই পুইলান বেলাইখানো লুমনাই বহক রক সানাই বসাক রক মতক নাই কবায়ু কবায়ু উংনাই কক কব সানাই লেঙ্গি তঙুই নাই তাই বসাক বরমায়া রক উংনাই মহাই বেমার ওয়াক হায়া কাবা ফাতানে তা খুমতেই বগা রকনি বিশিংতেই হাপ্পাইমানি কলায়ু বনি বাগৈন ওয়াক পুনতে টক রক্ত থুমানি নক বাই হাকসাল খাইন তনিখাই চাকুগো বতৈ রগ্ন কারিব এডিস মুঙ্গুই তাই কাশা থাম্পুই ওয়ারজা খাইব ডেঙ্গু বেমার মানজাগো

0: Dengu manzakai balaikhanu lumnai bohok rok sanai yakung shak shakrubnai tai kungthui rok kuluknai jesa bemano logi logino doctor phunukai bithi rok charikhai a bemar thui painai mohai bemar manzakai lariya oi daktino ganani hospital lo tlangli doctor bai kurungnani nangnai bono karibo ochai khamarok ungui tonglaikhai hamia laitogui derawi phano manu মানে কলাই খাওয়া না শুকা তিনি খাই অকরা সাসে কলাই যাও খা বসা খরক তাহাম ন কলাই যা ও বড় বপু আছে শ্রী নগ নখলাং মানে বিয়াঙ্গ থাঙ্গি তুই খা আখাইবা বসা কুলুম দা থাম নানি ফুংনি চাম দা জুগালি নানি মানা খা
1: সক পাই কিয়া ওংখা আর শিক্ষাই তেন তাই নাংলি আদো সক পাই কিয়া
0: আই শ্রী শ্রী বিয়াঙ্গ থাঙ্গি তুই সান নং হা ই ক নাইদি অকরা সাকে সেকলাই যাও খা
1: লুম্বাই মানি খাই চিনি নগসিমিয়া কামিনী নক থক গুই ন কুলুম মামাং নক সাং নক সুখাই নগর শুদ্ধি ন কুলুম চিনি কামি ও তাকলাই অব ইয়াকলাই কেন
0: থুইমা বকরংলাই ন থুই তং হবলা সা তং তো তুই যাতে তুই খাসর সর সেঙ্গুই তং সুয়ানি খাই
2: দাদা নগদ তং ও দাদা নগ সাব তং বাই নৌ সাবং খা তামসা ও খুলুম কা দাদা
1: দদ
2: আনি বুম খাই বপলম আং খাই এমপি ডাব্লিউ সি কামি কামি বেড়াই হামিয়া সাইয়া নাইনে চা
0: হামিয়া সাই রক সে নাই হুঙ্কা হুঙ্কাই বা চিনি নগব খরক তং খরক তং গ্লাই যা কিসা নাইলাং খাই তা মুংসা
2: নাইনি বাকি সে ফাই হুঙ্কাই বা তামনি বাকি নাই আংনা সা নংনি কামিনি নক মারি উইন নাই ফাইয়া নক ব্রুম ব্রুম ন খরক কাম খরক বুড়ি খাই বাক্সা বাক্সা নি নগ খাই সিদা নগর শুধু কুলুমাং হিমলা সা কো কিসা নাই নাইগ্রে না
1: ফাইডি ফাইডি ফাইকে বা কিসা নাই না থাংসি দিদা
0: ইকো নাই নাইগ্রা দি খরক তাম ন লুং লালাং গই তংবাই খ
2: বাসই কুলুম জানা কাসাই ফাইপুর খাই সিদ্ধা হাই কলিব্রাই বুপরা জাগি দেখা
0: হাই নো জানি কুলুম কাসা ওই কলিসাই ফাইকে হাঙ্কে নগ নেরি তংকরি নয় ফিনি বসে আসি ইয়া ফিয়াবা সরাবসা কত নে উলো খাইন তুম ফাজা গেছে কলম তুই সরা সরা আঙ্গি ফাইজাও আফ্রুকাই বসাং নেরি রং বেবা খাইন হাই খুকলাই বাড়ি বাইতা
1: অমুখাই কামিও মুতাই হামিয়া হানচেরি মানিসে কলাই অনুগেদা হায়া খাই কামি খুংসানি নক থুকি ম হাইকে হামিয়া কলাই না নাইয়া নুগেদা
2: দাদা খারক তা তৈ নি বুমুরক তা মংবাই খা আন কিচ্ছা মা সাগ্রাইছি নাই আন কিচ্ছা সৈতেলাং না নাঙ্গু
1: হামিয়াছে নানিয়া ফেয় তাম বুম সৈয়াছা ন নাংখাবো সৈদি ই ক আনি মুং খাই বদ্রং ই ক নি বাসি নি মুং খাবা অঞ্জাক তিতা তো
2: হাইকে দাদা হন্দিখাই ও থাম্পুই মার খা গনাং ন সুকাং কল সা সারি দি
1: আও
2: আবনি কিচ্ছা ওলো খাই ই ক অবন সার দি দো
1: দ দ
2: সাল ওয়াইসা হর ওয়াইসা সার নিয়া নাংনাই দো
1: দ খাই
2: ফিয়াবা অব বাই হামৈ পানো মানো হামিয়া পানো অঙি মানো নরক জেস কাই ফান লিয়ারিয়া ওই হসপিটাল মাতলাং বাইনাই দো
1: দ দ
2: আং তাবুক মাস মা থাংরা নাই আং তাইব কামি গুরি ওই নাইনি তংকো আং থাংরা খাকে দো
1: দ দ দ ওংখা দ
0: তামসা বাপলাম থাংকা হাইদা
1: থাংকা বিটে কলাংমা তং আ থাম বিমার খানো সিগাং চারি সুদি ফুদো
0: হাই ফান অসাইখে না হালিয়া দিবা
1: আবু দা ক অসাই ফুনিগে অঙ্গু হাইদা আং তাবুক অসাইছে নাহারি ফাইগ্রা না হাইফানো সাই কলাংখাবা নঙা কিসা বিথিন চারি সুগ্রা দিতা দো আং থাংকা
0: মান খাই লগে লগে ন তুবুসি ফাইদি
1: নঙাবা ন সানানি নাইয়া আং সামানি আবু সে চারি সুগ্রা দি
0: চারি ও চারি ও থাংদে আ করং খা
3: দাও যাই দাম খাই তং
4: ও ই ক মতাইবা কিসা সামনা নাই তং মানে তা তা মং যাও খাসা সাদি
3: সিনি নক নে আবো কস কলাই যাও খ তাবো খাই আং সিমি সি চক চক অংই মা তং শিও আং বো কলাই খাইলে পাইলে সুখা পাই সুখা সিনি নক আবো হিমরা দি দাও যাই মতাই রক ফলে কিসা চাগরে ফাইগ্রা দি
4: আং তাবো নি নক গানা নি বাগি ন মতাইবা সামুই তং মাতা
3: আনি নক গানা ও সাবনি নগ কুলুম খাই তো যত নগ ন কুকল
4: তত্রিং নি নগ বং নি নগ খাই নক গুড়ি সুদিন কলাই যাক হাইনি বাগি ন মতাইওয়া তান্নাই ফানসে গরি খা হাঙ্কাইবা নগ ন সুনামই তালাং না নাইখাতা
1: ও ই কলে নগ ন চরপ সামান পাকে হাইলে নং নি নখর দ্রম সিমি ন ওয়ানাই ফেমেনি নগদা মালাইনা মালাইয়া হনাই বাসি কুপু থিকাই নাই সকাই মা দাবালো খ
3: তামলে বালং নানি সকাই দ্রম নহনাতা নেতা তিনিন সিমি কলাই যাও খাতা নিনকে সাবং যাও খাসা বদ্র
1: আর নগবা কাছে কাকলাং লিয়া তিনি খা অকরা সেকলাই জৌ খা মিয়া সুখ জরালে কাহাম কুন সে তংমানি তিনি ফুঙি সিমিকাই কলাই খাতা সেরে রকাই খরক তাতাম নকলাই যাক তাবুগানি নগ হাইকে দাও চাইনে কিষান প্লাঙি মা ফাইনে হি ফাইকাতা
4: মা থাঙনে কা আং বল লুকুনি সো চাই হিংকেবা খানাকাই তাই থাং ইয়াই তংই মানসা তোমাও তিনি এমপি ডাব্লিউ দা তোমাও ফো আসম সা ফাই

0: হসপিটাল তুমি ফাইদি হিনি সাইক্লাং থাং ও
1: চিনক ও হাবলাংখ তাবুকই বদ্রং সামানি হাইনো জংনব মিত্র কলাঙ্গাই ম কগ্রং সাউই কলাং ওতা জেসাকে পন হসপিটাল মাতলাং নাইনে
2: হাইখে তাবু নরক তলাংবাই না দাসা হসপিটাল
1: বরনি তলাংগাই টাউনানি শিলিবালি নাংমারক নবা হসপিটাল তলাংগাই হামনা কহগে
2: বদ্রং খাই নংখাই তাউ হিনছ
0: আং হিবা বরতলাংগাই টাউনাসা হনে লংনাখাই নি নক ফাইও হাই দাং বিথিরক সিমি কলাং খাবা কিসা চারই নাইগ্রাসি দি হনি নয় জন সাই কাবু খাতা
1: আনি নমনি আবরক ব আ কলাং মানে বিথিন সুদু সে জারা সলিয়া আং ব চারে লিয়া তি সাই কাউই কে ফাই গ্যা
2: কক খাই আবন অসাই খেবা অসাই নাইরে দি হাইয়া খেবা হসপিটাল খাই হসপিটাল ফন কলাং নাইরে দি মুংসা খাই মুংসা সরাই সরাই অংবাই দি আনি খাই সরাই সরাই ককসি
1: আংকে থাইসিঙ্গন সাই পাই খা শিলিবালি নাংমারক নবা বরনি হসপিটাল তলাঙ্গাই হামনানি আংকে তলাঙ্গিয়া হিমসি রেখাই দাও যায় আয়ঙ্গ নগ তামরক জানি বই তো খেনা সবাই মানলিয়া
2: দহাই কেবা নং হিমসক দিতা আং ওয়াই সান আরো তত্রেং নি নগ পাই নি নগ ফাইসিনতা
1: দয়া কন হাকে আং হিমগ্রা খাদ বদ্র জানি বাই যাসে পাইলিয়া অঙ্গে মা তংলাই খাবা কেবনি নগ কেব নাইলে মাইয়া উই তংলাই খাতা
0: অবতাই সাই হামলাই লিয়া বাজই কাহাম কুরুন তাংখাই অলং লেন দৌ
2: হাইকে বদ্র নাইব হাইন মাংলাইসাইটা আং তাও পুইলা আর তত্রিং নি নগ মতাই রুই পাইখাই কুফুতি সংনি নগ মা থাংগ্রানাই আর নি পাইখাই সে নি নগ সক মাইনা কালাইসাইটা
0: দোয়া কন অবত হাইন মাউসিনই কখাই দাও সাই চিনি কামিও অম তাম অংমানি কলাই খেতাকলই
2: তাম অংন তো মতাই হামিয়া হাপকাতা মতাই হামিয়ার হাপকাইবা হাইরং নংনাইটা বন মা কাতি রিনাইটা
0: তাবুক জরা তালথামনি বিসিংগ চিনি কামিও বা খরক সিনি বরক দেয়ারা খাবলে দাওসই অমবা তামো কামি সিংলি বাই কামি বা সিরিংলি সি তং খাবলে দাওসই
2: ও
0: হাইনে ওয়ানসুকে নাইখেবা খা সর সরস অঙ্গি তং খাবলে চিনি কামি ব
2: হামিয়া সাইর কাতি বাই খাই কামি সি থামো গই মা পাই লাইগ্রান বদ্রুং
0: হাইনো মাই খাইলাইনে দাওসাই অবুবা নুংলো সাই মানছি নাইতা হাইকে আংবো তাবুক বাসাগ্রা সিনো দাওসাই দৌ
2: দয়া কন আসুন কক্তা হাইকে দৌ আঙায়ং পাই নি নি নগ ফাইসেনাইতা
0: দোয়া কন জে পাইসে কিসা ডাক্তি ফাইনানি খাইদিতা দাও সাই আং থাকা
2: দ দ দ ডাক্তি ফাইনানি চাই টকনাই আং
3: বা ও থাম বুই রক ব নাং ফুরকে বাইকে মাস সাপানো মান যাই আং বাই খা বাবরি দু ও তাম মনি কলা কাসা
0: তাম মঙ্গি টংকাসা নঙাব হাই তামু নঙাব তুইমা মাজা মা হাইয়াং ওয়াই সাং ওয়াই সাই যাপ খরক টংখ
3: দে অমন তো মুনো সলি মা টংসি ব নং নং নে নং খরি থাং দরম নে সিমি থাম পই রম নাই নাই মানি তাবুক জরা মা সাপন রম সি মা নিয়া খু ইক অ কুলুম রং নব তাবুক জরা থাম পই সি জারি মা নিয়া খু
0: তাম থাম পই রম ই মা ইয়া খু
3: আ
0: লুম নাই রং নব থাম পই সাই সি মা ইয়া খু নি না ব তাম হন মানি কো তাম নি বাগলে লুম নাই রং ন থাম পুই রং মুই চানানে নাংখাবা নংলে
3: হাই নং আনু সাউই কলাং ব্লাসা থাম পুই মান খে চারে উই রিবাইগ্রা দেহলে তাবু খাই নং ন অব তাম হনি আনো হিনি তম ফাই যাও খ
0: নং বা তাম কবর দা চাউই থাং খ হা আং ন ন বু ফ্রু থাম পুই মান খাই চারে সুক দে হনি সাউই কলাং খাবা আং বা ও আ গপলম বিতি কলাং মানো সে চারে সুক দে হনি সাই কলাং থাং ব্লে আরনি বিসিং ক অ থাম পুই মার খা গনাং ন জন কলসা চারে সুক দে হনি সাউই কলাং ব্লাসলা নং বা বরং না বুথার বাইন বুলে নিনি খুনজ বা আখিন থাঙ্কা ব্লাসা
3: আনি খুনজ থাঙ্গিয়া নিনি সালাং মাসে কবম সুগিয়া আং দা কবর নিং দা কবর বড় খাই কালো না যাচ্ছে থাকাং বুকসা নিনি অজাই না হানা থাঙ্গমাকাই তামং গাসা
0: বসা না তাইসা উল্টা জল জাক তংলাসলা নং হাইদা আং থামপুই মারখানো চার দি হনই সাইকলাং মাবা থামপুই রমই চার দি হনই খানানাই আনি অসাই জরাও না শক পায়েন বাহাই অংবাই খেয়া আলুম নাই
3: রেতা মুনানি তাবু ন কলম জাক বাই খা হাঙ্কাইবা রি র খুকলাই বাই খাতা
0: গদা কবা বাই খেসা
3: কবাইয়া তং হুন খরক তাম তাম ন কবা বাই খা অকরা সানে লাই মানি আসু বালাগিয়া খুবা তাই খরং নি রক হাঙ্কাই নরম সুক বাই খাতা হন মানা মানি আন খে সাখে সাংলি ই
0: ও ইকলে দাওসা শক পাইকে ব্লাসা ফাইডি দাওসাই হালে লেলিয়া ব্লাসা চা সুকা হিনি অরণ আসুগ্রা দি দৌ দাওসাই নং বতা সাসে দি দাও সাই নি নারানি ফাইয়ে আনে নগ কিসা সুয়াং নাঙি থাকা
2: তাম বম তেয়াব
3: অংখা নং ববতি কক্রনো সিনো বাকে সানা নিমু জংখনা
0: তামুই সায়াং না সা সানা

0: নাঙ্গু বতি কক রং
1: দন বমতি কক বা সানাকাই সাই পাই লাফলা
0: কক হাইছে দাউসা আংনি নিনগ থাকা সিকাং ও এমপিডাব্লিউ বিটি কলামমানি তঙ্গু আ থামপুই মারখানা গনাং নো সিকাং চারকসুদি হিনি সাই কলামমানি সে আবসে থামপুই সে রমুই চারা নাইনে নাই তঙ্গু হনকাইবা আবু কি থেনি সুয়াং তঙ্কা নো
1: সার হইজা মান খাসা বদ্রিনি ভির
2: বড় নিহিন থামপুই রক হাইন নামকান মান জাগি তঙ্গু হাইদা বিনি সারাং মাসে সরাই সরাই ইয়া আং বা থামপুই মান খাই চারকসুদি হিনি নো খনাতা
1: নরক ন বদ্রং গো বদ্রং বিহিরক গো বিহিরক দয়া কন নরক ককসা সাগ্রাদি নরক আ এমপি ডাবল বপলম বিথি কলাং মারক ন সাদা চারি খা আবস সাগ্রাদি
2: খনা লাই মাসে সুয়াং বুয়াং হুকাইবা সারে জায়গা খুন তো দাও যাই
1: হাইকে বদ্রং সাগ্রাদি নরক তাবো বিথি দা সারি নাই না হাইয়া খাইবা অসাই দা নাইরি নাই
0: হাই অসাই নাইরি নাই তা নো আবুন বাগেছে ন তুমি ফাইনাবলা সাংলা
1: তুবু খা আবো আঙ্গো সাইমা ন তোমাখাই নিলে নিরং সাবই কলাং খাবলাসা খামপুই মার খানো সারিগ্রাদি হিনে আবো খানালাই থানি বেজংলাইছে সারি জাগলিয়াবলাসা খানামানি সয়ং খাইতো সারুইনো পাইখামলাসা
0: আংখাই কলাং খাবা কিসা সারুইনো নাইছিনো হনই ওয়ানজুজা খাতা দাওসা
1: হাইকে মুংসাকে মুংসা অংজি বদ্রং বিথি সারি নেখাই বিথিনো সারিদি অসাই নারি না খাইবা অসাই নারিদি আংলে নিনি অমতৈ অসাই বাই বিথি বাই হনমানি ন করে সাদি বদ্রং নং তাবক তাম খাইনাই
0: অসাই নো নাইরে নাই তা বলনি আ মতাই হামিয়াতাই কেবেং টংনাই কসং টংথানি বা বিথিরো বা হামি টংনা বা
1: এ হাইকে হাইতা আওতেই বখারক দুদ্র মুদ্র তাম বাই দে কামিনি তাই রক নব ও কক ন মা সাবাই কি
2: আবো রখাই তাম হনবাই সাদা হ যায়
1: তাব হনা টংসা বেবাং ন তাবক নরক সামানি হাইন তা অসাই বাই না নারি বাই নি তাব রক ব আ মুনি সুখাই বিয়াং নিয়াব থুতুং থাদাং হাইকে সকাই তংসা অংগিয়ানি সগিয়ানি গ্রুই গ্রুই কামিও জঞ্জাল ফানাঙ্গি তংদ্র
0: হাইকে দে আছে তাবু তাম খাইগেরা না সা
1: তাক পুইলা আ কুলুম রগ্ন সুক্লাই রবাইগনাখু আমনি উলখাই আং তুই নাইয়ে মতাই চাগৈ কলাংবাইয়ানো মতাই চাগৈ কলাংবাইখাই ব মতাই ন তাম বাইরেনা নাংনাই আবো আং সাউই কলাংবাইয়ানো
0: মতাই রগ রিনা খাই
1: আব তাম সা নং জুগালি বাইখাই জে পুরখন রিমা খাতা আতাম সা
2: দ হাইকে ফাইসি দেখি দাও যায় সুক্লাই না খাবা শুক্লাই ফাইগ্রা দেখিন দিই ক রিসা কথার অব কারে উইন তনি বাইখা তুই নাইনানি হিংকাইবা গাতিনে তুই কথার খংনানি নাঙ্গানো বলা সা
1: তামো নাং ইয়াং না সা লুতা কসং খাই হুই লুতা কুপলুং খাই তুদি
0: হাইকে নং দাওসাই শুক্লাই থিনি টংসু দি দৌ আসম সা তামো রব নাঙ্গি ফেম মানু আং গাতিও থাঙ্গৈ তুই কথাই না হারি ফাইগ্রা না তামো হিন
2: থাংদি তা আং সরাই রং না যাই খাই বামুই শুক্লাই নাই নাঙ্গানো বলা নংনো থাংদি
0: দ দ
1: দ হিমদি বাসা দিয়াকন জেসা খরকসা লগি টংখাই পাই
0: থাংদি শুক্লাই শুকদি আং তুই কথা না হারি ফাইগ্রা না
2: হিমদি খেদা আছাই ফাইদি
1: হিমদি থ
0: দাউসাই ও দাউসাই তাম নগদ তং করি ন
1: সাবংখ ওয়াইসন নক বিসিং ফাইজে দে আং লুমানি বাসাইছে মালিয়া
0: রুজাইছে কত মা চুমজাক ব্লাস তাম বুপ্রন সিমি আবো নং দাউসাই
1: উসান সারি ফান সিমি ইয়া কুঙ্গিয়া তেলকার অঙ্গই কলম কাসামানি উসানি হর হপং মিয়া সাল সাপং তাই ক তিনি হর থাকায় হপং অরণ কলৈবরা ওই কলম কাসাহ তাই অরণ কলম তৈ লু দংখরে ব খরক মিম সিরি সিরি অঙ্গৈ গবায়ু গবায়ু অঙ্গৈ ওয়াই বসে গবাখা লেখা জুমখা করিখা তাবো খাই সাগো কিসা ফানো ফান করিখা বদ্রং নানো তরু তরু খাই রামে কিসা আসর গ্রাফলা
0: দ দ দ ফাইডি ফাইডি তরু তরু খাব সাদি দো আকন দ এ এ দব সাদি এ এ এ
1: ও মা ও মা মা মা বা ও মা তামন ইয়াসক বখর মিহিম খাবা
0: বা বসাক তুমা বা হকি অঙ্গি তং খাবলাস মতাইনি মানৈ যুগালে বেখেখনৈ নন সানানি ফাইমানিছি দাউসাই
1: আং হামুই বাসে সাবো তাই ভাই অং সিনাই সা তামো তামর নিনেলে থিতি অং খাবা
0: নং জে সামানি বুনজুগ মাসা কাশিং থাইসা তাই তাকুম মাত্রা মাসা তাহ নে কুলুম র কিসাপন হলিয়া গজা হাইনি বাগিন ডাক্তি ডাক্তি খে রিপাই নহনি যুগালে বেমাতা দাওসাই
3: ও দাওসাই দাওসাই তাম লগ করে দেখ।

0: 그 당 동이야. 괴주와 동바유. 달랑 난 낭래 호스피털로.
1: 하긴 나 어제 지금 따복따복 가네.
2: 어머 나. 너나 어제 샤그라디 지금 따복따복 가네.
3: 아니 샤그라시앙 빨라야. 너랑 너랑 따복따복 사나.
0: 나 어제 실리빌리 낭타니 카이. 농님 무타이 아타이 바이노 옹고. 피아바 모하이 멜레리아 베아말레. 무타이 바이 하미야. 너록 앙우 와샤 비티 클랑마니 너. 사리 라이케이체 아녀럭 아스카이 라이톡 바이글라 카무타 다우사이 타북 니니 녹니 콕노노 사그라시는 나시기 냐일라 녹바리바리 베방노 쿠풍 게랍작 타이시코 나시디 녹팡타이 디카 톨라록 아부 부스카이 디백 박백 자위 정마이카 너럭 아니 콕노 부두사디 아슥 따와나라기 앙농니 কাহনি বাগিনো ফাইউ আনি সামুংব অবন হিমদি তালের বাজি হসপিটাল হিমনা খাইবাজি
3: তাবক থাংলানি ফালে সং ভাইখাই থাংলাইনা বা
0: থাংলানি বাগিখে নর কিছাপান তাওয়ানাদি গ সিমুং সিমু সিরে দিয়ান আং সেতলাংলাই টংলে
4: দহাকে বা দাও চাই ফাইদিকাই বিনি কং নবাইসা নাই নাই লেগেরা নাখাই তামুহিন নব তাবো বাসাইসে মাইনে হনকাইবা নং কাহাম করুনখাইতো ওয়ানা গলা খামু
3: দহা কন হিমবাই দিতা তাবো গাংব হাইসে হনকাইবা ও মা ককর আসে সাইমালিয়া বকর মিহিমো
0: হাইকে দা বদ্রং নং ফানো কামিনি তাই রং কিচ্ছা সাউইরি বে গিরা দিখাই
4: আও
0: আং তাবুং ন মালখুং জে নাংমানি তুবুই ফাই তঙ্গো নর কিচ্ছা ফানো তাওয়ানা বাইদি বেবাগ ন হামই বাসা বাইনাই আং থাকা তো
4: দ আং বেবাং সাইতন চুগুন

no babu rangiya obeza sika utongo o wana le ma sinta kiri.

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বীচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যাঁ। নেতৃত্ব মে হমারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা হম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যাঁ।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরো বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরো বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপও নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার 2 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরো জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনো প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে

আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে, ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকেও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং শুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা ডিআরডিও আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ইউএলপিজিএম V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য ডিআরডিও, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্প ক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসেবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেন্স জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিথিকা দেববর্মা তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরকনি বুখাক নেই হালকন আলাইদা মানচুমুংনি সেবাই হামক্রাই খলাইনা ককচংমুং নাহারজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময়পেশ সামুং বুতাঙ্গ ককশিল চামুং রগ্ন পাইরেওয়ানু হাস্তনি জে নুখুং রগ তালো ইউনিট বাচিনি কিসাচিং ফেরাং সামুঙ্গ ফনাঙ্গ বরকনি বাকে খক সারসাই রাংবাই শালনিচিং ফেরাংনি সেপরিনা ওয়ানসুক্তাং নাহারজাকাহানি সাকা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়িরকনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রী থমুং অংখা তাবো ককতমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরকনি বুখাক নেই হালকন আলাইদা মানজুমুংনি সেববাই হামক্রাই খলাইনা ককচংমুং নাহারজাখা তিনি রোমো কথাজা ককতুমা থুমনাই রোগনি থুমো অককনু সাকা ব মন্ত্রীবক্রক সাকা ভারতে ইতালি অকাইনি হাকতন্য রিংতর খোলা লজিস্টিক তে ব্লু রং থং খবই কিসাশক বাবায় থানসাকে সামুং তাঙ্গানু মন্ত্রীবক্রক তৈব সাকা বুখাক নেই চুবামুং বাং রানো তৈব ককলাম সালাই জাখাতে কাইসা ভারত ইতালি সনামুং কেন্দ্র সংসাইতি সানা সামুং বুতাং তাঙ্গই তঙ্গ মন্ত্রীবক্রক জর্জিয়া মেলোনি তৈদুলমুংবাই বুখাক নেই নেই হালকন কতাল্লাম তে দমুং তে পৈতো আজিখা
1: খুশি হ্যায় হাম अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं। फ्रेंड्स, आज की बैठक में हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है।
0: মন্ত্রীকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময়পেশু সামুং বুতাং হাস্তে থেকে করিংমানি সেবনক করা খেলাইনাইতে কক কাসাজাক শিলচামুং রগ্ন পাইরিওয়ান তিনি আগরতলানে টিআইএফ টিনে কনফারেন্স হল ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময়পেশু সামুং বুতাং ন চেঙ্গি ব অকক সাকা ব সাকা হাস্তেনি বেবাক থায় তংনাই লুকুরক বাই হাপাংনি হালক করিংগি তনিনা বাগাই অয়াপ্রিন নাহারজাখা আবুনি বাগাই তাবুক বেবাক জেলানে লুকুরক আগরতলা ও ফাইয়াউইন ভার্চুয়ালতে মন্ত্রীকরান বরকনি সানমুং কক শিলচামুং শাহরই মান তিনি নিবেরেমো ব ভার্চুয়ালতে ধলাই হাঙ্কুনি খড়ক থামচি বাতে আগরতলানি খড়ক নৈনি ককরক খানাকাতে দাগতিন শিলচামুং রগ্ন পাইরিনা বাগে দাগিমুং রিখা বুসকাং জুলাই তালনি চিসনে শালমারি নিশিমি হাস্তেও লুকু লেখামুংনি সামুংনি বাগে নাইকল ফাংনি যুগালিমুং চেংজাখা আবুনি বুখাক তিনি নিসিমি কৈলাসর সার্কিট হাউস নখা সালথামনি ফুরেংমুং সামুং বুতাং চেংজাখা মাংপিলি ফুনুকমুংনি সেববাই লুকু লেখামুং রায়দানি জুদা জুদা বেরেমনু তুই সাইমান রিজাখা আরো মানজাখা লুকুলেখামুং সামু বেডেকনি দাগিফাং রতন বিশ্বাস উনকুটি হাংকর নাইকল ফাংজক মেগা জেন ইয়াকবারা হাংকর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ খুরসাথাই কলায়ও হাকতর তাবুকন পুইলা ডিজিটাল প্ল্যাটফর্মনি সেববাই লুকুলেখামুং সামু চেংজাকনাথ হাঙ্গই তঙ্গ আয়াঙ্গ খুয়াই হাংকর নাইকল ফাং হাবানগব তিনি নিশিমি সালথামনি ফুরেংমুং চেংজাখা আরো মানজাখা খুয়াই হাংকর নাইকল ফাং রজত পন্ত ইয়াকবারা হাংকর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী হাঙ্কনে কায়দক ব্লকনি অফিসার নখবেন কাইনি পুর পরিষদ নিয়ে অফিসার রোগ হাস্তে বিদ্যাজ্যোতি তাংবুতাং মানজুমং রংনক রগ নৈশাই নৈচিত নৈচিসনি রংবিশিনী বাকে সায়েন্স আর্টস কমার্স বেডেগ রেম চিসাও বর্তি অংনা সামুতিনি নিশেমি চেংজাখা রংনক রং নাইখুংনি বুখাকতে সাইমানকা হাস্তনি জেসা বিদ্যাজ্যোতি রংনক বর্তি অংনাও কৈমুং নারকনাই রগ্ন অনলাইননি সিমিন কৈমুং রিউই মান্নায়ন বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি রংনক নে অ ওয়েবসাইটও তিনি দীপর দাম নিয়েছেনি সেমিন অনলাইন ফর্ম ফিল আপ খেলাইমা সামুং চেংজাখা ফর্ম ফিল আপ খেলাইমানি পাইথাক শালমারি এংখা অ তালনি নৈচি ব্রি শালমারিনে হর দাম চিনি জোড়া তেনি শাল নৈচি বা শালমারি ও পুইলা মুংরেম কারিজাগানে পুইলা মুংরেম অংখরমানো রুগই কাউন্সিলিং অঙ্গানো নৈচি চার শালমারিব উলনি মুংরুম কারিজাগানো অ তালনি নৈচি চুকু শালমারি আবুনি কাউন্সিলিং অঙ্গানে অ তালনি থামচি শালমারি জুন তালনি চার শালমারিনি বিশিং বর্তিনি সামুং বুতাং পায়ানো ককথুম তাংসেপ নাইখুংনি চেতন বাই তিনি আগরতলা ও এ বি জি সি এক্স আর রায়দানতই ককলাম সালাইমা সংসার জাখা এনিমেশন ভিজুয়াল এফেক্টস গেমিং কমিক্স দেয় এক্সটেন্ডেড রিয়েলিটি এবা এ বি

GCX ar babayo. Chirai naik kereng senam khor gadal cha kereng kereng tay juda juda babayni luko adung rok okok lam shalai mao manja kha. Pando kok narukha kok thum tangshib naik hung ni tangkra giron gitte tay kok thum tangshib ni dagifang jaya ragul geshon bi. Akashwani Agartala kendroni okok tuma khanai tongbayo. आकाशवाणी ने कोक्तुमा अपडेट मानना बगे लॉगिन खलाई दी www.newsonair.com न्यूज ऑन एयर एप तई ट्विटर बाय फेसबुक प्लेटफॉर्म एआईआर न्यूज अलर्ट्स यूट्यूब ऑन आईडी न्यूज ऑन एयर ऑफिशियल अबनो कारिब आकाशवाणी अगरतला केंद्र ने कोक्तुमा अपडेट मानना के ट्विटर एबा एक्स हैंडलो आकाशवाणी न्यूज अगरतला फेसबुक एआईआर न्यूज अगरतला तई यूट्यूब आकाशवाणी न्यूज अगरतला ओ नायना नांगानु মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা শালমারি কোক্তি শালনি ফুং দামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্দা ও হা কতরতে বই হা কতনি লুকুরক বাই ককলাম শালায়ন আবঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি ব্রিবের এমনি পান্দা মন্ত্রীবক্ষক লুকুরক নো বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত পান্দা ও সাহরনানি কবখা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরক ওয়ান শুক মুংরকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান শুক মুংরকন রেকর্ড রক খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব এস এম এস খেলাই মানবায়ন ফোন লাইন ও তালনি বুসকাং শাল নুই চিচু গজরা ফিয়ক জাক টঙ্গানো হাসতে নি যে নুখুংরক তালো ইউনিট বাচিনি কিসাচুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাগে খক শাসাই রাংবাই শালনি চুং ফেরাংনি শেপ রেনা ওয়ান সুক্তাং নাহার জাক্ষা হনি শাকা চুং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তংখর গদাল জাক ফান্ন সামুঙ্গ ফুনাংনাও হাসতে হাপাংতে হাসতে চুং ফেরাং নাইখুংনি অম কতর কাইশা ইয়াপ্রি তিনি আগরতলা ও রুফটপ সোলার পিবি সিস্টেম হ্যান্ডবুক কারিমা পান্দাও কখন শাকা বো চুং ফেরাং মন্ত্রী তেব শাকা প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনানি বিশিং হাসতে ও শালনি চুং ফেরাংনি শেপ বাঙ্গই তঙ্গ তাবুক বিশিং খড়ক চিস নি সাইনি কবাং লুকুরক ও তাং বুতাঙ্গ বুমুং রেজিস্ট্রেশন খালাইকাতে খুং থামসাই বাড়া নুখুং বাইথাংনি নগ শালনি চুং ফেরাংনি শেপ আচুগরিখা হাস্তে চংমারি কমিশন এডিসি আমচাইও বুসকাং ভিলেজ কমিটি নি চংমারিনি বাগে জুদা জুদা ব্লক ও বোর্ড কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা কুরংজাক রিটার্নিং অফিসার এবার বিডিওরক ও তালনি চিচার শালমারি ও মুংরেম কারিখা হাস্তে নি জুদা জুদা বুখাকস্তেতে ব্লক গনাঙ্গই বেবাগে কাই শাসাই বাড়া বাচি বোর্ড কেন্দ্র সংসা জাখা মুংরেম কারিমানুরুগে যতনি কবাং বোর্ড কেন্দ্র তঙ্গ মনু ব্লক আরো কাইচার চিসনি বোর্ড কেন্দ্র তঙ্গ আবনো কারিব জম্পুজলা ব্লক কাইচার চিসা দশটা ব্লক কাইচি তুলাশিখরতে হেজামারা ব্লক কাই বাচি স্নিতে করবু ব্লক কাই বাচি বা বোট কেন্দ্র সংসা জাখা শালচি ত্রিপুরানি ব্লক রোগনি বিশিঙ্গ দামছড়াও তঙ্গ কাইব্রী চি বা পেচারথল কাইব্রী চিদক লালজুড়িব কাইথাম চিব্রী তে কুমারঘাটো কাইনৈ চিব্রী বোট কেন্দ্র তঙ্গ ধলাইহাঙ্কর আম্বাসা ব্লক কাইব্রী চিসা ডম্বুরনগর কাই বাচিসা তে ছামুনু কাইব্রী চি বোট কেন্দ্র সেনাম জাখা ভিলেজ কমিটি চংমারিনো তংকসাং তে সেরাই সেরাইকে পাইরিনও নাইকল ফাংনি বুখা যুগালিমুং চেংজাখা স্বচ্ছ ভারত মিশন তাংবুতাঙ্গ তিনি শালথাং ত্রিপুরা হাংকুনি কায়দক ব্লক কশক মানই থুমনায় কায়দক মালখুং ইয়াফার জাখা আগরতলা ও পান্দা কাইশ হাংকর নাইকল ফাং ড বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগে ও মালখুং রগ্ন বাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলচাক বুড়িরোগনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রী থংমুং অংখা নরসিংগনি টিআইটি থংখলাও সংসাজাক থংলাইমাও চাম্পামুড়া কোচিং সেন্টার রান ব্রিজি ব্রী বাই ব্রাইট ক্লাব নরসিংগনি পিটিএ থংখলাও ব্লাড মাউথ ক্লাব রান থামরা থামচি ব্রী বাই চলমান সঙ্গ ন এমবিবি স্টেডিয়ামও তরুণ সঙ্গ কোচিং সেন্টার নো রান চিদক বাই কসমোপলিটান ক্লাব নো তাই মোহনপুরনি তালতলা খলাও নিউ প্লে সেন্টার রান স্নিচি বাই বাদারঘাট কোচিং সেন্টার নো ম্যাচেন খা তাবুক নবার তৈবাননি কক্তমা বুসকাং দামনি চিব্রিও হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা দামো ব্রী চিনি সিমি বাচি কিলোমিটার দৌই ওয়াতই ওয়াউইমা নহিনী হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা সালনি শাকানি তুংমারি থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানু তিনি সালনি শাকানি তুংমারি তংমানি থামচি দোক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি স্নি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পাই থাক ককতমা বিভাগ রক্তা পড়িব মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী শাখা ভারতে ইতালি বরগনি বুখাগনি হালকন আলাইদা মাঞ্জুমুংনি শেপ বাই হামক্রাই খেলাইনা ককচমুং নাহারকা মন্ত্রীকরা প্রফেসর ড মানিক সাহা শাখা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময়পেশু সামুং বুতাঙ্গ কক শিলচামুং রকন পাইরিওয়ানু হাস্তনি জেন নুখুং রক তালো ইউনি

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার TIFT-র কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্বের সূচনা করে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরো নিবিড় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন বিভিন্ন জেলার জনগণ আগরতলায় না গিয়ে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। আজকের পর্বে তিনি ভার্চুয়ালভাবে ধলাই জেলার 35 জন এবং আগরতলার 2 জনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্য নির্বাচন কমিশন ADC এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা বিডিওগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রাখা হয়েছে মনু ব্লকে, সেখানে মোট 87টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। আজ আগরতলায় রুফটপ সোলার PV সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1,50,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। বিদ্যুৎমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000েরও বেশি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ও দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা কার্যক্রম বিভাগের অধিকর্তা রতন বিশ্বাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। এদিকে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়েও আজ থেকে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, জেলার 6টি ব্লকের ব্লক আধিকারিক সহ 2টি পুরপরিষদের আধিকারিকগণ। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগে 11শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিস্কুলস.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। পরদিন 25 মে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 28 মে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 29 মে, দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 30 মে, 8 জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ আগরতলায় শ্রম দপ্তরের অফিসে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এই কর্মশালায় বক্তব্য

0: রাখতে গিয়ে বাজার এবং ইটভাটায় শিশুশ্রম বন্ধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রম দপ্তরের টাস্কফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করবে। এই অভিযানে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলা নেওয়া হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আজ পশ্চিম ত্রিপুরা জেলার ছটি ব্লকে বর্জ্য সংগ্রহের ছটি গাড়ি দেওয়া হয়েছে। আগরতলায় এক অনুষ্ঠানে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের জন্য এই গাড়িগুলি প্রদান করেন। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, ভারত ও ইতালি উভয় দেশ নৌ পরিবহন, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প, রোডম্যাপ, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং একটি ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি, দিক নির্দেশনা এবং আস্থা অর্জন করেছে।
1: মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়। ফ্রেন্ডস, আজ কি বৈঠক মে হামনে হামারি ভাবি সাঝেদারি কো অর সশক্ত বানানে কে লিয়ে বিস্তৃত রূপ সে চর্চা কি। ভারত ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2025-2029 হামারি সাঝেদারি কো এক প্র্যাকটিক্যাল অর ফিউচারিস্টিক ঢাঁচা প্রদান করতা হ্যায়।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরার গ্রামীণ মানুষের মধ্যে পেনশন কভারেজ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ব্যাংকের নিষ্ঠাবান প্রচেষ্টাকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু এবং বিশেষ সচিব সঞ্জয় লোহিয়ার উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দুদিনব্যাপী বন্যা ত্রাণ প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে। আগরতলায় অনুষ্ঠিত এই মহড়ায় দুই বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুশীলন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলে আজ অসম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় এভিজিসি এক্সআর নীতি নিয়ে এক পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়ালিটি বা এভিজিসি এক্সআর ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিল্পপতি, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং তথ্য প্রযুক্তি অধিকর্তা জে আর আগুল গোশন বি। তাছাড়া এভিজিসি কৌশল টাস্কফোর্সের সদস্য অস্টিন ডেভিস, আইআইসিটির বোর্ড সদস্য মানবেন্দ্র শুক্ল, এসআরএফটিআই এর অধ্যাপক সৈকত রায়, নিউজেন গেমিং এর সিইও অনুরাগ খুরানা প্রমুখ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার

আলিশানে ব্লাইট ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাড মাউথ ক্লাব, 334 রানে চলমান সংঘকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 16 রানে কসমোপলিটন ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 70 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমীপেশুর পর্ব রাজ্যজুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারাদেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35 মিনিটে।

অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতাবন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন বিশ্ব ক্রিকেটের বিষয় ম্যালকম মার্শালকে নিয়ে কিছু কথা, এটি পাঠিয়েছেন তপতী ভদ্র। দ্বিতীয় পর্বে শুনবেন আইপিএল ক্রিকেট নিয়ে ক্রীড়া সাংবাদিক স্বপন মিয়ার সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথম পর্বে শুনুন ম্যালকম মার্শালকে নিয়ে কিছু কথা, পাঠিয়েছেন তপতী ভদ্র। ম্যালকম মার্শালের পুরো নাম হচ্ছে ম্যালকম ডেনজেল মার্শাল। ওয়েস্ট ইন্ডিজের উজ্জ্বল এক ক্রিকেট নক্ষত্র ছিলেন তিনি। তার জন্ম 1958 সালের 18ই এপ্রিল। ছোটবেলা থেকেই ম্যালকম মার্শাল ক্রিকেট খেলতে ভালোবাসতেন, তবে তার ছোটবেলার দিনগুলো কেটেছে খাপ ছাড়াভাবে। তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না, নেহাত মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন তিনি, তাই ছোট থেকেই কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়াতেন। তাই অতি কষ্টে একটা কাজ পেয়ে গিয়েছিলেন, তবে যখন চাকুরিতে যেতেন তখন মন পড়ে থাকত ক্রিকেট মাঠের 22 গজের লাল বলের দিকে। ওয়েস্ট ইন্ডিজের একটি ক্লাবে খেলতে গিয়ে তিনি 2 ইনিংসে 10টি উইকেট পেয়ে সকলের চোখে পড়েছিলেন। পরবর্তীতে ম্যালকম মার্শালের আগুন ছোড়া বোলিং দেখে সেখানকার নির্বাচকরা অবাক হয়ে গিয়েছিলেন। ম্যালকম মার্শালের মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল যা তাকে এত ভয়ঙ্কর বোলার হিসেবে বিবেচিত করেছিল? পিঠ ও কাঁধের শক্তির জোরে পুরো হাতটি হুইপিং অ্যাকশন হিসেবে তিনি ব্যবহার করতেন, ফলে বল পেত অভাবিত বাউন্স। মাত্র 19 বছর বয়সের টেস্টে অভিষেক হয়েছিল মার্শালের 1978-79 সালের 15ই ডিসেম্বর। 81টি টেস্ট ম্যাচ খেলে 1810 রান করেছিলেন মার্শাল, সর্বোচ্চ করেছিলেন 92, 15টি হাফ সেঞ্চুরিও ছিল। বল করেছেন 17,585টি, 614টি তার মধ্যে ছিল মেডেন, 7,876 রান এবং 376টি উইকেট পেয়েছেন। 5 উইকেট পেয়েছেন 22 বার, ম্যাচে 10 উইকেট পেয়েছেন 4 বার, 25টি ক্যাচ আউট করেছেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে 136টি ম্যাচে করেছেন 955 রান এবং পেয়েছেন 157টি উইকেট। 1982-83 সালে দেশের

মাটিতে ভারতকে 2-0 ম্যাচে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বছর ভারতের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ জিতেছিল 3-0 ম্যাচে। প্রতিটি ম্যাচে ম্যালকম মার্শাল তার আগুন ছড়ানো বোলিং দিয়ে ভারতীয় ক্রিকেটারদের নাস্তানাবুদ করেছিলেন। প্রথম সিরিজে 21টি, তার পরের সিরিজে পেয়েছিলেন 33টি উইকেট। 1984 থেকে 1986 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রেও ভূমিকা ছিল ম্যালকম মার্শালের।

0: মার্শাল আর্টস নামে তার একটা জীবনী রয়েছে, যে জীবনী এখনকার ক্রিকেট ও ক্রিকেটারদের সমানভাবে উদ্বুদ্ধ করে চলেছে। 61টি টেস্ট ম্যাচ খেলে 300 উইকেট লাভ করে স্যার রিচার্ড হেডলির রেকর্ড তিনি স্পর্শ করেছিলেন। ম্যালকম মার্শালের সমকালীন অন্য চারজন বোলার হচ্ছেন জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস এবং কলিন ক্রফট। তবে তাদের থেকে অনেক দূর এগিয়ে ছিলেন ম্যালকম মার্শাল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে 376 উইকেটের পাশাপাশি 1810 রান করা ম্যালকম মার্শালকে এই যুগের এক জীবন্ত ক্রিকেট বিস্ময় হিসাবে নতমস্তকে স্মরণ করে কোটি কোটি ক্রিকেট প্রেমী মানুষেরা। এতক্ষণ শুনলেন বিশ্ব ক্রিকেটের বিস্ময় ম্যালকম মার্শালকে নিয়ে কিছু কথা। এটি লিখেছেন তপতি ভদ্র। এখন শুনবেন আইপিএল নিয়ে ক্রীড়া সাংবাদিক স্বপন মিয়ার সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আইপিএল কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, যদিও কিছু ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যেই গোটা দেশ জুড়ে যারা ক্রিকেট প্রেমী মানুষ তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে শিরোপা কে দখল করবে, দ্বিতীয় স্থানে কে থাকবে, এসব নিয়ে। তো আজকে এই আইপিএল নিয়েই কথা বলবো স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা ক্রীড়া সাংবাদিক স্বপন মিয়ার সঙ্গে। তাহলে তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা, 2026 আইপিএল, 2025 আইপিএল, তো এবার নতুন কিছু কি তোমার চোখে ধরা পড়েছে যেটা নতুন?
1: সত্যি কথা বলতে কি, এবার নতুন কিছু তো অবশ্যই ধরা পড়েছে, তবে সেটা কিন্তু ক্রিকেটের গতি এবং রান বাড়ানোর যে গতি তা কিন্তু অনেকটাই ফারাক দেখা যাচ্ছে গেল 2025 থেকে 2026। বিশেষ করে যে কথাটা বলবো যে রান বাড়াতে গেলে যে বাউন্ডারি দরকার, চার ছক্কা, মানে এগুলি কিন্তু এবার খুব বেশি পরিমাণে হচ্ছে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের নাম উল্লেখ করতে হচ্ছে, একেবারে কম বয়সের রাইজিং ক্রিকেটারই কিন্তু সেই কাজটা বেশি পরিমাণে করছে। তবে সিনিয়র ক্রিকেটার তো দু চারজন আছেই যারা এই কাজটা করে চলেছেন, কিন্তু চারের দিক দিয়ে যদি রোহিত শর্মা, বিরাট কোহলিদের নাম থাকে, কিন্তু ছক্কা বা ছয় মারার ক্ষেত্রে কিন্তু তাদের ততটা দক্ষতা এবার লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এই ক্ষেত্রে ইয়ং ক্রিকেটাররা বিশেষভাবে নজর কেড়েছে। আর 2025 এবং 26-এর যে ফাড়া নতুনত্ব, সেটা কিন্তু ধরা পড়েছে যে রান করার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু 99টি ম্যাচ 220-র উপর টার্গেট চেস করে জয় পেয়েছে, যেটা 2025 আমাদের কাছে মনে হতো যে 220-25 হয়ে গেছে, 20-25 হয়েছে জয়ের রান হয়ে গেছে, কিন্তু না, এবার কিন্তু 264 টার্গেট করেও কিন্তু জয় তুলে নিয়েছে,
0: তার বেশি
1: হয়েছে, কিন্তু এবার জয় পেয়েছে, এবার সব থেকে বেশি পরিমাণ বড় টার্গেট জয় তুলে নিয়েছে এবার। তো যে কথাটা বলবো যে রান করার ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন এসে গেছে 2025 থেকে 26-এর মধ্যে।
0: মানে গতি যেটা, স্পিড যেটা টি-20 আইপিএল এর অনেকটাই বেড়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা কথা ছিল পাওয়ার প্লেতে প্রথম যারা ভালো রান করবে তারাই শেষ পর্যন্ত অনেক বেশি রান করবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্রিকেটার প্রথম থেকেই এতটাই মারমুখী। আমরা যদি কিছু প্লেয়ারের নাম করতেই পারি যারা এবার বৈভব সূর্যবংশী, একেবারে প্রথম বল থেকে সে বুমরাই হোক, যে বড় জাতের বোলারই হোক, এই ধরনের ক্রিকেট যেটা, তোমার কী মনে হয় এটা কি নতুনত্ব আনতে যাচ্ছে ক্রিকেটে, বিশ্ব ক্রিকেটে?
1: যেহেতু বৈভব সূর্যবংশীর কথা বলেছেন, সেই ক্ষেত্রে বলছি যে বৈভব সূর্যবংশীকে মুম্বাই ম্যাচের আগে প্রশ্ন করা হয়েছিল যে এবার তো বুমরার বিরুদ্ধে ব্যাট করবে, তো তোমার কি বলেছে, বুমরা ভাইকে প্রথম বলে ছক্কা মারাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এবং সেটা মেরেওছে, প্রথম বলে মেরেছে। আসলে কি জানেন যে ক্রিকেটটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনো বোলার নিশ্চিতভাবে কিছু বলতে পারবে না। এখন বিশেষ করে বলি আইপিএল দেখে মনে হচ্ছে ক্রিকেটের যে 2020 ম্যাচটা, আইপিএলটা, সেটা ব্যাটসম্যানদের হয়ে গেছে, কারণ বোলারদের লক্ষ্য উইকেট পাওয়া, রান কত দিলাম সেটা কিন্তু বিশেষ কোনো ব্যাপার নয়, কারণ ব্যাটসম্যানরা এত এত জোরে প্রহার করছে বা এত মারছে যে বোলাররা কিন্তু নির্দিষ্ট একটা ছন্দ হারিয়ে ফেলছে। বিশেষ করে যদি বলি যে গুড লেগ স্পটের বল, যেটা অন্য ক্ষেত্রে টেস্ট এবং ওয়ানডের ক্ষেত্রে গুড লেগ স্পটের বলকে সমীহ করে খেলতো ব্যাটসম্যানরা, কিন্তু এখন সেটা সোজা সীমানার বাইরে চলে যাচ্ছে, গড়িয়ে হোক আর উপর দিয়েই হোক। এই জায়গায় বলবো যে আসলে বোলারদের এখন

0: শুধুমাত্র উইকেট নেয় লক্ষ্য হবে, কারণ বোলারদের যেভাবে মারা হচ্ছে বা মারছে বা যেভাবে উইকেট তৈরি করা হচ্ছে ব্যাটসম্যানদের ফেভারে, ধীরে ধীরে ক্রিকেটের টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু রানের পাহাড় হচ্ছে।
1: একদম
0: ইতিমধ্যেই কিন্তু প্রায় 300 কাছাকাছি রান
1: হুম
0: করে
1: হুম
0: ফেলেছে। তো বলবো আগামী দিন যে 300 হবে না সেটা বলা কঠিন। তো রানের পাহাড় হবে, টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের লক্ষ্য মনোরঞ্জন করা, রান করবে ব্যাটসম্যানরা বোলারদের মেরে, বোলাররা উইকেট নেবে, সেভাবেই কিন্তু চলছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, তুমি যেটা বললে মানে বোলারদের যে নিশানায় বল করা, নিখুঁত লেংথে বল করা, সেটাও যখন ছক্কা চার হচ্ছে, ইতিমধ্যেই আমাদের বড় ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার অনেকেই বলেছেন বোধহয় সময় এসেছে যে বোলারদের জন্যে পিচে কিছু একটা করে
0: নিশ্চয়ই করা দরকার, কারণ যেভাবে বোলারদের
1: মার
0: মারা
1: খাচ্ছে
0: হচ্ছে,
1: যারা।
0: মারছে ব্যাটসম্যানরা, তাতে কিন্তু বোলাররা নিজেদের এই যে আত্মবিশ্বাস সেটা কিন্তু হারিয়ে ফেলবে,
1: একদম একদম
0: ফেলছেও। কারণ আমরা দেখছি অনেক বোলার যারা উদীয়মান বোলার ছিলেন বা এখনও আছেন, তারা কিন্তু সেই জায়গায় নিজেদের ততটা মানে মারের পর নিজেদের ফিরিয়ে পাচ্ছে না, মানে যে আত্মবিশ্বাস সেটা ফিরে পাচ্ছে না, নিয়মিত মার খেয়ে যাচ্ছে। এ জায়গায় একটু ব্যতিক্রমী যদি বলি যে যারা আছেন অভিজ্ঞ বোলার, ভুবনেশ্বর কুমার
1: একদম
0: কথা কিন্তু
1: একদম
0: বলতেই হচ্ছে,
1: একদম
0: কারণ মারছে তার পরবর্তী বলটাই কিন্তু লাইন লেংথ পরিবর্তন করে ব্যাটসম্যানকে পরাস্ত করার ক্ষমতা ভুবনেশ্বর কুমারের রয়েছে। ভুবনেশ্বর কুমারকে ধন্যবাদ জানাতে হচ্ছে যে এ বয়সেও কিন্তু দুর্দান্ত বল করছে বেঙ্গালুরুর হয়ে। আসলে ভুবনেশ্বর কুমারের যতটা সুইং, আত্মবিশ্বাস বা বল করার দক্ষতা সবগুলি মিলিয়ে কিন্তু ভুবনেশ্বর কুমার
1: পারফরমেন্সটা
0: বেশ ভালো পারফরমেন্স করে চলেছে এখনও পর্যন্ত, কিন্তু আইপিএলের সেরা উইকেট টেকার হিসেবে আছেন এই সিজনে। আসলে জানি না ভুবনেশ্বর কুমার কীভাবে করছেন, মারছে তার পরবর্তী বলেই কিন্তু
1: ফিরে
0: উইকেট
1: আসছে
0: তুলে
1: আবার।
0: নিচ্ছেন, ফিরে আসছেন, ডট বল নিচ্ছেন। আর টোয়েন্টি টোয়েন্টিতে ডট বল নেওয়াটা কিন্তু একটা উইকেট নেওয়ার সমান, কারণ টোয়েন্টি টোয়েন্টি
1: একদম
0: ক্রিকেট যেভাবে চলছে, টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু বোলারদের মেরে একেবারে তছনছ করে দিয়েছে। সেই জায়গায় ডট বল পাওয়া সেটা কিন্তু একটা টেস্ট বা ওয়ানডের উইকেট পাওয়ার সমান আমি মনে করি আর কি।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, তুমি যেটা বলছিলে একজন ভালো বোলার হোক কিংবা একেবারে নতুন বোলার হোক, তো ফারাক আছে একটা, যে নতুন বোলার হয়তো প্রথম আইপিএল খেলছে, তার তো একটা স্বপ্ন আছে, কিছু প্লেয়ার প্রথম বলে উইকেট পেয়েছেন নতুন বোলার হিসেবে, খুব খুশি। কিন্তু ঘটনা হচ্ছে, একজন নতুন বোলার যখন বেধড়ক মার খাবেন পরবর্তীতে, তার যে ক্রিকেট কেরিয়ার সেখানে কি কোনো ছাপ ফেলবে আত্মবিশ্বাসের ক্ষেত্রে যেটা বলছিলে?
0: অবশ্যই, কারণ মার খাওয়ার পর ফিরে আসাটা কঠিন।
1: হুম,
0: যদিও আধুনিক ক্রিকেটে সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্রিকেটার বোলাররা মার খাচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে ফিরে আসছেন, কিন্তু যারা উদীয়মান ক্রিকেটার বা যারা ভবিষ্যতে ভারতের
1: হুম
0: কথাই বলি ইন্ডিয়ান দলে খেলবে, ইচ্ছা রয়েছে, প্রথমবার সুযোগ পেয়েছে, তারপর মার খেয়েছে, ফিরে আসাটা আমার মনে হয় একটু কঠিন। প্রথম ম্যাচেই যদি যে কোনো বোলার মার খেয়ে যায়, বড় রান দিয়ে ফেলে, উইকেট না পায়, তাহলে কিন্তু তার ফিরে আসাটা কঠিন। এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েকজনকে লক্ষ্য করেছি, উমরান মালিকের কথা আমাদের মনে আছে,
1: একদম
0: এখন আর সুযোগ পাচ্ছে না যদিও চটিল মানে চোট পেয়েছে, কিন্তু উমরান মালিকের কথা বলি, প্রথমেই কিন্তু সে দুর্দান্তভাবে কিন্তু হায়দ্রাবাদের হয়ে লড়াই করেছিল, খেলেছিল, কিন্তু পরবর্তী সময় এতটা মার খেয়েছে, এতটা মার খেয়েছে যে সে আর ফিরে মানে নিজেকে ফিরে পাচ্ছিল না, তারপরে চোট পেয়েছে, এখন মাঠের বাইরে আছে। উমরান মালিকের গতি কিন্তু ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি, 156 কিলোমিটার বেগে বল করেছেন, মানে 156 কিলোমিটার গতি বেগে বল করেছেন। এই ধরনের বোলার যদি প্রথম থেকে মার খায় এবং আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু ফিরে আসাটা খুব কঠিন।
1: তাহলে একটা জিনিস হচ্ছে যে, এবার যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, যে দুজন বোলার নারিন এবং বরুণ চক্রবর্তী, বরুণ চক্রবর্তীর উপর একটা কি হবে কি করবেন সেই রকম একটা প্রশ্ন ছিল। তো ঘটনা হচ্ছে, এই আইপিএলে তোমার কি মনে হয় যে ফাস্ট বোলারদের যে পারফরমেন্স, তার চেয়ে স্পিনারদের পারফরমেন্স একটু ভালো?
0: দেখুন, এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা ব্যাপার আছে, যদি সে কথাটা একটু বলি, যে যে পিচে খেলা হয় পিচের উপর কিন্তু নির্ভর করে
1: অনেকটা,
0: পেস বোলাররা সুবিধা পাবে না স্পিনাররা পাবে। বলবো লখনৌর উইকেট যেটা, সেই উইকেটে কিন্তু স্পিনারদের সাফল্য একটু বেশি। আবার যদি ধরি ইডেন গার্ডেন, সেখানে কিন্তু স্পিনারদের মার খেতে হচ্ছে, তো উইকেটের উপর নির্ভর করছে। শনিবারে যে ম্যাচটা গেল কে কে আর এবং

0: গুজরাট টাইটান্সের, সেই ম্যাচে কিন্তু স্পিনারদের একবার তছনছ করে দিয়েছে দুনো দলের ব্যাটসম্যানরা। তো ইডেন গার্ডেনে সেটা সম্ভব, কিন্তু লখনৌয়ে কিন্তু সেটা হয়নি। যে কথাটা বলবো যে উইকেটের উপর নির্ভর করে, তবে তুলনামূলকভাবে বলি পেসারদের তুলনায় স্পিনারদের পারফরমেন্স এই বছর একটু মানে ডিফারেন্সটা খুব কম, তবু ভালো বলা যায়,
1: মানে চুল পরিমাণ,
0: চুল পরিমাণ।
1: তবে একটা জিনিস হচ্ছে যে যেটা বারবার কথা হচ্ছে, এখান থেকে কিন্তু এই প্ল্যাটফর্ম যেটা, এখানে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে সামনে রেখে ভারতীয় অনেক ক্রিকেটার স্বপ্ন দেখছে, যেখান থেকে তো ক্রিকেটার এখন ভারতীয় দলে ঢুকছে। তো যাদের কোনো পরিচিতি ছিল না কিংবা কেউ চিনতই না, এমন প্লেয়ারও তো এখন উঠে আসছে, সেটা কি ভারতীয় ক্রিকেটের জন্য তোমার কি মনে হয়?
0: সত্যি কথায় যদি ক্রিকেট বলি, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রশ্নচিহ্ন রয়েছে যে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে কিন্তু ক্রিকেটের যে সমর্থকে একটা শব্দ রয়েছে বা ক্রিকেটের যে একটা মাধুর্যতা রয়েছে সেটা কিন্তু আমরা ফিরে পাবো না। শুধুমাত্র যদি বলি যে মনোরঞ্জন করব, ব্যাটসম্যান ছক্কা চার মারবে, তোমার বোলারদের মারবে, বোলাররা উইকেট তুলে নেবে, এনজয় করবে, তা হয়ে থাকে। কিন্তু ক্রিকেট সত্যি অর্থে বলতে কি, এই টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট থেকে কিন্তু আমরা অরিজিনাল যে ক্রিকেট, টেস্ট ক্রিকেট, সেই ক্রিকেটের কোনো কিছু আমরা পাচ্ছি না। কারণ যারা একটু বলি আমি, যে ধরো টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে যারা আছেন, তারা নিজেদের এমন অনেক ক্রিকেটার সত্যি বলেছেন যে কোনো পরিচিতি নেই, ঠিক আছে, কোনো পরিচিতি নেই, হঠাৎ করে ভারতীয় দলে খেলছে টোয়েন্টি টোয়েন্টিতে। যেমন বলি বীরেন্দ্র সাম, বক্সিং খেলতেন হিমাচলের হয়ে, হঠাৎ করে খেললেন পাঞ্জাবের হয়ে, পরের বছরই ইন্ডিয়া দলের সুযোগ টোয়েন্টি টোয়েন্টি, আবার হারিয়েও গেছেন। তাহলে এই ধরনের উত্থান পতন কিন্তু চলছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটে যদি সাফল্য পেতে হয়, তাহলে কিন্তু ধারাবাহিকতার দরকার আছে। যে কথাটা বলবো যে ধারাবাহিকতা করতে গেলে কিন্তু বা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে গেলে কিন্তু নিজেদের আরও ভালো মাপে টেকনিক্যালি আরও অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আমি বলি না যে ফিটনেস, ফিটনেস কিন্তু নো ডাউট টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস টোয়েন্টি টোয়েন্টি যারা গেলেন তাদের আছে, কিন্তু মানসিকভাবে এবং দক্ষতার দিক দিয়ে কিন্তু তাদের অন্য জায়গায় নিয়ে যেতে হবে। বিশেষ করে বলবো এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, তিন ফরম্যাটে ক্রিকেট খেলা খুব কঠিন কাজ
1: একদম,
0: কারণ টেস্ট, ওয়ান ডে, টোয়েন্টি টোয়েন্টি, তিনটি ক্রিকেটে, তিন ধরনের ক্রিকেটে কিন্তু তিন রকমভাবে খেলা হয়। টেস্ট
1: একদম
0: বল ম্যাপে খেলতে হবে, ওয়ান ডে খারাপ বলে মানে যেই বল বাজে হবে সেই বলটা সুযোগ ব্যবহার করতে হবে,
1: মানে ইনিংসটা গোছানোর
0: সময় থাকবে, বা যে বলটা মারার মারতে হবে। আর টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ভালো খারাপ নেই, মারতে হবে, বা ছক্কা মারতে হবে, নাহলে চার মারতে হবে, নাহলে দু নিতে হবে, এক তিন নিতে হবে, এ করতে হবে। কিন্তু বলি কি যে এইভাবেই বললে যে ক্রিকেটের বিনোদনের যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট।
1: এখন তো 10 ওভারের চলে এসছে,
0: আরও বিনোদন বেশি হবে, বিনোদন আরও বেশি হবে, হচ্ছে 10 ওভারের ক্রিকেটে 160 হচ্ছে, 160 হচ্ছে 10 ওভারে। এই যে ছোটো ছোটো টুর্নামেন্টগুলো হচ্ছে দুবাই টুবাইয়ে হচ্ছে, 160 রান হচ্ছে 10 ওভারে, তো কী হচ্ছে, মনোরঞ্জনটা একটু বেড়ে যায়। কিন্তু
1: আসল ক্রিকেট
0: নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা চিন্তায় রয়েছে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, আমি যদি ক্রিকেট খেলাটা না জানি, আমার যদি টেকনিক ততটা উন্নত না হয়, কোনো ফরম্যাটেই তো হবে না। এখন যারা আছে, কয়েকজন ক্রিকেটার আছেন যারা তিন ফরম্যাটেই খেলছেন, তো এটা কেমন করে সম্ভব হচ্ছে? হয়তো তাদের টেকনিকে বদল আনতে হয়েছে, কিংবা মানে গতানুগতিক যেভাবে খেলতেন এই টি টোয়েন্টির প্রভাবে কি কোনো পরিবর্তন হচ্ছে ক্রিকেটারদের?
0: টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের তো প্রতিভাবানদের ক্রিকেটারদের পরিবর্তন হচ্ছে সেটা বলা
1: অপেক্ষা
0: বলে দিতে পারি। কারণ টেকনিক্যালি যদি বলি,
1: সাউন্ড না হলে
0: টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট খেলতে কোনো মানে টেকনিকের কোনো প্রয়োজন নেই, বল দেখো মারো,
1: মানে ব্যাকরণের খুব একটা,
0: চোখ দিয়ে ক্রিকেট খেলে যাও
1: একদম।
0: এই জায়গায় একটা উদাহরণ আছে, বিশ্ব ক্রিকেটে বলে থাকে যে বীরেন্দ্র সেহবাগ
1: একদম
0: চোখ দিয়ে ক্রিকেট খেলে গেছেন, টেস্ট ক্রিকেটও খেলতেন, ওয়ান ডেও খেলতেন, টোয়েন্টি টোয়েন্টিও খেলতেন, তিনটা সমানে খেলতেন, কারণ চোখ দিয়ে ক্রিকেট খেলতেন। হ্যাঁ, যারা তিন ফরম্যাটেই সাফল্য পাচ্ছে এই মুহূর্তে, তাদের মধ্যে কিন্তু সময় অনুযায়ী পরিবর্তন লক্ষ্য করা গেছে। টোয়েন্টি টোয়েন্টিতে একরকম খেলছে, ওয়ান ডেতে একরকম খেলছে, টেস্টে একরকম খেলছে। বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, এই মুহূর্তে যারা আছেন ইন্ডিয়ান ক্রিকেটারের মধ্যে, বোলারদের মধ্যে আছেন, বুমরা আছেন, আছে না? তো যে কথাটা বলবো যে সময় অনুযায়ী মিলিয়ে নিতে হবে। কিন্তু তবু বলি যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেটের প্রভাব কিন্তু টেস্ট ক্রিকেটে লক্ষ্য করা যাচ্ছে। কারণ

0: কোনো রেজাল্ট পাওয়া যেত
1: একদম,
0: বা অমীমাংসিতভাবে শেষ হতো,
1: মানে ঘুমানো
0: চার তিন দিন, চার দিনের মধ্যে শেষ, ম্যাক্সিমাম চার দিন, একশোর মধ্যে আশিটা টেস্ট ম্যাচ শেষ, আর পাঁচটা আর আসে কুড়িটা হয়তো বা টেস্ট ম্যাচ পাঁচ দিনে গড়াবে। আসলে কি বলি যে ক্রিকেট যদি খেলি বা ক্রিকেট যদি দেখি, ক্রিকেট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
0: টোয়েন্টি টোয়েন্টি নিশ্চয়ই ক্রিকেটেরই অঙ্গ, ক্রিকেটই হচ্ছে, কিন্তু তারপরে বলি যে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট মনোরঞ্জনের জন্যই হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, তোমার কি কখনো মনে হয়েছে যে গোটা বিশ্বের যারা নাম করা ক্রিকেটার প্রত্যেকেই কিন্তু চায় আইপিএল একবার খেলতে, ঠিক আছে, তো অনেকেই আসছেন, ক্রিকেটের সঙ্গম বলা হচ্ছে এটাকে, কিন্তু তুমি যেটা বলছিলে একদম ঠিক, তোমার কি মনে হয় এই যে আইপিএল কিংবা বিভিন্ন দেশে তো বিভিন্ন খেলা হচ্ছে, লীগ হচ্ছে, তার প্রভাব কি টেস্ট ক্রিকেটেও পড়ছে? এই যে বলছো যে ফল পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই আগ্রাসী যে ভাব একটা, এটা কি এই ছোটো ফরম্যাটের ক্রিকেটের ফলই, তোমার কি মনে হয়?
0: ছোটো থেকে ক্রিকেট শিখতে গেলে এখন যারা শিখছেন বা যারা শিখেছেন খেলছেন তাদের লক্ষ্য একটাই, আইপিএল খেলতে হবে।
1: একদম,
0: আইপিএল কিন্তু টেস্ট নয়, টেস্ট ম্যাচ নয়, আইপিএল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বা ওয়ান ডে ম্যাচ নয়, টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট। লক্ষ্য সেখানেই তৈরি হয় যে আইপিএল খেলতে হবে, তাহলে কী করতে হবে, একবারে পনেরো রান নিতে হবে,
1: একদম
0: একবারে দশ রান নিতে হবে, টেস্টের মতো তো নয়, টেস্ট দেখছি মেডেন ওভার নিয়ে দেবো, পাঁচটা পরপর মেডেন দেবো, কোনো অসুবিধা নেই, সেটা তো আর দেখে বড় হচ্ছে না ক্রিকেটাররা, ক্রিকেটাররা দেখছে এখন, ছোটো ক্রিকেটাররা যারা আসছে ভবিষ্যৎ ক্রিকেটার তারা তো সেটা দেখছে না, তারা দেখছে একবারে বারো রান, পনেরো রান, ষোলো রান নিচ্ছে, সেই ক্রিকেটার ব্যাট উঁচিয়ে,
1: এমনভাবেই তৈরি হচ্ছে,
0: ব্যাট উঁচিয়ে বলছে আমি সেরা, এবং আমি আমি মানে পরের দিন একেবারে প্রশংসনীয় লেখা লিখছে পত্রিকায়, টিভির মধ্যে দেখাচ্ছে, সে চৌত্রিশ বলে সেঞ্চুরি, বারো বলে হাফ সেঞ্চুরি, তো সেই লক্ষ্য তো আর সেটা তো টেস্টে হবে না, টেস্ট হবে, টেস্টে হবে না, তাই বলি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের লক্ষ্য নিয়ে যেখানে ক্রিকেটাররা বড় হচ্ছে নিশ্চয়ই তার প্রভাব টেস্ট ক্রিকেটে পড়বে এবং ওয়ান ডেতে তো পড়ছেই।
1: তাহলে একটা খুব ছোট করে প্রশ্ন, যে এই ফরম্যাটটা অনেক ক্রিকেটার যারা কোনো জায়গায় সুযোগ পেত না তাদের তো একটা মাচার পথ দেখিয়েছে, তোমার কি মনে হয়?
0: হ্যাঁ সত্যি, সেটা সত্যি বলি যে অনেক ক্রিকেটার আছেন যারা হয়তোবা টেস্ট ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেট থাকলে কোনো সুযোগই পেত না, কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে সেটা কিন্তু সুযোগ করে দিচ্ছে।
1: আইপিএল,
0: আইপিএল বিশেষ করে আইপিএল ভারতীয় ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে, যেমন জসবীর জসওয়াল, এরপর হচ্ছে অভিষেক শর্মা সূর্যবংশী উঠে আসছে, প্রিয়াংশ আরিয়ান, এরপর হচ্ছে অনেক ক্রিকেটার আছেন যারা নিজের
1: এই ফরম্যাট থেকে উঠেছেন,
0: সূর্যকুমার যাদব
1: একদম একদম
0: একদম টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট থেকে উঠে এসে টোয়েন্টি টোয়েন্টি ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন, অধিনায়ক,
1: তাহলে বাঁচার পথ দেখিয়েছে,
0: পথ দেখিয়েছে ক্রিকেটারদের স্বপ্ন পূরণের, যে ভারতীয় দলের জার্সিটা গায়ে পড়ার স্বপ্ন অনেক ক্রিকেটার
1: আইপিএল দেখিয়েছে,
0: অনেক ক্রিকেটার কি পূরণ করে দিয়েছে টি-20 আইপিএল।
1: তাহলে একেবারে শেষ প্রশ্ন, এক কথায় উত্তর চাই, কে চ্যাম্পিয়ন হতে পারে?
0: সেটা বলা কঠিন, তবে দুটো টিমের নাম বলা যায়, একটা হচ্ছে বেঙ্গালুরু, অপরটা হচ্ছে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর গুজরাট টাইটান্সের মধ্যে দুটি দলের
1: সম্ভাবনা
0: চ্যাম্পিয়ন হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম আইপিএল নিয়ে, আর যার সঙ্গে কথা বললাম একেবারে সবশেষ প্রশ্নের উত্তরে বলল যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দুটো দলের সম্ভাবনা রয়েছে, গুজরাট টাইটান্স এবং বেঙ্গালুরু আরসিবি। তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এতক্ষণ আইপিএল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা ক্রীড়া সাংবাদিক স্বপন মিয়া, আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। আকাশবাণী আগরতলা এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সর্বাণী দাস দত্ত।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী মিতা হক।

এতক্ষণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়, মিতা হোক এবং শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা চলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার পর দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি, সামুদ্রিক পরিবহন এবং বন্দর ক্ষেত্রে সহযোগিতা নিবিড় করার জন্য উভয় দেশ বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইতালিতে ভারত

0: ভারতীয় নার্সদের যাতায়াত সহজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। এছাড়াও লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়নের জন্য চুক্তি হয়েছে, যা সাংস্কৃতিক ও সামুদ্রিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতায় প্রতিফলন। দুই দেশ কর সংক্রান্ত অপরাধ, বেআইনি অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছে।
1: পিছলে লগভগ সাড়ে তিন বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যাকে নেতৃত্ব মে হমারে সম্বন্ধ কো নয় গতি, নয় দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হুঝে খুশি হি হাম আপনে সম্বন্ধ কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যাঁ।
0: আলোচনার পর উভয় নেতাই একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অ্যাগ্রিকোলা পদক প্রদান করা হয়। শ্রী মোদী এই সম্মানকে ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যচাষী, কৃষিবিজ্ঞানী এবং কৃষি শ্রমিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ফাওয়ের মহানির্দেশক কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং মানব কল্যাণের প্রতি ভারতের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। তিনি জোর দিয়ে বলেন, এটি খাদ্য নিরাপত্তা কেবল একটি নীতিগত বিষয় নয়, বরং মানবতার প্রতি এক গভীর দায়িত্ব।
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ স্বীকার করতে হুয়ে ভারতকে অন্নদাতাওকো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: অ্যাগ্রিকোলা পদক হল ফাওয়ের মহানির্দেশকের পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ সম্মান। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল কৃষি, দারিদ্র দূরীকরণ এবং খাদ্য পুষ্টি উন্নয়নে অসাধারণ ও দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের মানুষ এই ব্যবস্থার বাইরে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, তো তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল, নতুন সরকারের আমলে সেই সহযোগিতা মিলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এই জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। কেরালামে প্রাক্তন বিরোধী দলনেতা এবং প্রাক্তন কেরলম প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার উপর স্বরাষ্ট্র ও ভিজিল্যান্স দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

0: ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা পি কে কুনহালিকুট্টিকে শিল্প ও তথ্য প্রযুক্তি, বর্তমান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফকে বিদ্যুৎ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী ভি ডি সতীশন আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে দফতর বন্টনের সুপারিশ পেশ করেন। নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল তিরুবনন্তপুরমে শুরু হবে, সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। ষোড়শ পুদুচেরি বিধানসভার নির্বাচিত সদস্যরা আজ বিধানসভা সদনে শপথ গ্রহণ করেন। প্রোটেম স্পিকার এস আনবালাগান সদস্যদের শপথ বাক্য পাঠ করান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার 6.4% হবে বলে রাষ্ট্রসংঘ পূর্বাভাস দিয়েছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বরিষ্ঠ অর্থনীতিবিদ ইনগো পিটার্ল গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ চাহিদা, সরকারি বিনিয়োগ এবং পরিষেবা ক্ষেত্রে রফতানির হার বৃদ্ধি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর ও ফিরোজপুরে তিনটি পৃথক অভিযানে 14 কেজি হেরোইন, 12 কেজি আইসিই মাদক এবং একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের খোঁজ পেয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পুলিশ আজ প্রায় 2 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি ড্রোনের মাধ্যমে এই মাদক ফেলা হয়েছে বলে অনুমান। সীমান্ত পেরিয়ে মাদক পাচার সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সপ্তাহব্যাপী নজরদারি অভিযানের পর বিশনাহা সেক্টরে পুলিশ এই মাদক উদ্ধার করে। দিল্লির একটি আদালত নিজ প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরা হলেন মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দিনেশ বিওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডে। অপর এক অভিযুক্ত শুভম খৈরনারের সিবিআই হেফাজতের মেয়াদও বৃদ্ধি করেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভারতের আবহাওয়া দফতর আইএমডি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে আগামী 2 থেকে 3 দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে আগামীকাল পর্যন্ত একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। আইএমডি আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ারও পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে মুম্বাই 18 ওভার 1 বলে 7 উইকেটে 119 রান করেছে। আইএসএল ফুটবল আগামীকাল শেষ হচ্ছে। এদিনই স্থির হয়ে যাবে কোন দল এবারের আইএসএল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল ইস্টবেঙ্গল যাদবপুরের কৃষ্ণ ভারতী ক্রীড়াঙ্গনে তাদের শেষ ম্যাচে ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। খবর শেষ হল। এরপরের খবর শুনুন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ বিকাশ ও ডেয়ারিং এর অধীনস্থ মৎস্য দপ্তরের অধীনে কিছু শূন্য পদ পূরণের লক্ষ্যে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিয়োগ করা হবে স্বল্প চুক্তির মেয়াদে ডেপুটেশনের ভিত্তিতে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ, পদের সংখ্যা 2টি, তবে পদের সংখ্যা প্রয়োজনে বাড়তে বা কমতে পারে। বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল 11 অনুযায়ী 67,700 থেকে 2,08,700 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা, প্রোফর্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in দেখে নেওয়া যেতে পারে। পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে আন্ডার সেক্রেটারি ADMN ফার্স্ট ফ্লোর চান্দারলোক বিল্ডিং 36 জানাপাত নিউ দিল্লি 110001। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশে 60 দিনের মধ্যে। ত্রিপুরা স্থায়ী বাসিন্দাদের জন্য কাজের খবর।

সাফেদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিবরণ: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোট আসন 12টি, এর মধ্যে অসংরক্ষিত আসন 6টি, তপশিলি জাতি 2টি ও তপশিলি উপজাতি 4টি, মহিলা 1টি। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক 20,178 টাকা আর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর।

4টি, মহিলা 1টি। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক 20,178 টাকা, আর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। তাছাড়া মাল্টি টাস্কিং স্টাফ বা MTS, আসন সংখ্যা 1টি, অসংরক্ষিত, পারিশ্রমিক 12,843 টাকা, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে 18 মে থেকে, চলবে 24 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন, তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার সরকারি ওয়েবসাইট safit.tripura.gov.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীমার বাণী থেকে পাঠ। সকাল 6:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিমূলক গান অঞ্জলি অনুষ্ঠানে। সকাল 6:25 ককপুরক অনুষ্ঠান হাঙ্গনি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককপুরুক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশ বন্দনা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককপুরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 চাষের কথা, বিষয় চন্দন গাছের চাষ। দুপুর 1:05 অনুষ্ঠান মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতির শিল্পী কৃষ্ণা চক্রবর্তী। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী সাত্তকী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যা হোমিওপ্যাথি প্রসঙ্গে ডক্টর কৌশিক রায়ের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সমীক্ষা। রাত 8:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীত। রাত 9:00 আধুনিক গানের শিল্পী সুচিস্মিতা দাস ঘোষ। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকালে সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35°C এবং 25°C। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 36.0°C এবং 27.1°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 55%। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে রাজ্যের 2-1 জেলায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 48 সেকেন্ড। জয় হিন্দ।